আকাশবাণী শিলচর, আজ 28শে আষাঢ়, 1948 শকাব্দ, 2রা শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 19শে জুলাই, 2026 খ্রিস্টাব্দ, রবিবার। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে।

পরিপূর্ণ ও প্রশান্ত অধিবিদ্যা, তার বিশ্বজগতের ধারণা, তার সামাজিক সংগঠন, যা ছিল সেই সময়ের জন্য ত্রুটিহীন, যা নতুন সময়ের ছন্দে তালে নিজেকে খাপ খাওয়াতে পারত, নারীর সমস্যার সে যা উত্তর দিয়েছিল, পরিবার, প্রেম, বিবাহ এবং তার বিপুল মহৎ শিল্পকলার উদ্ঘাটন, জটিল ও সুবিন্যস্ত সমস্ত মন্দিরের মধ্য দিয়ে ভারতবর্ষের বিপুল আত্মার মতো এই একই সার্বভৌম সংশ্লেষের মনটি আত্মঘোষণা করছে। কোনো অস্বীকরণ নেই, সমস্ত কিছুই সুসমন্বিত। জীবনের সকল শক্তি শ্রেণীবদ্ধ হয়েছে আন্দোলিত সহস্রবাহু অরণ্যের মতো, যাকে পরিচালনা করছেন নটরাজ রঙ্গেশ্বর। প্রতিটি বস্তুর নিজের স্থান আছে, প্রতিটি সত্তার নিজের কৃত্য আছে, আর দিব্য ঐকতানে সংশ্লিষ্ট সবকিছু তাদের বিচিত্র সুর এমনকি বেসুর দিয়ে সৃষ্টি করেছে হেরাক্লিডের কথা অনুযায়ী সুন্দরতম সুবিন্যাস। পাশ্চাত্যে যখন এক কঠিন ও নিরুত্তাপ যুক্তি বিষদৃশকে পৃথক করে এবং স্পষ্ট ও নির্দিষ্ট মনের বিভিন্ন ভিন্ন কক্ষে তাকে বাছাই করে বন্দী করে রাখে, ভারতবর্ষ তখন বিভিন্ন সত্তার স্বাভাবিক পার্থক্যটি মনে রেখে তাদের মেলাতে চেষ্টা করে সামগ্রিক ঐক্যকে তার সম্পূর্ণতায় পুনঃপ্রতিষ্ঠিত করতে। শিল্পকলার মহত্তম সৃষ্টিগুলো সৌন্দর্যের সঙ্গে বিজ্ঞান ও ধর্মের মিলন ঘটায়। সর্বত্র সুতীব্র জীবন নিজেকে অভিক্ষেপ করে বহুরূপ ও সম্বন্ধ এক ধারাবর্ষণে, সর্বত্র একের দৃষ্টি লক্ষ লক্ষ চোখের গভীরে। এক অমর কবিতায় রবীন্দ্রনাথ যেমন গিয়েছেন, যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। এটা নিঃসন্দেহ যে ভারতবর্ষের জীবনের এই সৌধ পুরোপুরি একটি বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, তাই দাঁড়িয়ে আছে এক ভঙ্গুর ও আবেগদীপ্ত প্রকল্পের উপরে। কিন্তু ইউরোপ ও এশিয়ার সমস্ত বিশ্বাসের মধ্যে ভারতবর্ষের ব্রাহ্মণ্য বিশ্বাসই আমার কাছে মনে হয় সেই বিশ্বাস যা বিশ্বজগতের সবচেয়ে বেশিটুকুই আলিঙ্গন করে। অন্যদের আমি নিন্দা করছি না, আদিম বৌদ্ধ ধর্মের ভাবারবিষ্ট বুদ্ধিবাদ বা অতলের স্মিতহাস্য প্রশান্তি লাওৎসের মধ্যে যার নিঃশ্বাস নেওয়া যায় আমার কাছে অন্তহীন প্রিয়। কিন্তু সেখানে আমি দেখি মহিমান্বিত ব্যতিক্রমের কিছু মুহূর্ত, মনের জীবনের মাথা ঝিমঝিম করা শিখর চোড়া, এশিয়ার সমস্ত চিন্তার ঊর্ধ্বে যার জন্য আমার ব্রাহ্মণ্য চিন্তার প্রতি ভালোবাসা, তা এই যে আমার কাছে মনে হয় এ সমস্ত কিছুকে ধারণ করে। ইউরোপের চিন্তার চেয়ে এ আধুনিক বিজ্ঞানের বিপুল প্রকল্পগুলোর সঙ্গে ভালো করে নিজের সামঞ্জস্য ঘটাতেও পারে। ব্রাহ্মণ্য চিন্তার শক্তিশালী ছন্দ তালে পর্যায়ক্রমে ওঠাও নামার আন্দোলনের সঙ্গে জীবনগুলোর বক্ররেখার উপরে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে দেবার পর যখন আমি এই শতাব্দীতে ফিরে আসি এবং এখানে আইনস্টাইনের প্রতিভার ফসল সৃষ্টির নতুন উৎপত্তি তত্ত্বের বিস্ময়কর প্রয়াস চোখে পড়ে, অথবা তাঁর আবিষ্কার থেকে অবাধে নিঃশ্বাস নেই, তখন এখানে নিজেকে নিঃসঙ্গ অবান্তর মনে করি না। ব্রহ্মাণ্ড দ্বীপপুঞ্জগুলোর মধ্যে নীহারিকাচ্ছন্ন ঊর্ধ্বকুণ্ডলীগুলো, অযুত নিযুত ছায়াপথ, লক্ষ কোটি ব্রহ্মাণ্ড যারা আবর্তিত হয়ে চলেছে বক্রিম অসীম সীমিত দেশকালের পথ ধরে, যাদের নক্ষত্রমণ্ডলের আলোকচ্ছটা অনন্তকাল ধরে প্রদক্ষিণ করতে পারে এবং বিপরীত বিন্দুতে কায়াহীন মায়ামূর্তিদের দ্বৈতদের আলোকিত করতে পারে, তাদের মধ্যে নক্ষত্রাকার বিপুলতা অতিক্রম করে গ্রহ নক্ষত্রের অতলের গভীর পর্যন্ত মনের পথযাত্রার গতিপথে আমি শুনতে পাই সেই জগৎগুলোর মহাজাগতিক ঐকতান তখনও ধ্বনিত প্রতিধ্বনিত হয়, যারা একটার পর একটা আসে, নিভে যায়, আবার জ্বলে ওঠে, সঙ্গে নিয়ে থাকে জীবন্ত আত্মা তাদের মনুষ্য ধর্ম, আর তাদের দেবতাগুলো শাশ্বত হয়ে ওঠা ব্রাহ্মণ্য সংসারের নিয়ম অনুসারে। আমি শুনতে পাই শিব নৃত্যরত, তিনি নৃত্যরত জগতের অন্তরে,

0: আমার অন্তরে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রোমা রোলার রচনা থেকে পাঠ, আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম শিল্পী তন্ময় চট্টোপাধ্যায়।

গানটি শুনলেন অপরাজিতা ঘোষের কণ্ঠে। ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনায় এবারের শিল্পী পূর্ণদাস বাউল ও মঞ্জু দাস।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন আলো রায়ের কণ্ঠে।

সঙ্গীতানুষ্ঠান বন্দনায় শেষ গানটি শুনলেন লক্ষ্মীশঙ্করের কণ্ঠে। আকাশবাণী শিলচর, ক্ষেতে খামারে।

কৃষক বন্ধুরা, হাঁস একটি গৃহপালিত পাখি। আমাদের দেশের গ্রামাঞ্চলে অনেক বাড়িতেই হাঁস পালন করা হয়ে থাকে। বাড়িতে হাঁস পালন করা খুবই সহজ। হাঁস মূলত জলচর জীব, এই কারণে অনেকেই এটা মনে করেন যে জল ছাড়া হাঁস পোষা সম্ভব নয়, কিন্তু তা নয়। যদি ইচ্ছে থাকে তাহলে জল ছাড়াও হাঁস পালন করা সম্ভব। তাছাড়া আমাদের আবহাওয়া হাঁস পালনের উপযোগী। কৃষক বন্ধুরা, হাঁস পালন করার জন্য প্রথমেই উপযুক্ত ঘর তৈরি করতে হবে। এক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি রয়েছে। হাঁসের ঘর বানানোর জন্য বাঁশ, বেত, টিন, খড় ইত্যাদি ব্যবহার করা যায়। এছাড়াও যদি সম্ভব হয় হাঁসের জন্য ইট দিয়ে ঘর তৈরি করে দেওয়া যেতে পারে, এটি অনেক মজবুত হয়। বিশ্বে অনেক প্রজাতির হাঁস রয়েছে, এদের জাত যেমন ভিন্ন ভিন্ন তেমনি নামও ভিন্ন ভিন্ন। আমাদের দেশে প্রচলিত হাঁসের জাতগুলো হল খাকি ক্যাম্পবেল, ইন্ডিয়ান রানার, সিলেট মিটি ও নাগেশ্বরী, দেশি ইত্যাদি। ইন্ডিয়ান রানার জাতটি মূলত ডিমের জন্য এবং খাকি ক্যাম্পবেল জাতটি মাংস ও ডিম উভয়ের জন্যই পালন করা হয়ে থাকে। বাড়িতে হাঁস পালন করার জন্য তেমন কোনো নির্দিষ্ট সময় নেই। বছরের যে কোনো সময়ে হাঁস পালন করা যেতে পারে। হাঁস পালন করার জন্য বেশি পরিশ্রম দরকার হয় না। প্রায় সব ধরনের জায়গায় হাঁস পালন করা যায়। নিচু উঁচু সেত সেতে বা জল এবং শুকনো খটখটে প্রায় সব রকম জায়গায় হাঁস পালন করা সম্ভব। বরং জল বা সেত সেতে জায়গা হাঁসের বেশি পছন্দ। তবে হাঁস পালনের জন্য খেয়াল রাখতে হবে যেন হাঁসের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হাঁসের বাচ্চা পালনের ক্ষেত্রে সর্বদা খেয়াল রাখতে হবে বাচ্চা যেখানে থাকবে সেখানে যেন তাপমাত্রা সবসময় সঠিক অনুপাতে থাকে। বাচ্চা ছাড়ার 6 ঘন্টা আগে ব্রুডারের তাপমাত্রা ঠিক করতে হবে। এছাড়াও হাঁসের সঠিক নিয়মে প্রজনন করতে হলে হাঁসকে জলে স্থানান্তর করতে হবে, তা না হলে পুরুষ এবং স্ত্রী হাঁস প্রজননে উৎসাহ পায় না। 10টি স্ত্রী হাঁসের জন্য একটি পুরুষ হাঁস যথেষ্ট। এছাড়া হাঁস ডিম পারবে, কিন্তু সেই ডিমে বাচ্চা হবে না। হাঁসের খাবার সাধারণত সহজলভ্য। হাঁস পালনে আলাদা কোনো সুষম খাবারের প্রয়োজন পড়ে না। বর্তমানে বাজারে যেসব পশু খাদ্য পাওয়া যায় সেগুলি হাঁসের সাধারণ খাবার। এছাড়াও শামুক, ঝিনুক, কাঁকড়া, কেঁচো, শাপলা, ছোট মাছ ও নানা ধরনের কীটপতঙ্গ মুক্ত অবস্থায় জলাশয়ে পাওয়া যায়। এগুলো হাঁসকে দেওয়া যায়। হাঁসকে শুধু সকাল ও বিকেলে পরিমিত পরিমাণে দানাদার খাবার সরবরাহ করলেই চলবে। তবে হাঁসের বাচ্চাকে খাবার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন খাবারের সঙ্গে অবশ্যই জল দেওয়া হয়, তা না হলে শুকনো খাবার বাচ্চার গলায় আটকে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। হাঁসের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। হাঁসের ঘরের মেঝে, দেওয়াল, বেড়া, ছাদ, ডিমের বাক্স, ডিমের ট্রে, জলের পাত্র এবং খাবার পাত্র ইত্যাদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ঘরটি যেন সবসময় খোলামেলা থাকে এবং সাপ ও ইঁদুর থেকে মুক্ত থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। মাঝে মধ্যে জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে দিতে হবে। প্রয়োজনে বাজারে যে সমস্ত উন্নত মানের জীবাণুনাশক পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেতে পারে। কৃষক বন্ধুরা, হাঁসের রোগবালাই তুলনামূলকভাবে খুবই কম। তবে বাড়িতে হাঁস পালন করার ক্ষেত্রে হাঁসের বেশ কিছু রোগ দেখা যায়। হাঁসের মারাত্মক দুটি রোগ ডাক প্লেগ ও ডাক কোলেরা। এই দুটি রোগের ব্যাপারে অবশ্যই টিকা দিতে হবে। তবে যদি কোনো হাঁস অসুস্থ হয় তাহলে সেটাকে যথাসম্ভব তাড়াতাড়ি অন্যান্য হাঁস থেকে সরিয়ে নিতে হবে। অসুস্থ হাঁসের সংস্পর্শে থাকলে বাকি সুস্থ হাঁসও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

খামারে শুনলেন। আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন শাশ্বতী ভট্টাচার্যের কণ্ঠে।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন শাশ্বতী ভট্টাচার্যের পরিবেশনায়, আকাশবাণী শিলচর। এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ দোসরা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 19 জুলাই 2026 খ্রিস্টাব্দ, রবিবার। সুপ্রভাত, সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী লাইজা আহমেদ লিজা সকাল 7:40 ও দুপুর 1টায়। নজরুল গীতি শুনবেন প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সকাল 8:40। সকাল 8:50 ও বেলা 12:30 বাংলা ছবির গানের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9টায় খেয়াল শুনবেন ভারতী বৈশম্পায়নের কণ্ঠে। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 শুনবেন পণ্ডিত সিয়ারাম তিওয়ারির কণ্ঠে ঠুমরি। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শিশিরকণাধর চৌধুরীর বেহালাবাদন শুনবেন। সকাল 10টায় প্রবীর নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে শুনবেন সমাজকর্মী তথা সংগঠক হৃদয়েন্দ্র দেব মজুমদারের সাথে সাক্ষাৎকারের পুনঃপ্রচার। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টায় ও রাত 7:15। বেলা 11টায় শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন কল্পনা দাশগুপ্ত। তার অব্যবহিত পরেই লোকগীতি শুনতে পাবেন শাশ্বতী ভট্টাচার্য ও গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায়। দুপুর 1:40 প্রচারিত হবে নাটক একটি টেলিফোনের অপেক্ষায়, রচনা ও প্রযোজনা কাজল চক্রবর্তী। লঘুযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন জগদীশচন্দ্র দাসের দোতারা বাদন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান, দুটি পাতা একটি করি, সন্ধ্যে 6:15। সন্ধ্যে 6:45 কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা। রাত 8টায় অনুষ্ঠান আহরণ, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সংসদে আয়োজিত বিষয়বস্তু নিয়ে চর্চা। বাংলা ও হিন্দি ছবির গান শুনবেন রাত 10টায়।
1: আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রুয়ন্তাম প্রবাচক ডক্টর গণেশ হেগড়ে। अथ वार्ताः। संसदः आगामि मानसून सेशन इति प्रावृत सत्रात् पूर्वम् अद्य सर्वकारेण सर्वदलीय सभा आहूता। सत्रस्य कालखण्डे संसदः द्वयोः सदनयोः सुचारुरूपेण कार्यं कर्तुं सर्वकारः सर्वेभ्यः राजनैतिकदलेभ्यः सहकार्यं याचयिष्यति। श्वः आरभ्य मानसून सत्रम् अगस्त मासस्य 13 दिनांकपर्यन्तं भविष्यति। सत्रस्य कालखण्डे अनेके महत्वपूर्णाः विधेयकाः चर्चायै पारितार्थञ्च सुनिश्चिताः सन्ति। भारतीय जनता पार्टीति दलेन वर्णितं यत् सर्वकारस्य इथेनाल मिश्रण कार्यक्रमः भारतस्य बृहत्तमेषु सार्वजनिक नीति सफलता कार्येषु अन्यतमः कार्यक्रमः वर्तते, येन कृषकाणाम् आयः

আকাশবাণী শিলচর। আজ দোসরা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 19 জুলাই 2026 খ্রিস্টাব্দ, রবিবার। শ্রোতাবন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 19 জুলাই, অর্থাৎ আজকের দিনটি। 1863 সালে আজকের দিনে প্রখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় নদিয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1899 সালে বাংলা সাহিত্যের যশস্বী লেখক ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়, অর্থাৎ বনফুল, বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে জন্মগ্রহণ করেন। 1965 সালে আজকের দিনে বিপ্লবী বটুকেশ্বর দত্ত পাটনায় দেহত্যাগ করেন। আজকের দিনে

1970 সালে ভারত সরকার 14টি ব্যাংক জাতীয়করণ করেন। এবারে আজকের প্রসঙ্গ। আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষকে নিয়ে বহু কবি ও গীতিকার বিভিন্ন সময়ে কবিতা ও গান রচনা করেছেন। তাদের এই সৃষ্টির মাধ্যমেই তারা বেঁচে রয়েছেন 100 কোটি ভারতবাসীর অন্তরে। আজকের দিনেও এই কবিতা ও গান আমরা সগর্বে উচ্চারণ করি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই কবি বা সাহিত্যিকের জীবনকথা আমাদের অজ্ঞাত। আজ এমনই এক কবির ব্যক্তিগত জীবনের কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি। যার কথা বলছি, তিনি 1884 সালে কৃষিবিদ্যায় বৃত্তি পেয়ে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন ইংল্যান্ডে। সেখানে ব্রিটিশদের বিনয়, রীতিনীতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ তাঁকে আকর্ষণ করেছিল, আর এ বিষয়ে তিনি ধারাবাহিকভাবে লিখেছিলেন সাপ্তাহিক পটাকা কাগজে। এই রচনাগুলো অবশ্য পরবর্তীতে বিলেতের পত্র নামে একসঙ্গে সংকলিত হয়েছে। বিলেতে থাকার 2 বছরের মধ্যেই কিছু ইংরেজি কবিতার একটি সংকলন প্রকাশও করেছিলেন। সেখানকার এক নামী কলেজ থেকে FRAS ডিপ্লোমা নেওয়ার পর তিনি সদস্য হন রয়্যাল এগ্রিকালচার কলেজ ও রয়্যাল এগ্রিকালচার সোসাইটির। ইংল্যান্ড থেকে এদেশে ফেরার পর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরিতে যোগ দেন। বেঙ্গল, বিহার ও সেন্ট্রাল প্রভিন্সে প্রশাসনিক ও ফৌজদারি শাখায় সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট, এক্সাইজ, ল্যান্ড রেকর্ডস, কৃষি ইত্যাদি সরকারি বিভাগে বহুদিন কাজ করেন। 1894 সালে তিনি দেশে প্রথম এক্সাইজ বিভাগে ইন্সপেক্টর পদে নিয়োজিত হন। পরবর্তীতে সহকারী সঞ্চালক ও সহকারী কমিশনার হিসেবেও কাজ করেছেন। এই কয়েক বছরে তার চাকরির ক্ষেত্র ছিল খুলনা, মুর্শিদাবাদ, গয়া, বাঁকুড়া, মুঙ্গের ও কলকাতা। এ তো ছিল তার পেশাগত জীবন, কিন্তু সরকারি উচ্চপদে দীর্ঘদিন কাজ করেও বাঙালি কবিসত্তাকে আমৃত্যু পুষে রেখেছিলেন অন্তরে। নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়ই তিনি প্রচুর গান লিখেছেন। 12 থেকে 17 বছর বয়সের মধ্যে লেখা তার গানগুলো আর্যগাথা প্রথম খণ্ড নামে 1882 সালে প্রথম প্রকাশিত হয়। ব্রিটিশ সরকারের অধীনে কাজ করেও 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি সাংস্কৃতিক কর্মসূচিতে জড়িয়ে পড়েন। গানের সংকলন হাসির গান তার সৃষ্টির মধ্যে অন্যতম। ধর্মীয় মোড়কে তখনকার সময়ে বর্ণ হিন্দুদের উদ্দেশ্য করে এই গানগুলো লেখা, কিন্তু তার রচিত যে গানটি আজও আমাদের নাড়া দেয়, যে গান দেশের প্রতি শ্রদ্ধায় আমাদের মস্তক নত করে, সেটির জন্য আমরা প্রত্যেক ভারতবাসী হিসেবে তার কাছে ঋণী। আসুন আজ 19 জুলাই জন্মদিনে আমরা তার গানেই শ্রদ্ধা জানাই কবি দ্বিজেন্দ্রলাল রায়কে। শতকণ্ঠে গেয়ে উঠি ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে দেশ সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা এ যে আমার জন্মভূমি।

0: গানটি শুনলেন সমবেত কণ্ঠে। এবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পের ধারাবাহিক পাঠ শুনবেন।
1: নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভারাতুর, অনুভ্যস্ত গুরুভোজন ও রাত্রে জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না। হঠাৎ এমনই সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত। মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল। গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত।
2: সে বাহিনীকে উপেক্ষা করে
1: বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই। যেমন তার জ্বলুনি তেমনি তার চুলকুনি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারা সঙ্গ নিলে। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। হাত পায়ের নিরন্তর আক্ষেপে গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে। ইচ্ছে হল ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে বিরত রইলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত, বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত। শুধু তার ছোটো ছুটিরই বিরাম নেই। কোথাকার ঘড়িতে
2: চারটে বাজল।
1: বললেন, কামড়া বেটারা, যত পারিস কামড়া, আমি আর পারিনি। বলেই বারান্দায় একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না। যে গাড়ি প্রথমে পাব সেই গাড়িতে দেশে পালাব। কেন যে এখানে আসতে মন চাইত না তার হেতু বোঝা গেল। দেখতে দেখতে সর্বসন্তাপহর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিলে। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন।
0: গল্পপাঠ শুনলেন। আসুন এবারে দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। আজ প্রথম পৃষ্ঠার মূল শিরোনামে বার্তালিপি লিখেছে, যন্তরমন্তর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে। সাত সকালেই অনশনস্থলে চলছে

পুলিশেই অ্যাকশন, বার্তালিপি ছাড়া কোনো কাগজ স্টুডিওতে এসে না পৌঁছায় এই পত্রিকার আরও কয়েকটি শিরোনাম তুলে ধরছি। আজ ফিফা বিশ্বকাপের ফাইনাল, এ নিয়ে বার্তালিপির শিরোনাম আজ ফুটবলের মহাযুদ্ধ, বিশ্বসেরার মঞ্চে মেসি ইয়ামাল দ্বৈরথ। অন্যান্য শিরোনামে বার্তালিপি লিখেছে, শিলিগুড়ি সীমান্তে চিকেন স্ন্যাক নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে হেডলাইন, রাজ্যে নিটে উত্তীর্ণ 18,435, মেডিকেলে আসন মাত্র 1,825। স্থানীয় খবর জানাতে গিয়ে বার্তালিপি লিখেছে, পুজোর আগেই পুর নিগম ভোট, কর্মীদের জানালেন মন্ত্রী কৌশিক। তাছাড়া শিলচর বিজেপি কার্যালয়ে সুস্মিতা দেবকে গতকাল স্বাগত জানানো হয়েছে, খবরটি আজ ছবিসহ উঠে এসেছে প্রথম পৃষ্ঠায়। অন্য শিরোনামের মধ্যে রয়েছে, বিনিয়োগ আকর্ষণে দেশের অন্যতম সেরা রাজ্য অসম, দাবি মুখ্যমন্ত্রীর। এবারে সম্পাদকীয় শিরোনাম, বার্তালিপি তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, পর্যটন ও প্রতিশ্রুতি। শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: আকাশবাণী শিলচর আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:55। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে বাংলায় জাতীয় সংবাদ ও তারপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: গীতাঞ্জলি।

আকাশবাণী খবর পড়ছি সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকড়াইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত, শ্রেষ্ঠ চলচ্চিত্র আর্টিকেল 370, সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মোটি,

আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সংসদে বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল থেকে শুরু হবে এই বাদল অধিবেশন, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI-তে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির 6 সাংসদের একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই 6 সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ সিন্ডের শিবসেনার আসন সংখ্যা 7 থেকে বেড়ে হল 13। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়া সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে BSF এর 2টি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE 2026 সালের 10ম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী CBSE এই বছর থেকে 10ম শ্রেণীর জন্য 2টি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি 17ই ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এরপর 15ই মে থেকে 21শে মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত হয়। CBSE জানিয়েছে, এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA স্ক্রুটিনির জন্য OMR শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। NTA জানিয়েছে, সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক OMR শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা AI এর মাধ্যমে তৈরি OMR শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে NTA সতর্ক করে দিয়েছে। বিজেপির IT সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে 2014-15 সাল থেকে কৃষকদের 1,66,000 কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ওই বছর থেকেই 1,98,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পাচ্ছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনীচিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার উপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠিকে তার রচিত কন্নড় ভাষায় একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাচ্ছেন। স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাচ্ছে। সুমিরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁও এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক

অবস্থা হিসাবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়া যাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এখনও পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রায় 3,70,000-এরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে পূজা ও দর্শন সম্পন্ন করেছেন। এদিকে আইএমডির দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। শ্রাইন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য নিরাপদ বিবেচিত হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই 2 সেনা নিহত হন। তবে মৃতদের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাসচন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রী দাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত 12 জুলাই তাকে অর্থ তছরূপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। ফ্রান্সকে গত রাতের ম্যাচে তারা 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধেই ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেক্লান রাইস, 18 মিনিটে এজরি কনসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময় দুটি গোল করেন বুকায়ো সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বার্কুলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকায়ো সাকার গোলে হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় ফ্রান্সের ওসমান দেম্বেলে গোল করে ব্যবধান কমালে একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম আবার গোল করে ব্যবধান বাড়ান। নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম পুলিশের টহলদারি দল এখন থেকে চালক বা কোনো ব্যক্তির আধার কার্ড পরিচয়পত্রে থাকা কিউআর কোড স্ক্যান করে তৎক্ষণাৎ প্রমাণপত্র পরীক্ষা করতে পারবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান যে অপরাধী বা অনুপ্রবেশকারীরা এখন থেকে ভুয়ো ফটোকপি করা আধার কার্ড ব্যবহার করে পুলিশকে বিপথে পরিচালিত করতে পারবে না, বিষয়টি কঠিন হয়ে পড়বে। এছাড়া পাসপোর্ট বা অস্ত্র অনুজ্ঞাপত্র পরীক্ষণ সহ দৈনন্দিন পুলিশ পরিষেবাগুলি দ্রুত ও সহজ হবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।

রাজ্যসভার নির্বাচিত সাংসদের দায়িত্ব গোটা দেশের প্রতি থাকে, তাই পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হলেও বরাক উপত্যকা তথা সমগ্র দেশের উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন বলে নবনির্বাচিত সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন। গতকাল শিলচরে বিমানবন্দরে অবতরণের পর সাংসদ শ্রীমতী দেব একথা বলেন। এরপর শিলচরে বিজেপি দলীয় কার্যালয়ে সাংসদ শ্রীমতী দেবকে স্বাগত জানানো হয়। এতে খাদ্য, গণবণ্টন, সমবায় ও নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাথ প্রকাশ সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযান, অনুসূচিত জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ সঞ্চালকালয় ও জেলা অভিযান ব্যবস্থাপনা গোষ্ঠীর উদ্যোগে গতকাল হাইলাকান্দির রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনার অধীনে অনুদান বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে জেলার 185টি অনুসূচিত জাতির আত্মসহায়ক গোষ্ঠীকে অনুদান প্রদান করা হয়। এছাড়াও আত্মসহায়ক গোষ্ঠীর 43 জন সদস্যকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়। এই যোজনার অধীনে জেলায় 1,12,38,000 টাকার সাহায্য বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত, জয় বিকাশ বিধায়ক ড মিলন দাস, বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার পঞ্জীকৃত কৃষকদের কেন্দ্র সরকার পরিচালিত জাতীয় খাদ্য সুরক্ষা ও পুষ্টি মিশন যোজনার মাধ্যমে এবং জেলা কৃষি বিভাগের ব্যবস্থাপনায় রেহাই মূল্যে মাসকালাই ও ডাল জাতীয় শস্যের বীজ জেলা কৃষি আধিকারিকের কার্যালয় থেকে বিতরণ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ইচ্ছুক কৃষকরা নিজ নিজ পঞ্জীয় নম্বর ও আধার কার্ডের মাধ্যমে রেহাই মূল্যের বীজ ক্রয় করতে পারবেন। বিশদ বিবরণের জন্য জেলা কৃষকদের জেলা কৃষি আধিকারিকের কার্যালয়, রামকৃষ্ণনগর মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয়, কৃষি উন্নয়ন আধিকারিক বা সংশ্লিষ্ট এলাকার কৃষি সম্প্রসারণ কর্মীর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। হাইলাকান্দির পৌরসভা সভাপতি এক বিজ্ঞপ্তিতে পৌরসভা সব ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আগামী মঙ্গলবারের মধ্যে ট্রেড লাইসেন্স নবীকরণ করতে এবং সব বকেয়া পরিশোধ করতে অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে যেসব ব্যবসায়ী ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন তাদের অবিলম্বে জরুরি ভিত্তিতে আবেদন করতে হবে। এছাড়া আগামী বুধবার থেকে একটি সরকারি পরিদর্শন কমিটি শহরজুড়ে অভিযান চালাবে। যদি কোনো প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে বা বকেয়া অর্থ পরিশোধ না করে ব্যবসা পরিচালনা করেন তবে 1956 সালের পৌরসভা আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব বদরপুরের গ্রেটারের ব্যবস্থাপনায় আগামীকাল বদরপুর ঘাটের কালাইরবন সরকারি সিনিয়র বেসিক স্কুলে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল খেলার সরাসরি সম্প্রচার, যাতে ফুটবল প্রেমীরা নিরাপদ স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন সেজন্য কাছাড় জেলা প্রশাসন থেকে আজ রেস্তোরাঁ ভোর রাত 3:30 পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মধ্যরাতের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করার জন্য রেস্তোরাঁগুলি ভোর রাত 3:30 পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন। উল্লেখ, আজ রাত নিউ ইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। ভারতীয় সময় এই খেলা রাত 12:30 অনুষ্ঠিত হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

আকাশবাণী শিলচর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী লাইজা আহমেদ লিজা।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন লাইজা আহমেদ লিজার কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন দুপুর একটায়।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর। এবারে আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। সকাল ৮:৪০ নজরুলগীতি শুনবেন প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সকাল ৮:৫০ ও বেলা ১২:৩০ বাংলা ছবির গানের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল ৯:০০ খেয়াল শুনবেন ভারতী বৈশম্পায়নের কণ্ঠে। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত ৮:৩০ পণ্ডিত সিয়ারাম তিওয়ারির কণ্ঠে শুনবেন ঠুমরি। সকাল ৯:৩০ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শিশির কণাধর চৌধুরীর বেহালাবাদন শুনবেন। সকাল ১০:০০ প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। এতে সমাজকর্মী তথা সংগঠক হৃদয়েন্দ্র দেব মজুমদারের সাথে সাক্ষাৎকারের পুনঃপ্রচার শুনবেন। হিন্দি ছবির গান শোনা যাবে বেলা ১০:৩০, বেলা ১২:০০ ও রাত ৭:১৫। বেলা ১১:০০ শিশু মেলা। বেলা ১১:৩০ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন কল্পনা দাশগুপ্ত। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন শাশ্বতী ভট্টাচার্য ও গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায়। দুপুর ১:৪০ প্রচারিত হবে নাটক একটি টেলিফোনের অপেক্ষায়। রচনা ও প্রযোজনা কাজল চক্রবর্তী।

বাদ্যযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর দুটো ৪৫ মিনিটে জগদীশচন্দ্র দাসের দোতারা বাদন শুনবেন। মণিপুরী অনুষ্ঠান বিকেল ৫:০৫। বিকেল ৫:৩৫ ডিমাসা অনুষ্ঠান। সন্ধ্যে ৬:১৫ দুটি পাতা একটি কুড়ি। কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা সন্ধ্যে ৬:৪৫। এতে প্রথমে আধুনিক চাষবাস নিয়ে বলবেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার এবং পরে পশু পাখির বিজ্ঞানসম্মত খাদ্য সংক্রান্ত পরামর্শ দেবেন ডক্টর জিতেন্দ্র ভুইয়া। রাত ৮:০০ অনুষ্ঠান আহরণ। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত ৯:১৫। রাত ৯:৩০ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সংসদে আলোচ্য বিষয়সমূহ নিয়ে চর্চা। বাংলা ও হিন্দি ছবির গান শুনবেন রাত ১০:০০। আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে প্রভাতী সংবাদ ও তারপর শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। এবারে নজরুলগীতি শুনবেন প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: পরপর দুখানি নজরুলগীতি শুনলেন প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানটি নিশিভোর ছবি থেকে মান্নাদের কণ্ঠে।

গানটি শুনলেন মায়াবিনী ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তড়ির আগে খেয়াল শুনবেন ভারতী বৈশম্পায়নের কণ্ঠে।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ তড়ি রাগে খেয়াল শুনলেন ভারতী বৈশম্পায়নের কণ্ঠে।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শিশির কণা ধর চৌধুরীর বেহালা বাদন শুনবেন।

আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, আজ ডাক্তারের দরবারে অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বেলা 10টা থেকে 11টা পর্যন্ত বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যোগ যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 0382 0384226779, 0384226279 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। আপনারা শুনছেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শিশির কণাধর চৌধুরীর বেহালা বাদন।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শিশিরকণাধর চৌধুরীর বেহালাবাদন। একটি ঘোষণা, ডাক্তারের দরবারি অনুষ্ঠানে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত আমাদের স্টুডিওতে 03842-262-779, 03842-262-779 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২২শে জুলাই ২০২৬ ইংরেজি বুধবার রাত ৯:৩০।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
4: প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।

0: 42-এর গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে খ্যাতি ও প্রতিষ্ঠার মোহ ছেড়ে চা বাগানের চাকরিতে ইস্তফা দিয়ে চলে এসেছিলেন তিনি। উধারবন্দ ও পার্শ্ববর্তী অঞ্চলে রাজনৈতিক সংগঠনের কাজ ও সমাজসেবাকে বেছে নিয়েছিলেন জীবনের ব্রত হিসেবে। গান্ধীজির বিদেশি বস্ত্র বর্জন, স্বদেশী বস্ত্র গ্রহণের আহ্বানকেও তিনি মনে প্রাণে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন আজীবন। এই স্বদেশী আনা আজও তার জীবনযাপনে ছাপ রেখে চলেছে। আজকের মূল্যবোধহীন রাজনীতিতে তারা রাস্তা নেই, তাই রাজনৈতিক সংগঠনের সঙ্গে আজ তার যোগাযোগ নেই আর। কিন্তু মানুষের প্রতি আস্থা হারাননি আজও, মানবতার সেবায় এই বয়সেও এগিয়ে যান নির্দ্বিধায়। বয়স 86 পেরিয়েছে, কিন্তু নুয়ে পড়েননি এখনো। এখনো ভীষণ ঋজু দৃপ্ত তার জীবনযাপন। আজ আমরা এমনই একজন সমাজকর্মী, সংগঠক হৃদয়েন্দ্র দেব মজুমদারের মুখোমুখি। তার কাছেই শুনি এক অনন্য জীবনের কথা।
1: আমার বাল্যকাল উদয়বন্দী, উদয়বন্দে আমার জন্ম হয়েছে, উদয়বন্দে বাল্যকাল কাটছে। আমি পড়াশোনা যখন 48 ইংরেজিতে, যখন আমি প্রথম স্কুল থেকে বাইরে হাসার হাই স্কুলে ছিলাম, পড়া শেষ হওয়ার পরে আমি একদিন গেছিলাম চণ্ডীগড় বাগানে। যেদিন যাই আমার হাতের হ্যান্ড রাইটিং দেখে সেদিন থেকে আমার চণ্ডীগড় বাগানে চাকরি হয়ে গেছে। হওয়ার পরে নানা কারণে আমি আমার বাবার এক ছেলে, আমার বাবা ছিলেন কমরেসি এবং সনাত দাস আমার পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়েছিলেন,
2: সেই কাঁসার কেশরী সনাত দাস।
1: কাঁসার কেশরী সনাত দাস, গতিকে উনিও আমার চাপ দিতেন যে তুমি কংগ্রেসের ইয়ে আর তুমি ব্রিটিশের চাকরি করো। গতিকে বাধ্য হইয়া 42-এর যখন

0: পরে ছোটখাটো ব্যবসা করেছি, কন্ট্রাক্টরি করেছি। তখন তো দানিন্তন এমএলএ এরা আসিলেন, আমার খুব হেল্প করছে, সাহায্য করেছেন। সত্যেন্দ্র মোহন দেব থেকে আরম্ভ করিয়া যারাই ছিলেন আমার খুব মায়া করতেন, মমতা করতেন। যেহেতু আমার বাবার সঙ্গে ওনাদের একটা বন্ধুত্ব বা ওই পলিটিক্যাল ইয়েতে একটা ইয়ে ছিল, গতিকে আমার খুব হেল্প করতেন। নানা রকমের সুযোগ আমি পেয়েছি, কিন্তু সেটা আমি উপভোগ করি নাই। যেহেতু যা যা কিছুতেই যাই কেবল করাপশন, কন্ট্রাক্ট অনেক কন্ট্রাক্ট আমি করেছি, কিন্তু যেখানেই যাই ঘুষের ব্যাপার এই সেই, গতিকে সেটা আমার পড়েছে না। আমি সব কিছু ছাড়িয়া নির্লুপ্ত হইয়া ছিলাম আর কি।
1: তো আপনার বাবাও ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, আপনি কি বাবার অনুপ্রেরণাতে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন নাকি না অন্য কোনো কারণ ছিল আপনার? পারিবারিক ঐতিহ্য ছিল, পারিবারিক একটা ইয়ে ছিল আপনার?
0: বাবা ছিলেন, এবং বিশেষভাবে কাছাকাছি সনক দাস, আমার উনি নাতি ইয়ে করতেন, আমি দাদু ডাকতাম, উনি বেশি প্রেশার দিচ্ছেন। এবং বাবাও বলতেন, বাবা ব্রিটিশের চাকরি করে, তখন এই স্লিপ সাহেব আসেন, আমি খুব ভালো হইত। যাই হোক, ওদের ইয়েতে বা নিজের মনের ইয়েতে যখন কুইট ইন্ডিয়া যখন ইয়ে হইলো, তখন আমি নিজের রেজিগনেশন দিয়ে এখান থেকে এলাম। আসার পরে তো আসি সংসারে, ছেলেমেয়েরা আসেন।
1: তো উত্তরবঙ্গ অঞ্চলে আপনি সেই সময়টাতে কিভাবে কার সঙ্গে কাজ করেছেন, সেই স্বাধীনতা ভারত ছাড় আন্দোলনের সঙ্গে সময় কাকে আগে দেখেছেন সেই সময়ে নেতৃবর্গ, মানে জাতীয় নেতৃবর্গ কাকে আগে দেখেছেন সেই সময়, মানে কি করেছিলেন, আপনার আপনার কাজটা কি ছিল সেই সময় এই অঞ্চলে, যদি বলেন আমাদের একটু শ্রোতাদের?
0: তখন সনাত কুমার দাস, ওনার সঙ্গে আমি কাজ করেছি। বাবা তো ছিলেনই, পরবর্তী সময় তো বাবা মারা গেলেন, সনাতবাবু অনেক মারা পরে মারা গেছেন, ওনার সঙ্গেই আমি কাজ করেছি। ওনাদের ডাইরেকশন যখন যেত যা কিছু সব সময় ওনার সঙ্গে থাকতাম, উনি করতেন এই করতাম, এই আর কি, এইভাবেই আমার ইয়েটার সময় কাটে কাটাইছি আর কি।
1: সেই সময় এই ভারত ছাড় আন্দোলনের সময় উদারবন্ত চা বাগান অধ্যুষিত অঞ্চল, তো সেই সময় সেই ভারত ছাড় আন্দোলনের ঢেউটা কি চা বাগানে পড়েছিল? আপনি তো একজন চা বাগানের কর্মী ছিলেন, সেই চা বাগানে কিভাবে দেখেছেন আপনি সেই ভারত ছাড় আন্দোলনের প্রভাবটা?
0: চা বাগান আন্দোলনে ঠিক এইভাবে আগে এইভাবে পড়ে নাই, তবে কিছু কিছু ছিল। এবং যাটার পরবর্তী সময়ে পুরোনামন বাগানে নানান রকম স্ট্রাইক হয়েছে, গুলিগালাস হয়েছে, অনেক কিছু হয়েছে। তখন আমার বাড়িতে ওয়েস্ট বেঙ্গলের সুধাংশু ঘোষ করে একজন ছিলেন, উনি আমার বাড়িতে থাকতেন, খাইতেন, এবং ওই বাবার সঙ্গে অন্যান্যদের এইসব ঝামেলা কাটতেন। আমি ওদের অন্যদের সঙ্গে সঙ্গে থাকতাম বা যখন যা বলতেন আমি তো করতাম এই আর কি।
1: তো আপনি সেই সময় সেই ভারত ছাড়ো আন্দোলনের সময় বা স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের জাতীয় নেতৃত্ব যাদের ছিলেন, যারা প্রথম সারির নেতা ছিলেন আমাদের এই অঞ্চলে, মানে আমাদের ভারতবর্ষে, তাদেরকে আপনি দেখেছেন এই অঞ্চলে?
0: শুনেন, আমাদের এখানে শিলচরে আমাদের তখন ব্রিটিশ পিরিয়ডে উপেন্দ্রশঙ্কর দত্ত ছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট, আর শ্যামাচরণ দেব উনি আসিলেন উকিল, উনিও কংগ্রেস প্রেসিডেন্ট, জেল খাটছেন। আর ইয়েতে আসিলেন গঙ্গাধর দীক্ষিত,

লক্ষ্মী বলেছিলেন, এই দুইজন সম্পর্কে শ্যামাচরণবাবু জেল খাটছেন, গঙ্গাধর দীক্ষিত যখন বিদেশি পর্যন্ত আরম্ভ হইল তখন এ বেচারার যা কাপড়ের বিরাট দোকান ছিল, সমস্ত কাপড় জ্বালাইয়া রাস্তাতে বাড়ির সব জ্বালাইয়া ইয়ে করছে। সে যখন অ্যারেস্টে ছিল, শিলচর জেলে ছিল, যতদিন জেলে আসিল সরকারের অন্ন গ্রহণ করে নাই, কাঁচামূলা খাইয়া তার সময় কাটাইছে, এইভাবে আসিল। এরালে আমি চিন্তাম দেখছি, শুনছি, দেখছিও। আর এখানে শরৎবাবু ছিলেন, মিউনিসিপ্যালিটি সামনে যে মিউনিসিপ্যালিটি মাঠ বললাম তো সেই মাঠে মিটিং হয়েছিল, সেই মাঠে আমি গেছি এবং তাকে প্রণাম করবার সুযোগ আমি পেয়েছি, প্রণাম করেছি।

0: পড়ে গেলে সমাজ সনন্দেব সরি সভা প্রণব মুখার্জি যখন আসছিলেন, আমি সনন্দার জেলা প্রেসিডেন্ট, এখানে রিসেপশন কমিটির আমি সেক্রেটারি আছি। ওদের মধ্যে বিরাট মিটিং হয়েছিল ওই দিন, ওই রাত্রি আটটায় জয়েন্ট স্টক কোম্পানিতে মিটিং হয়েছিল। রিভিউ যে প্রবলেম নিয়ে অনেক কিছু আলাপ হয়েছে সেই মিটিংয়ে আমিও এবং সনন্দেব ওদের মধ্যে গেছিলাম। তখন সমাজ প্রণব মুখার্জির সঙ্গে কেন তাদের চরণস্পর্শ করছে, দীর্ঘ আলাপ হয়েছে মিউনিসিপ্যালিটি তারা যখন গেলাম এতে জয়েন্ট স্টক কোম্পানিতে, সেই সেই মিটিংয়েও উনি উনি বক্তব্য রাখছেন। ওরা দেখছি এরাই ই আর কি।
1: আর আপনি তো এমনিতে বিদেশি সামগ্রী বর্জনের একটা ইয়েতে ছিলেন, স্বদেশি কাপড় পরতেন, সো সেই কথা সেই দিনের কথাই দিয়ে বলেন একটু।
0: ওই যে আমি যখন ফার্স্ট, তখন আমার বয়স বোধ হয় 17 বছর হয়, যখন শুনলাম যে সুভাষ বাবু শিলচর আসবেন, তখন আমি বাবারে বললাম যে বাবা আমার একসাথে তুমি খদ্দর মানিয়ে দেবো, আমি সুভাষ বাবুর মিটিংয়ে যাবো। আমি তখন ওই ফার্স্ট খাদি পাঞ্জাবি এবং ধুতি, আমার জীবনে আমি টাউজার পরি নাই, ধুতি এবং পাঞ্জাবি পরে গিয়েছিলাম সেই ইয়েতে মিটিংয়ে। এবার তখন থেকে ওই দেবো যে আমি খাদিও পরি, অন্য কোনো কাপড় আমার ভালো লাগে না, করতে ভালো লাগে না, খাদি পরি।
1: তো এই যে খাদি সামগ্রীর বা খাদির কাপড় বস্ত্র পরিধানের যে ব্যাপারটা আপনি বলছেন, সেটাকে এমনিতে সেই সময়ে মানে প্রচলন করার ক্ষেত্রে আপনার ভূমিকা কী ছিল, যাতে মানুষ আরো বেশি এগুলো ব্যবহার করে, সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কী ছিল?
0: শুনো, সেই তখন মানুষ এটা অ্যাভয়েড করত, কারণ কাপড়টা একটু মোটা কাপড়, অনেকে এটা পছন্দ করতো না, সবাই বিলাতি কাপড় পছন্দ করতো। আমারে অনেকে জিজ্ঞাসা করতো তুমি এইসব কেল লেগে পড়ো, আমি বললাম শোনো এটা আমার দেশের গরিবের অর্থনৈতিক একটা সম্পর্ক আছে, কারণ আমার দেশের মেয়ে ছেলেরা গরিব মেয়ে ছেলেরা সুতা কাটে, এতেরাই খাদি হয়, ইনডাইরেক্টলি ওরা বেনিফিটেড হয়, দ্যাট ইজ ওয়াই আমি এইসব ব্যবহার করি বলতে পারি।
1: মানুষ মানুষদেরকে এভাবে বুঝা দেন আপনি, তো মানুষরা মানে এখানে লোকরা সেটাকে কি গ্রহণ করতো আপনার যে আপনি যে বক্তব্য রাখতেন সেটা?
0: মানুষ করতোই না এবং

0: ਰਾਤੀ ਆਉਣੇ ਹੋਏ ਤਾਂ ਫੁੱਟ ਤੂੰ ਮੈਂ ਕਿੰਨੂ ਪਰਮੇਸ਼ ਤੇ ਗਈ ਤੇ ਪਿੱਛੇ ਡੋਈ ਤੂੰ ਸਾਡੀ ਬੁਰਾ ਲੱਗਿਆ ਦੋਨ ਉਹਨੇ ਕਹੇ ਫੁੱਟ ਤੂੰ ਕਿਉਂਕਿ ਉਹ ਐਕਸਟਰਾ ਪਰਸੈਂਟ ਕੋ ਫਿਊ ਐਕਸਟਰਾ ਪਰਸੈਂਟ ਦੀ ਫੁੱਟ ਤੂੰ ਨਾ ਇਹ ਮੈਜੋਰਿਟੀ 90% ਕਾਂਗਰਸ ਦਾ ਫੁੱਟ ਤੂੰ ਰਾਜਸਥਾਨ ਤੋਂ ਕਾਂਗਰਸ ਦਾ ਸਾਡੀ ਫੁੜੀ ਨਾ ਸਾਡੇ ਨੇਤਾ ਜਿਹੜਾ ਸੈਨਿਕ ਤੂੰ ਸਾਡੀ ਉਹਨੇ ਕਹੀ ਫੁਰਨ ਨਾ
1: আপনার সঙ্গে সেই সময়ে এই উপত্যকার আর কারা কারা কাজ করেছিলেন সেই সময়ে সেই আন্দোলনের সঙ্গে ভারত ছাড় আন্দোলনের সঙ্গে বা এর পরবর্তী যে আন্দোলন হয়েছে সেখানে মানে আপনি কাদেরকে পেয়েছেন কাছে?
0: আমি সনন্দাষ্ট ছিলেন তারপর তো বললাম যে মহিতেশ বাবু পেয়েছি তারপরে অরেন্দেশন আসিল তারে পেয়েছি আমি ওনার সঙ্গেও কাজ করেছি রতিন সেন করিমগঞ্জে রতিন সেন উনি ওনার সঙ্গে আমার কাজ করেছি তারপর নিপতি ধর আছেন নিপতি চৌধুরী ও নিপতি চৌধুরী ওনার সঙ্গে আমার খুব হৃদয়তা আছে ওনার সঙ্গে আমার কাজ করেছি এইসব অনেক সন্তোষবাবু যে আসলো হাইলাকান্দির সন্তোষবাবু সন্তোষে আয় সন্তোষে আয় উনি আমাকে খুব ভালো ওনার সঙ্গে আমার কাজ করে তারপরে একজন সেন আসিলেন অনেকের সেন মনেও নাই সুবির খান আসিলা গুলাম সবর আসিলা বৈদ্যনাথ নাথ উনি আসিলা বিশেষভাবে ইয়ে করতেন তারপরে আপনার ইয়ে ওই গুরমত আলী সাহেব গুরমত আলী সাহেব আসিলা বাসান্দির অক্ষয়দেব উনি আসিলেন অনেকে ছিলেন।
1: আপনি তো একটা মূল্যবোধের রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন আজীবন একটা ইয়ের সঙ্গে করেছিলেন কাজ করেছেন একটা কজের জন্য কাজ করেছেন তো আজকে এসে এই সময়ের রাজনীতিকে আপনি রাজনীতিটাকে আপনি কীভাবে দেখছেন?
0: বর্তমান রাজনীতি বললে এটা শ্রুতিগত হবে কিন্তু সত্য কথা অপ্রিসত্য হয়ে যাবে আজকাল যে রাজনীতি যেটা সেটা বড় একটা নোংরা রাজনীতি হয়ে গেছে সেই আগের মতো আজকে দেশের যে অবস্থা 50 ইংরেজি পর্যন্ত এভাবে ছিল না কিন্তু এরপর থেকে দেশ মানে এত অধঃপতনে গেছে কেবল করাপশন করাপশন করাপশন রাজনীতিতেই বলেন আর সমাজনীতিতেই বলেন যা কিছুতেই বলেন কেবল রন্ধ্রে রন্ধ্রে করাপশন গতিকে জানি না মনুষ্যত্ববোধ মানবতা ভদ্রতা কার্সি এইসব জিনিস আগের মতো কিছুই নেই সব পরিবর্তন হয়ে গেছে এই আর কি।
1: তো আপনি আজকে এসে আপনার দুঃখ বোধ কাজ করে আপনার মনে যে আপনি যে রাজনীতি করেছেন সেটা ছিল একটা দিন বদলের রাজনীতি তো আজকে সেই রাজনীতিটাকে আপনি সেইভাবে গ্রহণ করতে পারছেন না?
0: না গ্রহণ তো করার প্রশ্ন উঠে না কারণ আমি আমার রাজনীতি মানে রাজনীতি জড়িত নাই তার ইচ্ছাও নেই যখন ছিলাম ছিলাম তখন বর্তমান রাজনীতি এটা পুষে না আর আমার বয়স হয়ে গেছে গতিকে এটা এখন মানে বর্তমান রাজনীতি এটা আমার পছন্দ হয় না পুষায় না গতিকে সব থেকে এলো।
1: আপনি আপনি আপনি কিভাবে সময় কাটাচ্ছেন কি করে এখন এখন এই বয়সে এই 86 বছর বয়সে আপনি সময়টাকে কিভাবে ইয়ে করছেন কাটাচ্ছেন?
0: সময় তো বাড়িতে আমার কাজ আছে আমার জায়গায় জমে আছে আমার মিরাশ আছে কিছু প্রায় 30 বিঘার মতো জায়গায় জমে আছে উপযুক্ত আমি পাই না উপযুক্ত প্রায় 22 বিঘার মতো জমি উপযুক্ত পাই ওইসব মাঝে মাঝে আমার ছেলে আছে ছেলেও দেখে আমারও কোনো কোনো সময় দেখতে হয় লোক রাখি মানুষের দ্বারা এইসব কৃষিকাজ করাই
1: সমাজসেবার সঙ্গে যুক্ত আছে
0: সমাজসেবা বলতে আমি আছি বর্তমানে কাছাকান্তি বাড়ি ট্রাস্ট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আজকে 7 বছর যাবৎ আছি এর আগে ছিলাম ভাইস প্রেসিডেন্ট যখন স্টার্টিং হয় তখন থেকে আমি 24 বছর ভাইস প্রেসিডেন্ট ছিলাম এরপরে আমি 7 বছর যাবৎ এখানে সভাপতি হিসেবে আসি কাছাকান্তি বাড়িতে তারপরে 2 একটা স্কুলেরও ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আছি এই এতেও আমার একটা বিতৃষ্ণা ভাব আমার তার ইচ্ছা নেই।
1: কেন আপনার এই বিতৃষ্ণা কেন আসে?
0: তারপরে বিতৃষ্ণা হইল যে ওখান কোথায় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হয় না তো আজ আমার সমবয়সী লোক তো নাই যারা আছে বেশিরভাগ ওই ছেলে বয়স কম আমার ছেলে বা আমার নাতির বয়সে বয়স ওদের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টের একটা প্রশ্ন আছে গতি এখানে একটা ক্লাব টিটি ক্লাবের সঙ্গে আমি প্রথম থেকে জড়িত আছি।

0: টেবল টেনিছ ক্লাব, উদয়বন টেবল টেনিছ ক্লাব,
1: উদয়বন টেবল টেনিছ ক্লাব আমি জড়িত আছি প্রথম থেকে। ওরা মানে জানে না, অ্যাডভাইসার হিসেবে আমি বর্তমানে অ্যাডভাইসার আছি, প্রথমেই ছিলাম এখনো আছি। তবে এই ক্লাবটা ভালো কাজ করে, ওদের এখানে কোনো করাপশন যারা মেম্বার আছে ভালো সৎ আছে, দেখতে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, এর জন্যই এর মধ্যে আসি।
0: তো আপনি তো শুনেছি আপনি এখানকার এই অঞ্চল উদয়বনদের সমবায় আন্দোলন বা আপনার এখানে যে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত ছিলেন একটা সময়, তো এখন কি এটার সঙ্গে আছেন যুক্ত?
1: না, পঞ্চায়েতের সঙ্গে আমি যুক্ত না, আমি পঞ্চায়েতের সঙ্গে যুক্ত কি এখানে রুরাল পঞ্চায়েতের সঙ্গে আমি যুক্ত ছিলাম। যখন রুরাল পঞ্চায়েত আমি তখন থেকে আঞ্চলিক রিটায়ার যখন হইল তখন থেকে আমি আঞ্চলিক পঞ্চায়েতের মেম্বার ছিলাম। তখন আঞ্চলিক পঞ্চায়েতে বিরাট এরিয়া ছিল, মাসুঘাট থেকে এরিয়া প্রায় বাসকান্দি পর্যন্ত ইলেকশন হয়েছে, বারবারই আমি রিটার্ন করছি আঞ্চলিক পঞ্চায়েত মেম্বার হিসাবে। সনাত দাস কাছাকাছি সনাত দাস প্রেসিডেন্ট আর আমি মেম্বার ছিলাম। কোঅপারেটিভ সঙ্গে কোঅপারেটিভ আসিল কোঅপারেটিভ আমি যুক্ত ছিলাম। আমার নিজের একটা কোঅপারেটিভ সাপ্লাই একটা দোকান ছিল, বলে অনেকদিন করেছি, তারপরে বর্তমানে আর করি না। বর্তমানে এসব ভালো লাগে না, কারণ ওই অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আছে, তারপরে যেখানে যাও পয়সার প্রশ্ন, নানা রকমের করাপশন, এইগুলি ভালো লাগে না, সরিয়ে আসে, নির্লিপ্ত হবে।
0: তো এই যে নির্লিপ্তি, এই নির্লিপ্তি থেকে কিভাবে আপনি নিজেকে বিয়ে করছেন, এইভাবে কি কাটাবেন আপনি জীবন, শেষ বয়সটা এইভাবে কাটাবেন কোনো কিছুর সঙ্গে যুক্ত না থেকে?
1: না, এইভাবে কাটানোর ইচ্ছা, এইভাবে কাটানোর ইচ্ছা, কারণ কখন শেষ বয়স একটু জন্ম সময় দিই, ঠাকুরের দয়া কীভাবে হয় কীভাবে মাইনিতে আমি এই চিন্তা প্রতি কিছু টাকা পয়সার মোহ নাই, সম্মানেরও মোহ নাই, পজিশনেরও মোহ নাই। তবে উদয়বনদের লোক জানি না, হিন্দু মুসলমান আমার ভালোবাসে, প্রায় মিটিং যেখানেই হোক পত্র পত্রিকায় আপনারা দেখতে পারেন আমার সভাপতি করা হয়, যেখানে সেই সভাপতি করিলেই ওইভাবে আসি আর কি। তাই এও আমার ইচ্ছা নাই, যাওয়ার ইচ্ছা নাই। তবে আমার এই এরিয়ার লোক হিন্দু কি মুসলমান আমার ভালোবাসে, যারা ছোট বয়সে ছোট তারা শ্রদ্ধা করে, আর বয়স্ক সমাবয়সী নাই বলতে নাই, আমার বয়স দুই একজন আছে, এরা হতো বয়সে আছে, হয়তো আমার সমাবয়সী, কিন্তু ওরা কোনো সামাজিক ইয়েতে বা কোনো কাজে কোনো সোশ্যাল ওয়ার্কে চলাফেরা করার মতো তারা শারীরিক ক্ষমতা নাই। তবে আমি ঠাকুরের কৃপায় ওখানে আসি, সব জায়গাতেই যাই, যে ডাকে সেখানে যাই, চলাফেরারও আমার কোনো অসুবিধা হয় না, এর লাগে ওদের লোকেরা আমার একটু রেসপেক্ট করে, সম্মান করে।
0: এই যে ভালোবাসা, এই শ্রদ্ধা, এই নিয়েই আপনি আজকে জীবনটা শেষ, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। তো আপনার এমনিতে সময়টাকে কীভাবে কাটান, কী ভালোবাসেন আপনি, গান শুনতে ভালোবাসেন বা ছবি দেখতে ভালোবাসেন বা পড়তে ভালোবাসেন, কী করতে আপনার কী ভালো লাগে এমনিতে, অবসর এমনি একদম নির্মল অবসরটা কীভাবে কাটান আপনি?
1: শুনেন, সংসারে থাকলে পরে বহু কাজ আছে, অনেক কাজ আছে সংসারে, কাজ করলে না করলে কিচ্ছু নেই। তবে আমি বাড়িতে টুকটাক কাজ করি, এই গেল, আর পড়তে ভালোবাসি, আমি ঠাকুরের বই পড়ি। আপনি বিশ্বাস করবেন আমার গীতার বেশ কতটা মধ্যে আমার মুখস্থ আছে, আমি প্রত্যেক দিন অন্তত সকাল এবং বিকালে দুই অধ্যায় মাস্ট আমি পড়ি, ভাগবত পড়ি, আমার কাছে ভাগবত আছে 10 খণ্ড, ভাগবত পড়ি, যখনই মনে একটু ইয়ে হয় তখন এইসব বই নিয়ে আমি পড়াশোনা করি, সাধু মহারাজ আছেন জীবনে টিবনে পড়ি।
0: কিন্তু আমার ধর্মীয় সঙ্গীত বা এই ভক্তিগীতি ভালোবাসে,
1: ভক্তিগীতি ঠিকই ভালোবাসি।

0: হৃদয়েন্দ্র দেব মজুমদারের খুব স্নেহের পাত্র তরুণ সাংবাদিক প্রণবানন্দ দাস। প্রণবানন্দ তাকে দাদু বলেই ডাকেন, তাকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। প্রবীণ এই ব্যক্তিত্বের জীবনাদর্শ, তার নিয়মানুবর্তিতা, তার দৃপ্ত মানসিকতা সাংবাদিক ও সমাজকর্মী প্রণবানন্দ দাসকে ছুঁয়ে যায়।
1: উদারবন্দের প্রবীণ নাগরিক হৃদয়েন্দ্র দেব মজুমদারকে আমরা তো আমরা আমাদের যারা বাবা মায়েরাও আমরা অনেক আগে থেকেই দেখেছি, একজন সবসময় সরব সক্রিয় লোক হিসেবে। কাঁচাকান্তি সেবা সমিতির তিনি এখনো সভাপতি। এছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে যে উদারবন্দে কোনো সভা সমিতি হবে আর হৃদয়েন্দ্র দেব মজুমদার সভাপতিত্ব করবেন না এরকম আমরা ভাবতে পারি না। উদারবন্দেও দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সরকারি বেসরকারি রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো অনুষ্ঠানেই হৃদয়েন্দ্র দেব মজুমদারের সভাপতিত্ব বা উপস্থিতি একটা আলাদা মাত্রা এনে দেয়। আমরা যদি কোনো সভায় যাই এবং ওনাকে না দেখি তাহলে আমরা একটু আশঙ্কিত হয়ে পড়ি যে উনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, না হলে ওনার না থাকার কথা না। এখন প্রায় 87 বছর ওনার বয়স, এই বয়সেও তিনি কিন্তু সময়ের দিক দিয়ে প্রচণ্ড শৃঙ্খলা মেনে চলেন। যদি কোনো সভা 10টায় শুরু হওয়ার কথা থাকে 10 মিনিট আগে পৌঁছে যান, ফলে উনিও সেভাবেই চলেন। এবং সেই ভোরবেলা থেকেই উনি যে প্রাত্যহিক যে ওনার কাজকর্ম শুরু হয়, আমরা যারা ওনার আশেপাশে থাকি আমরা দেখেছি সেই ভোর থেকে রাত অবধি উনি অক্লান্ত কাজ করে যান। এবং এই বয়সেও তো ওনার এই জন্যই শরীরটা প্রচণ্ড মজবুত। বিভিন্ন সামাজিক কাজকর্মে উনাকে ছাড়া উদারবন্দে আমরা ভাবতেই পারি না। এই বয়সেও তিনি ভীষণ সজীব সক্রিয় এবং সব অনুষ্ঠানে সব সংস্থাকে উনি আলাদা করে একটা অক্সিজেন দেন। যে কোনো ব্যাপারে হলেই উনি হৃদয়েন্দ্র দেব মজুমদার ছাড়া আমরা কোনো অনুষ্ঠানের কথা ভাবতেই পারি না, সাধারণভাবে যারা আমরা সামাজিক সংস্থা করি বা সংগঠনের সঙ্গে জড়িত রয়েছি তারা।
0: প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান শুনলেন গ্রন্থনা প্রিয়তোষ রায়চৌধুরী। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন সুজিত দাস, সম্পাদনা রাহুল কান্তি দেব, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ। শ্রোতাবন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

0: এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন বেলা ১১টার মধ্যে স্টুডিওতে 03842-262-779 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন সিং ইজ কিং ছবি থেকে রাহাত ফতে আলী খান এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন দিল সে ছবি থেকে সুখবিন্দর সিং এবং স্বপ্না অবস্থির দ্বৈত কণ্ঠে।

এবারের গানটি শুনবেন দিল তো পাগল হ্যায় ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

0: চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেব।
1: আইডিয়া, এখানেই পার্টি করা যাক।
0: পিজা পার্টি, ইয়ে! তোর কার্ড দিয়ে ওর পিনটা বল।
1: আমার কার্ডের ডিটেইলস আমি নিজেই ফিড করব। RBI বলে যে নিজের পিন, OTP, CVV অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন।
0: বাই গার্লস, কোথায় যাচ্ছিস?
2: শুনলি না, নো শেয়ারিং।
1: RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের এবারের গানটি গুরু ছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং উদয় মজুমদারের দ্বৈত কণ্ঠে।

অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন লাগান ছবি থেকে, এআর রহমান এবং অলোকাগ্নিক এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে।

0: হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো।
1: শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন, আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন ছোট বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা।

আমার আদুরের ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি সোনা বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর বেশ আনন্দে আর মজা করেই দিন কাটছে, তাই তো? আর এই গরমের ছুটিতে সূর্যি মামা আর মেঘের মধ্যে যে লুকোচুরি খেলাটা চলছে, সেটা আমরা বেশ সবাই ভালোই উপভোগ করছি, তাই তো? কখনো কখনো মেঘের আড়াল থেকে সূর্যি মামা এমনভাবে আমাদের দিকে তাকাচ্ছে যেন আমাদের আর রেহাই নেই। আবার কখনো কখনো মেঘ সূর্যি মামাকে বেশ ভালো করেই আড়াল করতে পারছে, তাই না? সত্যি বলছে কিনা বলো, বেশ মজারই দিন কাটছে সবার, তাই তো? তো যাই হোক, গরমের ছুটি যেহেতু তোমাদের চলছে, তোমাদের তো আনন্দেরই কথা, সে বৃষ্টিই হোক আর প্রচণ্ড গরমই হোক, তাই না? বৃষ্টি হলেই বা ক্ষতি কী, ঘরে বসে আনন্দ করা? আর যদি সূর্যি মামা আমাদের দিকে মুখ তুলে তাকায়, তখন তো বাইরে বেরোনোর একটা ব্যাপার থেকে যায়, তাই তো? তো যাই হোক, এই গরমের ছুটিটা তোমরা বেশ বেশ ভালো করে কাটাও, সুস্থভাবে কাটাও। বেশ অনেক লম্বা ছুটি, এই গোটা বছরের মধ্যেই বেশ লম্বা ছুটি সেটা, তাই তো? তো আর আসরে শুরুতে কথা বাড়াচ্ছি না, সোজা গান কবিতার আসরে চলে যাচ্ছি। তারপর তো আবার আমাদের গল্পও শুনতে হবে, তাই না? এমনিতেই তো প্রতি অনুষ্ঠানে আমরা গল্প শুনি, আমরা বলতে আমি আমার সকল বন্ধুদের কথা বলছি, আর আমি তোমাদের গল্প শোনাই, তাই তো? আমিও জানো তোমাদের মতো গোটা সপ্তাহ ধরে অপেক্ষা করতে থাকি যে কখন তোমাদেরকে অনুষ্ঠান শোনাবো। কারণ এই যে তোমাদের সাথে কথা বলি, তোমরা আমি এপারে বসে কথা বলি, তোমরা ওপারে বসে শুনতে থাকো, তাই তো? তো কিন্তু আমার যেন মনে হয় আমার সকল বন্ধুরা আমারই পাশে বসে একসাথে আমরা সবাই মিলে গল্প করছি, আর এই সময়টার জন্য আমি গোটা সপ্তাহ ধরেই অপেক্ষা করতে থাকি যে কখন একটু বকর বকর বকর বকর করব, তাই তো? তো যাই হোক, আজ আর আসরে শুরুতে বকর বকর করছি না, গান কবিতার আসরটা শুরু করে ফেলছি, কারণ আসরের শেষে গল্প শোনাবো, তো তারপর আর একটু বকর বকর করা যাবে, তাই না? সত্যি বলছি কিনা বলো। তো আজকের আসরের শুরুটা আমরা করব নজরুল গীতি দিয়ে। চলো নজরুল গীতি দিয়েই শুরু করা যাক, প্রতিদিনই আমরা রবি ঠাকুরের গান দিয়ে শুরু করি, তো আজ না হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান দিয়ে শুরু করা যাক। তো চলো, এবারে আমাদের আসরে আমাদেরকে পরপর দুখানা নজরুল গীতি

পরিবেশন করে শোনাবে? কে শোনাবে? অবশ্যই আমাদের এই ছোট্ট বন্ধু, কারণ এই আসরে কি তোমাদের ছোট্ট বন্ধুদের ছাড়া আর কারো কোনো এন্ট্রি হবে? কখনো না। তোমাদের অনুষ্ঠান, তোমাদের জন্য, তোমাদেরই বন্ধুদের দ্বারা সব কিছু হয়, তাই তো? তো তোমাদের ছোট্ট বন্ধু অন্তরা পাল। তো চলো এবারে আমরা তোমাদের ছোট্ট বন্ধু অন্তরা পালের গাওয়া দুখানা নজরুল গীতি আসরে শুনতে শুনতে ছুটির আমেজটা আর একটু বাড়িয়ে ফেলি। একে তো ছুটি চলছে, তা না হলে তো অন্য সময় গোটা সপ্তাহ ধরে স্কুল পড়াশুনো সব কিছু থাকে, রোববারও তো এখন আর ছাড় নেই। হয়তোবা আঁকার ক্লাস, নয়তোবা নাচের ক্লাস, আবার কারো কারো হয়তোবা গানের ক্লাস, তাই তো? সেই রোববারের দিনটাও এখন ব্যস্ততার মধ্যেই কাটে, আর ওই ব্যস্ততার মধ্যে ফাঁক করে তোমাদের প্রিয় অনুষ্ঠান শোনার জন্য তোমরা একটু মুখিয়ে থাকো। তো এখন যেহেতু গোটা সপ্তাহ ধরেই ছুটি, রোববার আঁকার ক্লাস গানের ক্লাস সেগুলোর তো আর গরমের ছুটি হয় না, গরমই হোক কিংবা বর্ষাকালই হোক, আবারও কিংবা শীতকালই হোক আর শরৎকালই হোক, সেগুলো চলতেই থাকে। সেগুলোর তো মজাটাই আলাদা, কারণ সেগুলো তোমাদের ভালো লাগার কাজ, অবশ্য পড়াশুনোটাও তোমাদের ভালো লাগার কাজ, নিশ্চয়ই ভালো লাগার কাজ, কারণ আজকের দিনে তোমরা যে ছোট্টরা পড়াশুনো করছো, তোমরা আগামীতে বড় হবে, দেশের একজন দায়িত্ববান নাগরিক হবে, আর তোমরা আজকের যেভাবে বড়রা দেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ আসনে ওনারা আসীন হয়ে রয়েছেন, তোমরাও ভবিষ্যতে এই এই ধরনের মর্যাদাপূর্ণ আসনে তোমরা নিজেরা আসীন হবে। আমরা তখন হয়তোবা বুড়ো হয়ে যাব, ওই লাঠি নিয়ে নিয়ে আমাদের আজকের ছোট্টদেরকে আগামী দিনের সেই গুরুত্বপূর্ণ দেশের কাজগুলো কীভাবে একদম মানে গুরুত্বপূর্ণ কাজগুলো তোমরা খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সুনিপুণভাবে পরিচালনা করবে সেটাই আমরা দেখব। আর তার জন্য দরকার এই ছোট্টবেলাকার একটু পরিশ্রম, তা না হলে বড় হলে তোমরা ঠিক মনে মনে বলতে থাকবে, ইস, যদি ছোট্টবেলায় একটু পরিশ্রম করতাম তাহলে আজ হয়তোবা আরামে দিন কাটাতাম, তাই না? তো যাই হোক, চলো আমরা গান শুনি নজরুল গীতি। তো অন্তরা পালের গাওয়া নজরুল গীতি এবারে আমরা শুনব। চলো অন্তরা আমাদেরকে শোনাবে, আর আমার সব সকল বন্ধুদেরকে নিয়ে আমি শুনবো, তোমরা ওপারে শুনবে আর আমি এপারে বসে বসে শুনবো, কেমন?

তো এতক্ষণ আমাদের আসরে আমাদেরকে নজরুল গীতি পরিবেশন করে শোনালো আমাদের বন্ধু অন্তরা পাল। তো চলো এবারে আমরা আমাদের আসরে

শুনি একখানা ভজন, কেমন? তো আমাদেরকে এবারে ভজন পরিবেশন করে শোনাবে অনুষ্কা দেব। তো আমরা সবাই মিলে এবারে আমাদের বন্ধু অনুষ্কার ভজন শুনবো।

0: আমাদেরকে এতক্ষণ আমাদের আসরে ভজন পরিবেশন করে শোনালো আমাদের বন্ধু অনুষ্কা দেব। তো প্রথমে আমরা আসরে নজরুলগীতি শুনলাম, তারপর ভজন গান শুনছি এতক্ষণ থেকে, সেটাই তো, সে ভজনই হোক আর নজরুলগীতি। এবারে আমরা একটু রুচি পরিবর্তন করব। কিভাবে কিভাবে আর, কবিতা শুনব। এতক্ষণ গান শুনলাম, এবারে কবিতা শুনবো আসরে। তো আমাদের আসরে এবারে আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদের ছোট্ট বন্ধু কমলপর্ণা তুন্না। তো চলো শোনা যাক কেমন।
1: কবি অশোক বিজয় রাহার মায়াতুর। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠত যখন, ভালুক হয়ে ঘর ফুলিয়ে করত সে গড় গড়। বৃষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে ঝড়। এক পলসার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ। মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আচ্ছায়াতে কাণ্ড হতো কি যে, ভেবে পাই নে নিজে। সকাল হলো যেই, একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর। কাজী নজরুল ইসলামের খাঁদু দাদু। ও মা, তোমার বাবার নাকে কে মেরেছিলেন? খেদা নাকে নাচছে নাদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর নাকটাকে কে করলো খেদা, রেদা ভুলিয়ে। চামচি কেছা বসে যেন নেজুর ঝুলিয়ে, বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং। হো মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর খেদা নাকের ছেদা দিয়ে টুকিকে দেয় টু, সর্দি বলে সর্দি ওটা, এ রাম ওয়াকথু। কাছিম যেন উপুর হয়ে ছড়িয়াছেন ঠ্যাং। ও মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চিনা ম্যানমা, নাম বুঝি চাংচু, তাই বুঝি ওর মুখটা অমন, চ্যাপটা সুধাংশু। জাপান দেশের নটি শুনি না কেটেছেন। ও মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক, ঘুম দিলে ওই চ্যাপটা নাকেই বাঁচত সাতটা শাঁখ। দিদিমা তাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন। হো মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। কবি সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায়, আরও দু তিনটে মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো আস্তা কুড়ে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর একসময় আস্তা কুড়েও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ। কাজেই দুলবড়তর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার, অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তাড়া খেলো প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়,

0: خبر هیشبی.
1: তো আমাদেরকে আমাদের বন্ধু কমল পর্ণা এতক্ষণ কবিতা আবৃত্তি করে শোনালো। এবারে আমাদের আরেক বন্ধু আয়ুষ্মান রায় কবিতা আবৃত্তি করে শোনাবে।
2: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা কর সবে, বলি গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বেশি নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতি কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেশেছ ভালো?
1: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতা আমরা আয়ুষ্মানের আয়ুষ্মান আমাদেরকে শোনালো, আমরা আয়ুষ্মানের গলায় কবিতা শুনতে পেলাম। তো আমরা এতক্ষণ আসরে গান শুনলাম, নজরুলগীতি, ভজন, তারপর বেশ কয়েকখানা কবিতা আমরা আমাদের বন্ধু কমল পর্ণা আর আয়ুষ্মানের গলায় আমরা শুনলাম। এবারে ঘড়িও তো ধীরে ধীরে সময়ের দিকে এগোচ্ছে, হঠাৎ কখন লাল চোখ করে আমার দিকে তাকাবে আর আমাকে আসর থেকে বিদায় নিতে হবে সেটা তো আর আমি জানি না। তো সময় আসতে আর কতক্ষণ, তাই আর দেরি না করে এবারে গল্পটা শুনিয়েই ফেলি, কারণ তারপর আবার আমার ছোট্ট বন্ধুদের মুখ হাঁড়ি হয়ে যাবে। তো তার আগে হাঁড়ি করে কেন বিদায় নেব, এমনিতেই এখন তোমাদের আনন্দের দিন চলছে, তো তার জন্য এবারে আমি গল্পটা শুনিয়েই ফেলি। গল্প শেষ হওয়ার পর যদি সময় থাকে তাহলে না হয় আরও ছড়ার গান শোনা যাবে, আরও কথাও বলা যাবে। তো তার আগে চলো আমরা গল্প শুনে নিই। আমরা এতদিন থেকে ৩২ পুতুলের গল্প শুনছি, তো সেই ৩২টা পুতুলের মধ্যে আমরা ২৮টা পুতুলের গল্প শুনে নিয়েছি, আর সেই ২৮টা পুতুলের গল্পের প্রতিটা গল্পেই আমরা রাজা বিক্রমাদিত্যের মনের উদারতার পরিচয় পেয়েছি, তাই তো? সত্যি কি না বলো? তো আজকের যে ২৯ নম্বর পুতুলের গল্প, সেই পুতুলের গল্পেও আমরা এই একইভাবে রাজা বিক্রমাদিত্যের উদারতার কথাই শুনব, কারণ তিনি যে ভীষণ উদার মননের মানুষ ছিলেন, আর এই যে ৩২ পুতুল, যে ৩২ পুতুলের চেয়ারে তিনি বসতেন, সেই ৩২ পুতুলের প্রত্যেকটা পুতুল ছিল সেই সমস্ত উদারতার উদার মননের পরিচয়ের সাক্ষী, আর রাজা বিক্রমাদিত্যের উদারতার সাক্ষী। তো তার জন্য ৩২ পুতুলের প্রতি গল্পেই রাজার উদারতার কথা উঠে আসে। আজকের গল্পের নাম দারিদ্র্যমোচন। আজকে আমরা ২৯ নম্বর পুতুলের গল্প শুনব। তো একদিন রাজা বিক্রমাদিত্য দরবারে বসে আছেন, প্রতিদিনের মতো সকাল থেকে তো রাজ দরবার শুরু হয়ে যায়, তো দরবারে তিনি বসে আছেন, ওনার চারপাশে ওনাকে ঘিরে ওনার সামন্তরাও বসে আছেন। সে সময় হঠাৎ ওই রাজ দরবারে একজন লোক এলো, সে হাত জোর করে রাজা বিক্রমাদিত্যকে বলল যে মহারাজ, যতদিন নদী সাগর বইবে আকাশে সূর্য উঠবে ততদিন লোক আপনার জয়গান গাইবে, কারণ আপনি যে কল্পতরু, যে যা চায় সে তাই পায়, সবার ইচ্ছে আপনি পূরণ করেন, তাই তো আপনি কল্পতরু। তো আমি প্রচণ্ড গরিব, আমার ইচ্ছে পূরণ করবেন এজন্যই আমি আপনার কাছে এসেছি। আপনার মতো দাতা আর একজনের কথাও আমি শুনেছি, তিনি জম্বির নগরের রাজা ছিলেন, ওনার নাম ছিল ধনেশ্বর। সেই কথাটা রাজা বিক্রমাদিত্য

দরিদ্রকে ওই দরিদ্র লোকটা বলছেন। তো তিনি মানে অন্য সত্র খুলে গরিব দুঃখী অনাথ আতুরদের তিনি রোজ খাওয়াতেন। খাওয়া দাওয়ার শেষে আবার তিনি একটি করে মোহরও সবাইকে দিতেন। তো একবার তিনি বসন্তকালে মানে ওই জম্বির নগরের রাজা ধনেশ্বরের কথা ওই দরিদ্র লোকটা রাজা বিক্রমাদিত্যকে বলছে। তো তিনি ওই মানে ধনেশ্বর, রাজা ধনেশ্বর একবার বসন্তকালে বাসন্তী পুজো করবেন বলে ঠিক করেছিলেন। তো শয়ে শয়ে লোক দিন রাত খেটে মস্ত বড় প্যান্ডেল বানিয়েছিল পুজোর জন্য। আর চারিদিকে ঝালর দোলালো, আরও অনেক রূপসজ্জা মানে অনেক সাজসজ্জা করলো সেই প্যান্ডেলের। তো পুজোর জন্যে ধূপ দীপ ফল ফুল আরও যা যা দরকার সব এলো। দেবী মূর্তি প্রতিষ্ঠা করে ব্রাহ্মণেরা পুজো শুরু করলেন। তো ভক্তি ভরে পুজো দিলেন রাজা মানে রাজা ধনেশ্বর। কানা খোড়া বোবা গরিব দুঃখী সবাই পুজো দেখতে এলো। আর যারা পুজো দেখতে এলো তাদের সবাইকে রাজা পেট পুরে খাওয়ালেন। তারপর রাজকোষ থেকে যার যত চাই তাকে ততই মোহর দিলেন। তো শোনা যায় সেদিন নাকি ওই রাজা ধনেশ্বর 7 কোটি মোহর বিলিয়েছিলেন। তো রাজা বিক্রমাদিত্য তো চুপচাপ লোকটার কথা শুনলেন। তারপর পেয়াদা দিয়ে খাজাঞ্চিকে ডেকে পাঠালেন। তো রাজা লোকটাকে দেখিয়ে যখন খাজাঞ্চি এলো, খাজাঞ্চিকে লোকটাকে দেখিয়ে বললেন যে খাজাঞ্চি একে রাজকোষে নিয়ে যাও, যেখানে যত সোনা দানা মণি মুক্ত হীরে জহরত আছে সব দেখাও, আর যা নিতে চায় তাই ওকে দিয়ে দাও। তো খাজাঞ্চিও রাজার আদেশ মতো লোকটাকে নিয়ে রাজকোষে গেল। সে মনের স্বাদ মিটিয়ে 2 হাত ভরে ধন রত্ন নিয়ে রাজার গুণ গাইতে গাইতে বিদায় নিল। আর ধন্যি ধন্যি করল ওই রাজদরবারে উপস্থিত সমস্ত সামন্তরা। দেখলে তো এই গল্পেও রাজার উদারতার পরিচয়ই পাওয়া গেল। গল্পটা শুনতে শুনতে আসরের সময়ও ফুরিয়ে এসছে, কি করি বলো? ইচ্ছে না থাকা সত্ত্বেও আসর থেকে বিদায় নিতে হচ্ছে। আরও অনেক ইচ্ছে ছিল আরও একটু বকর বকর করি, কিন্তু ঘড়িকে মেনে তো আমাদের সবাইকে চলতে হবে। সে যাই হোক, আগামী সপ্তাহে আবারও অনেক অনেক কথা হবে, গান হবে। তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। তোমাদের জন্য এক আকার শুভেচ্ছা আর এক ছুরি ভর্তি করা আদর দিয়ে আসর থেকে বিদায় নিচ্ছি। টাটা।

0: এতক্ষণ শুনলেন ছোট্ট বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা, আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নাহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: এখন শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন কল্পনা দাশগুপ্ত, এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি শাশ্বতী ভট্টাচার্য এবং গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায়।
3: নমস্কার, আমি কল্পনা দাশগুপ্ত, আমার বর্তমানে ঠিকানা শিলচর হাসপাতাল রোড। বাবার চাকুরির সুবাদে চা বাগান থেকে বড় হয়ে ওঠা, চা বাগানের কৃষ্টি সংস্কৃতির মাঝে শিল্পী সংসদ নামের একটি সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য হিসাবে সামান্য সামান্য গানের জগতে প্রবেশ। এই প্রসঙ্গে এটা না বললেই না হয়, ঠিক তখন

0: থেকেই আকাশবাণী শিলচর কেন্দ্রের আমি আজ অবধি নিয়মিত শ্রোতা। বর্তমানে তো গৃহবধূ হিসেবে ঘর সংসারের মাঝেও নিয়মিত 6-7 ঘন্টা রেডিও শোনা, দৈনিক পত্রিকা খুঁটিয়ে পড়া এবং বই না পড়লে যেন আমার দিনলিপি অধুরাই থেকে যায়। এই যে বইয়ের কথা বললাম, সে বই বিভিন্ন রকমের হতে পারে। হতে পারে কোনো ঠাকুরের বই, গল্পের বই, কবিতার বই, এক কথায় বলতে গেলে যে কোনো ধরনের বই হলেই হলো। সব রকমের বই পড়তেই আমার উৎসাহ সমান। আর রেডিও নিয়ে আলাদা করে কিছুই বলার নেই, যেহেতু আমি রেডিওর নিয়মিত শ্রোতা। প্রতিদিন একদিকে রেডিও চলে, আরেকদিকে চলে আমার সাংসারিক কাজ। রেডিওর মাধ্যমে বিনোদনমূলক নাটক, সংবাদ, খেলাসহ আরও অনেক কিছু জানা তো যাই, সেই সঙ্গে নিয়মানুবর্তিতা সুশৃঙ্খল হতেও সাহায্য করে রেডিও। তাই আমি বলি প্রত্যেকের ঘরে একটি করে রেডিও সেট অবশ্যই থাকা উচিত। তাছাড়া আরও একটি শখের কাজ রয়েছে আমার, সেটি হচ্ছে বাগান করা। বিভিন্ন ধরনের গাছ লাগানো, তাদের পরিচর্যা করা, যত্ন নেওয়া, এটাও আমার শখের পাশাপাশি সঙ্গীও বলতে পারে। একটা সময় অবশ্য কলেজের গণ্ডি পেরোবার পর সরকারি চাকরি করবার তাগিদে টাইপরাইটিং শেখা থেকে শুরু করে নার্সিং ট্রেনিং দেওয়া পর্যন্ত সব কিছুই করেছিলাম। একটু একটু লেখারও অভ্যাস করেছিলাম, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। যাই হোক, বর্তমানে আমি স্বামী, একমাত্র মেয়েকে নিয়ে ঘর সংসার সামলিয়ে আর আমার সঙ্গী রেডিও, পত্রিকা ও বইকে নিয়ে ভীষণ আনন্দে আছি।
1: এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান শাশ্বতী ভট্টাচার্যের পরিবেশনায়।

লোকগীতির অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন শাশ্বতী ভট্টাচার্যের পরিবেশনায় দুটি লোকগীতির গান, এবারের শিল্পী গায়ত্রী ভট্টাচার্য।

0: এতক্ষণ লোকগীতির অনুষ্ঠানে শাশ্বতী ভট্টাচার্য এবং গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায় অনুষ্ঠানটি শুনলেন। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
2: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
3: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন মন ছবি থেকে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন জবুই মিট ছবি থেকে ওস্তাদ রশিদ খানের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন হাইওয়ে ছবি থেকে এ আর রহমানের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন ইয়ারিয়ান ছবি থেকে মোহাম্মদ ইরফানের কণ্ঠে।

শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন সেদিন দেখা হয়েছিল ছবি থেকে কুনাল গাঞ্জাওয়ালার কণ্ঠে।

গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে তিন ভুবনের পারে ছবি থেকে। অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে। ছবির নাম ইন্দ্রাণী।

বাংলা ছবির গানের এবারের গানটি শুনবেন বিলম্বিত লয় ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন শ্যাম।

এই গানটির সাথেই শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান। এখন আকাশবাণী শিলচর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত লায়সা আহমেদ লিসার কণ্ঠে।

0: এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী লাইজা আহমেদ লিসা, আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নাহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়াঁ হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শেষ হলো বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় 1:29:50।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মালদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তানজানিয়ার রাষ্ট্রপতির সঙ্গে উচ্চশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাতভর অবিরাম বৃষ্টিতে জম্মু কাশ্মীরের স্বাভাবিক জনজীবন ব্যাহত। কার্গিল জাঙ্কশন জাতীয় মহাসড়ক বন্ধ। হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির লাল সতর্কতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কলকাতায় বৈঠক করছেন। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ। ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক আজ সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভা নেতা জগৎ প্রকাশ নাড্ডাও উপস্থিত রয়েছেন। বৈঠক শুরুর পরপরই বিরোধী দলগুলো প্রথমে সভা থেকে ওয়াকআউট করে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র জানান যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল প্রতিবারের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে গেছে।
1: Today the entire opposition, all parties including the Indian National Congress, the Samajwadi Party, the DMK, the JMM, the Aam Aadmi Party, the National Conference, the left parties, the Shiv Sena UPT have all walked out of all party meeting in protest. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation to these 20 rebel MPs and how are they attending this meeting? We have registered our strong protest and walked out.
0: তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটস, জেএমএম এর মহুয়া মাঝি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মিত্র সহ বিরোধী দলের সদস্যরা বৈঠকে পুনরায় যোগ দিয়েছেন। পরে সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন,
2: कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को काफी चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। हंगामा होने से कोई लाभ नहीं होता है और लोग पसंद नहीं करता है। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले, इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें और हम भी विपक्ष के बात सुनेंगे और विपक्ष भी हमारे बात सुने।
0: উল্লেখ্য, বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে এবং আগামী মাসে ১৩ তারিখ পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের ২৫ তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়া সরকারি সফরে যাচ্ছেন। তিন দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে তিনি জানান। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তানজানিয়ার রাষ্ট্রপতি এবং জাঞ্জিবার সংযুক্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হোসেন আলী মইয়ান ইয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বৈঠকে তারা উচ্চশিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, জল সরবরাহ, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ও তানজানিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন যে আইআইটি মাদ্রাজের জাঞ্জিবার ক্যাম্পাসটি আফ্রিকার শিক্ষা ও উন্নয়নের অগ্রাধিকারের ক্ষেত্রে ভারতের ঘনিষ্ঠ অংশীদারিত্ব এবং দীর্ঘস্থায়ী

অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাঞ্জিবার হল তানজানিয়ার একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল, এর নিজস্ব সংবিধান, রাষ্ট্রপতি, প্রতিনিধি পরিষদ এবং পতাকা রয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সাত্তারভু জংশনের কাছে আজ ভোরে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে ৪ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে হতাহতরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পালনাডু জেলার ভিনুকুন্ডা থেকে শ্রীকাকুলাম জেলার টিক্কালের দিকে যাচ্ছিলেন। চালক সহ গাড়ির ৪ জন আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিশাখাপত্তনমের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডে জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, মাতৃভূমির গৌরব ও সম্মান রক্ষার্থে মঙ্গল পাণ্ডে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআর নিউজ কলকাতাতে। জম্মু ও কাশ্মীরে রাতভর অবিরাম বৃষ্টির ফলে রাজৌরি শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার জল নিচু এলাকাগুলো প্লাবিত করায় শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, নদীর জল উপচে পড়ে তীর ভেঙে যাওয়ায় বহু যানবাহন ভেসে গেছে বা তলিয়ে গেছে, যার ফলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ২৩শে জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও সীমান্তবর্তী জেলা রাজৌরিতে গতকাল সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টিপাত হয়েছে। দারহালি, খান্ডলি, সুক্তহ এবং জামুলা সহ রাজৌরির সব নদীতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ নদীর জল বিপদসীমার কাছাকাছি বা তা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কাটরা মহকুমা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি কন্ট্রোল রুম চালু করেছে। বর্ষাকালের বর্তমান পরিস্থিতি এবং ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো জরুরি পরিস্থিতি ঝুঁকির কথা বিবেচনা করে এই কন্ট্রোল রুমটি তৈরি করা হয়েছে। বৃষ্টিজনিত কোনো জরুরি পরিষেবা কিংবা তাৎক্ষণিক দৃষ্টি প্রয়োজন এমন কোনো ঘটনার খবর জানাতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা কাটরা কন্ট্রোল রুমে 01999129558 নম্বরে যোগাযোগ করতে পারেন। লাদাখের কার্গিল জেলার সাংকু মহকুমার সংগ্রহ গ্রাম আজ আকস্মিক বন্যায় কার্গিল জনস্কা জাতীয় মহাসড়ক বন্ধ হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এতে কোনো প্রাণহানি ঘটনা ঘটেনি, তবে ব্যক্তিগত সম্পত্তি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমীভাবে সক্রিয় থাকায় গতরাত থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সিমলার আবহাওয়া দপ্তর ২১শে জুলাই পর্যন্ত বিলাসপুর, হামিরপুর, চাম্বা, কুল্লু, সোলান, কাংড়া, মান্ডি এবং সিরমুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ ও রেড অ্যালার্ট জারি করেছে। তিন দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সৌজন্য অতিথিনিবেশে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিয়েছেন। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর তিনি সন্ধ্যায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমুলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। সিন্ধু প্রথম ভারতীয় সাটলার যিনি এই খেতাব জয় করলেন। তিনি আজ ফাইনালে 21-17 ব্যবধানে স্থানীয় তারকা ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড। লর্ডসে আজ একদিনের ক্রিকেট সিরিজে তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে।

0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কলকাতায় বৈঠক করছেন। খবর এখনকার মতো এরপর
1: আকাশবাণী শিলচর।

0: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে, অবাক কাণ্ড।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: শুরু হচ্ছে নাটক একটি টেলিফোনের অপেক্ষায়, নাট্যকার ও প্রযোজক কাজল চক্রবর্তী।
4: আকাশবাণী শিলচর, আজকের নাটক একটি টেলিফোনের অপেক্ষায়, রচনা ও প্রযোজনা কাজল চক্রবর্তী।

0: নাট্যানুষ্ঠান একটি টেলিফোনের অপেক্ষায়।
1: এই হলো গিয়ে আমার ডেরা। তোমার ভাড়া নিতে একদম দৌড় গোড়ায় আসতে হলো, খেয়াল ছিল না আসলে। কেনাকাটা করতে করতে শেষ কড়িটি অব্দি বেরিয়ে গেল। তুমি একটু কষ্ট করো। হ্যাঁ, এগুলো, হ্যাঁ, জিনিসগুলো একটু ধরো, আমি দরজা খুলছি। আর তোমার নাম কি ছিল জানো?
2: ছিল না, আছে এখনো, রাধা মাধব, দুটি শব্দে নাম। তবে পদবিটা সাধারণত বলি না, নেহাতে যদি কেউ জোড়াজুড়ি করে আর কি।
1: রাধা মাধব, মধ্যযুগের নাম। দূর ছাই, চাবিটা গেল কোথায়? রাধা মাধব, রাধা মাধব, তোমার নামটা বড় সেকেলে হে
2: দাদা।
1: সারা জীবন বোধ হয় মানুষকে চাবিটাই সবচেয়ে বেশি খুঁজতে হয়।
2: দাদা, আপনার নাম না মানে একবার যদিও বলে দিয়েছেন কিন্তু ভুলে গেছি।
1: ভুলে যাওয়াটা খুব খারাপ ব্যাপার, চাবিটা কোথাও ফেলে আসেনি তো। আমার নাম উমাপ্রসাদ, উমাপ্রসাদ ভট্টাচার্য।
2: ও, উমাপ্রসাদ। আচ্ছা, এবার আমার একটা কথার জবাব দিন তো দেখিনি।
1: ভাই, তোমার সহস্র কথার জবাব দিতে আমি রাজি আছি, কিন্তু আমার যে একটা কথার জবাব পাচ্ছি না, চাবিটা গেল কোথায়?
2: এই আছে কোথাও।
1: সে আছে, থাকবে, কিন্তু পকেটে তো পাওয়া গেল না।
2: আচ্ছা, নিজের নাম উমাপ্রসাদ জেনেও?
1: হ্যাঁ, নিজের নাম তো সবাই জানে। নিখাত চাবিটা দোকানে ফেলে এসেছি। এই তো, আরে মানি ব্যাগের ভাঁজে লুকিয়েছিল। এই চাবি।
2: মানে নিজের নাম যে উমাপ্রসাদ, আমি বলছি কি, নিজের নাম উমাপ্রসাদ হওয়া সত্ত্বেও আপনি আমার নাম থেকে সেকেলে বললেন? আরে দাদা, আজকালের নাম তো ঝন্টু, মন্টু, রন্টু, রিনি, ঝিনি। আরে আমি আপনি তো নামের হিসেবে সেকেলের কে, ঠিক কি না?
1: হেচ্ছা, ধরে ফেললে তো। আসলে কি জানো, আমার আজকাল নাম নিয়ে প্রচণ্ড ভাবতে হয়। আমার নামটা বোধহয় আমাতে ঠিক খাপ খেয়ে বসছে না, কিছু একটা করা দরকার। কে, তোমার একটা নতুন নাম চাই নাকি?
2: আমার আমার আবার নতুন নাম
1: কি লোভ হচ্ছে?
2: কি হবে, কি লাভ নতুন নামে?

0: যখন ডাকবে তখন এই অটো এই রিক্সা ছাড়া তো ডাকবে না, আর আপনার বৌমার কণ্ঠে তো আর সে নাম শোনা যাবে না। সেকেলের হিন্দু রমণী তিনি, এই গো এই শুনছ, এছাড়া তো কিছু সম্ভব নয়। কাজে বলছি আমার আর নতুন নামের কি দরকার?
1: কিন্তু আমার যে ভীষণ দরকার ভাই
0: নতুন নামের,
1: কি মুশকিল বলো তো, তালাটা খুলছে না।
0: ঠিক চাবি তো নাকি আলমারির চাবিটা ওই দরজা এসে দিয়েছে? না
1: এই চাবিতে তো রোজ খুলছি।
0: তাহলে আলবাত খুলবে। আচ্ছা ঠিক আছে, এগুলো ধরুন, এগুলো ধরুন, হ্যাঁ হ্যাঁ, এই চাবিটা দিন। এইবার খুলে যা, খুলে যা, খুলে যা, হ্যাঁ হ্যাঁ, এইবার এই যে খুলে গেছে।
1: আমার তালা, আমার চাবি, অথচ আমার হাতে খুললো না।
0: সব নসিব, দুঃখ করবেন না। হ্যাঁ ঠিক আছে, এবার আলোটা জ্বালুন। অবশ্য আপনার আলো আপনার হাতে জ্বলবে কিনা। হ্যাঁ

0: 이제 군대 가자.
1: আমার তালা, আমার চাবি, অথচ আমার হাতে খুলল না।
0: সব নসিব, দুঃখ করবেন না। হ্যাঁ ঠিক আছে, এবার আলোটা জ্বালুন। অবশ্য আপনার আলো আপনার হাতে জ্বলবে কি না?
1: আলো জ্বলে গেছে। আচ্ছা তোমার পড়াশুনো কতদূর রাধা মাধব?
0: অনেকদিন পর প্রশ্নটা কেউ করলো। কলেজে দু এক বছর পড়েছি দাদা।
1: আর তুমি এক কাজ করো, জিনিসগুলো ওইখানে রাখো। হ্যাঁ হ্যাঁ রেখে দাও। আচ্ছা তোমাকে অনেক খাটানো হয়ে গেল তাই তো?
0: শার্ট প্যান্ট তো রয়েছে দেখছি, ঘরে তো আর কাউকে দেখছি না। আপনার পরনে ধুতি কি ব্যাপার দাদা? এগুলো কার জন্য শার্ট প্যান্ট?
1: তোমার নজর দেখছি খুব ধারালো। এনো, তোমার ভাড়া নাও। শার্ট প্যান্ট আমার জন্যে, আমি কাল থেকে ধুতি পরছি না।
0: ও, এইবার বোঝা গেল।
1: কি
0: না, সে আমি বুঝে গেছি।
1: আহা বলেই ফেলো, বলেই ফেলো।
0: আপনি বদলে যেতে চাইছেন? হ্যাঁ
1: মানে?
0: না থাক, আচ্ছা আমি আমি চলি। হ্যাঁ
1: না না, শোনো শোনো শোনো শোনো, আহা বলেই যাও বলেই যাও। তোমার চোখে মুখে খুব একটা দুষ্টু হাসি দেখছি, শুনি না হয়। তুমি এখন কি বুঝলে?
0: আপনি কিছু মনে করবেন না তো?
1: কি মুশকিল, আরে আমি তো বলতে বলছি।
0: আপনি ধুতি ছেড়ে প্যান্ট পরছেন।
1: হ্যাঁ,
0: উমা প্রসাদ থেকে প্রসাদ বা কিছু হতে চলছে। হ্যাঁ তাহলে সব মিলিয়ে দাঁড়ালোটা কি? দাদা কেউ নিশ্চয়ই চাইছে আপনি বদলে যান, আর আপনি নিজের ইচ্ছায় তাই হতে চলছেন।
1: রাধা মাধব,
0: আচ্ছা চলি দাদা, দেখুন চেষ্টা করুন, কিন্তু এ যে বড় কঠিন কাজ। চলি, হ্যাঁ চললাম।
1: এসো এসো, হ্যাঁ নিশ্চয় দেখা হবে। ঠিক আছে ঠিক আছে।

0: নিতার সাথে শেষ দেখা আজ দুপুরে, মাত্র কয়েক ঘন্টা আগে। এর মাঝে অনেকবার কথাগুলো মনে মনে আউড়ে গেছে। আচ্ছা, এসবের দরকার কি ছিল? গোটা ব্যাপারটাই কি কেমন হাস্যকর নয়? আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। আসলে কোনো তৃতীয় ব্যক্তির কাছে ব্যাপারটা কেমন দাঁড়াবে, আপাতত কাউকে পাচ্ছি না, কাউকে না। নিতার শর্ত, নিতার শেষ কথাগুলো কেমন যেন স্বাভাবিক নয়। নিতা, কি ভাবছো?
1: কিছু না,
0: তোমাকে আজ বড় গম্ভীর দেখাচ্ছে। তোমাকে একটা কথা বলবো?
1: বলুন। মানে কি কথা?
0: দেখো, মানে আমাদের পরিচয়ের আজ মাস দুয়েক হয়ে গেল, এখনো তুমি আমায় আপনি বলছো কেন? আমাকে দেখো, কখন অজান্তে আমি তুমিতে নেমে এসেছি, তুমি পারো না?
1: চলুন ক্যান্টিনে যাই, একটু চা খেয়ে আসি।
0: বসো না একটু, ক্যান্টিন তো বন্ধ হয়ে যাচ্ছে না? আমার কথার জবাব দিয়ে যাও।
1: কি জবাব?
0: আমি কি বললাম?
1: এর কি জবাব দেব?
0: আমি তোমায় বলেছি যে তুমি কেন এখনো আমাকে আপনি সম্বোধন করে যাচ্ছ, যেখানে আমি
1: আমার কিছুই এত তাড়াতাড়ি ঘটে না।
0: আমি তোমাকে কি করে বোঝাই যে আমি
1: আমি
0: নিতা, নিতা তুমি আমায় তুমি বলবে না, কখনো আপনি নয়, প্লিজ নিতা, প্লিজ।
1: উমাপ্রসাদ নাম, তিনি আবার ধুতি পরেন, এরকম কোন ভদ্রলোককে চট করে তুমি বলা কঠিন।
0: নিতা,
1: অন্যভাবে নেবেন না কথাটা, অমনি বললাম, আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে একবার ভাবুন।
0: শোনো নিতা, আমাদের দুজনের দেখার দৃষ্টিতে হয়তো স্তরগত পার্থক্য আছে, আমি শুধু আমার কথাগুলো বলছি। দেখো, একটু নিচু হয়েও যদি ধরতে পারো, কোনো একটা কথা আমি আমি বলতে পারছি না, আপাতত বলতে পারছি না, কিছুতেই না। একটা কথা সব কিছুকে কেমন হালকা করে দিতে পারে, আমাদের পরিচয়ের সান্নিধ্যটুকু বাড়িয়ে তুলতে হলে আমার মনে হয় আমাকে আমাকে তোমার আপনি বলা উচিত নয়। আমি আর ধুতি পরিহিত

0: থাকবো না, প্যান্ট শার্ট পরবো, তোমাকে কথা দিলাম ধুতি আমি ছেড়ে দেবো, কিন্তু নামের ব্যাপারে তো সম্ভব নয়। সম্ভব? তুমি বলো, এতদিনের নাম কত কাগজের পাতায়, কত লোকের মুখে সেটে গেছে, এখন কি সবাইকে ডেকে ডেকে বলা যায় দাদা আমায় এই নামে কাল থেকে ডাকবেন না আমায় অমুক নামে ডাকবেন, বলা যায়? তবে হ্যাঁ, তুমি আমায় যে কোনো নামে ডাকতে পারো।
1: এই যে নিতা, আমি ক্যান্টিনে যাচ্ছি, প্লিজ আসবে একবার ভাই, কাজ আছে, তোমাকে একটা জিনিস দেখাবো।
2: দাঁড়ান রমাদি, যাচ্ছি।
0: নিতা,
2: আপনি এগোন, আমি আসছি। দেখুন, আমি আপনাকে তুমি বলতে রাজি আছি, কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে।
0: পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার মতো কিছু?
2: কথাটা সিরিয়াস।
0: বেশ, বলো বলো।
2: একটা পরীক্ষা দিতে হবে আপনাকে।
0: পরীক্ষা?
2: আজ সন্ধ্যা থেকে আপনি বাড়িতে বসে থাকবেন। আপনার ফোন নাম্বারটা দিন। আমি আপনাকে বাড়িতে যে কোনো সময় ফোন করব। আমি আপনাকে তুমি বলার আগে শুধু এইটুকু আপনাকে বলতে হবে যে ফোন আসার আগে পর্যন্ত এই ফোন সম্পর্কে আপনার কোনো আন্তরিক তাগিদ ছিল কি না। মনে রাখবেন, আপনি সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু একটা ফোনের অপেক্ষা করবেন, এবং তা পারেন কি না সেটাই হলো পরীক্ষা। আপনার মুখের কথা আমি বিশ্বাস করব, আপনি প্রতি মুহূর্তে একটা ফোনের প্রতীক্ষা তাড়িত হচ্ছিলেন, এই সত্যটুকু ফোনে শোনার পর থেকেই আমাদের সম্বোধন হবে শুধু তুমি আর তুমিতে। মনে রাখবেন, ফোন আসতে পারে যে কোনো সময়।
0: আমায় মনে রাখতে হবে ফোন আসতে পারে যে কোনো সময়, আমায় সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, তারপর জেনে নিতে হবে একটা সত্যি কথা, নিজের কাছ থেকে জেনে নেওয়া এই উত্তর নিতাকে জানিয়ে দিতে হবে, আর তখনই নিতা, ঠিক তখনই নিতা আমায় বলবে এমনতরো কোনো কথা, উমাপ্রসাদ তুমি কেমন আছো, কিন্তু তা কেমন করে, আমি কেমন করে সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আচ্ছা, ঘরের দরজা জানালা সব বন্ধ, বাইরের কোনো শব্দের আনাগোনা নেই, ঘড়িগুলো সব আড়াল করে দিতে হবে, আমি সময় দেখব না, যাক সময়কে ঢেকে দিলাম। এবারে রেডিও বা টিভি সেটে হাত দেব না। হ্যাঁ, তারপর তারপর আচ্ছা, এবার কি আমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন? ফোন এসে গেছে এত তাড়াতাড়ি। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, না না না, আমি উমাপ্রসাদ নই। আরে ও সেই কণ্ঠস্বর উমাপ্রসাদের মতো হলেই উমাপ্রসাদ হতে হবে নাকি? আমি উমাপ্রসাদ নই। কে? আবার হ্যাঁ, ওনার আত্মীয়। হ্যাঁ হ্যাঁ, উমাপ্রসাদের আত্মীয় আমি, বাইরে থেকে এসছি। হ্যাঁ হ্যাঁ, কখন ফিরবেন? মনে হয় আজ আর নয়। হ্যাঁ হ্যাঁ, কালকে, তেমন তুই তো বলে গেলেন কালই ফিরবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে দেবো বলে দেবো বলে দেবো। কে? রমেন বাবু। আচ্ছা, বলবো যে রমেন বাবু ফোন করেছিলেন। হ্যাঁ, এই তো কোনো মেসেজ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, ঘরে থেকেও নেই, বিচ্ছিন্ন হওয়ার সমস্ত বাহ্যিক উপাদান তৈরি, এখন হাতে দেখতে হবে মনকে। সময় চাই কিছু সময়, কিছু সময় পর পর মনের সমীক্ষা করলে বোঝা যাবে একটা ফোনের তাড়নায় আমি তাড়িত হচ্ছি কি না, কিন্তু তার আগে এক কাপ চা খেতে হচ্ছে।

এবার জলটা ফুটুক, ফোনের কাছে থাকা দরকার, যে কোনো সময় নিতার ফোন আসবে। আচ্ছা, নিতা চা কেমন বানায়? খেলাম তো দু একদিন। না না, নিতা চা খুব ভালো করে। কে যেন বলেছিলেন, সুন্দর জল খাবার বানানো চা তৈরি, এসব হচ্ছে মেয়েদের অলংকার। অলংকার, ভালো বলেছিলেন তো ভদ্রলোক। আচ্ছা, নিতা কি কোনো অলংকার পরে? কানে দুল, নাক ছাবি? না, মনে হয় না। হাতে চুড়ি, বধুর হাতে কাঁকন ছিল। আমি ভাবছি তাহলে, আমার অনুভূতি রয়েছে নিতা, আই কট সামথিং লাইক ফিলিংস। নিতার হাতে কাঁকন ছিল, ভাবনায় পড়েছি। ও যখন ওর সুন্দর হাত তুলে আমায় নমস্কার করেছিল, আমি মুখের দিকেই তাকিয়েছিলাম, হাতের কোনো শোভা আমার নজর কাড়েনি। তার মানে নিতার হাতে চুড়ি ছিল না, নাকি ছিল? হোয়াট এ প্রবলেম!

0: মনে পড়ছে মিতার সাথে প্রথম পরিচয়ের কথা।
1: নমস্কার নমস্কার, আমার নাম উমাপ্রসাদ, উমাপ্রসাদ ভট্টাচার্য, এই কলেজে দর্শন পড়াই। আপনি তো ফিজিক্সে নতুন জয়েন করেছেন, কনগ্রাচুলেশন, শিক্ষকদের সমাজে স্বাগতম।
2: থ্যাংক ইউ।
1: আপনার নামটা বলবেন না?
2: সরি, ভুলে গিয়েছিলাম।
1: আপনার নিজের নাম ভুলে গিয়েছিলেন?
2: আরে না না, পরিচয়ের সময় নিজের নামটা ঠিক কোন জায়গায় পুশ করব বুঝতে পারি না, অথচ ততক্ষণে আলাপ অনেক দূর গড়িয়ে যায়।
1: বাহ বাহ, বেশ মজাদার অভ্যেস তো।
2: অনেকেই বলে আসলে আমি বড্ড ভুলে যাই সব কিছু।
1: আহা, এটা কিন্তু অনধিকার প্রবেশ হয়ে যাচ্ছে।
2: কি করে?
1: আর ভুলে যাওয়া সাংবিধানিক অধিকারটা দার্শনিকদেরই শুধু আছে, মানে ওই চায়ের জলে ডিম ছেড়ে দেওয়ার মতো দোষহীন ভুলগুলো আমাদের মতো দর্শনের অধ্যাপকদেরই শুধু মানায় আর কি।
2: পুরো শতাংশে ভুল বললেন।
1: হ্যাঁ,
2: নিউটনের সেই গল্পটা মনে নেই?
1: কোনটা?
2: ডিম হাতে নিয়ে ঘড়ি সিদ্ধ করছেন, ডিমের মধ্যে সময় দেখছেন কতক্ষণ পর ডিমটা নামানো যায়, দেখছেন আর ভাবছেন।
1: ওই বাপ রে, তাহলে হার মানতেই হচ্ছে। আচ্ছা, আপনার নাম কি মনে পড়ল?
2: মিতা সেনগুপ্ত।
1: এক এক সময় এক একটা জিনিস এত দরকারি হয়ে ওঠে। এই ফোনটার দিকে আগে কখনো আমাকে এমন চুলচুল করে তাকাতে হয়নি, অথচ আজ আজ অনেকক্ষণ থেকে শুধু ওটাকেই দেখছি। কখন বেজে ওঠে ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, ওপাশে নিতার সুর এলা গলা। হ্যালো নিতা বলছি। বলো বলো নিতা, তুমি যা খুশি বলো, আমি শুধু তোমার স্বর শুনতে চাই, তোমার স্বর শুনতে চাই। আমার টেনশন হচ্ছে, এখন যে কোনো ক্রিং ধ্বনি ফোনের ধ্বনি হয়ে উঠতে পারে। আরে ও পোড়া ফোন, বাজ না রে। চমৎকার, বলতেই বেজে গেল, নিশ্চয় নিতা। হ্যালো হ্যালো, না না, আমি সঙ্গীতা নই। আরে গলা শুনে বুঝতে পারছো না এটা পুরুষের গলা? কি পাগল রে বাবা। আর ঠিক আছে ঠিক আছে, দুঃখিত হয়ে কাজ নেই, ভালো করে নাম্বারটা খোঁজো। গলা শোনার পরও বলছে সঙ্গীতা, বললেই হতো আমি সঙ্গীতার বাবা। বেচারা।

ঘুরে ফিরে একটা গানের কলি বাজছে যেন কোথায়, খুব চেনা সুর। ঘরে তো সব বন্ধ, কোনো মেয়ে কি গান করছে? পাশের বাড়ির একটা মেয়ে মাঝে মাঝে গান করে বটে, কিন্তু ওর গলায় তো এত সুরের ছটা কখনো লক্ষ্য করিনি। নাকি মেয়েটা এলো? কি যাতা ভাবছি, মিতা আবার গান গাইতে আসবে কোথ থেকে? তাহলে এই ঋণ ঋণটা কি ঝামেলার ব্যাপার? জানালাটা খুলে দেখি তো।

না না, যেগুলি ঘুরে ফিরে আসছে তা এই গান নয়। তাহলে কি আমার মনেই বাজছে? কি সব হচ্ছে বোঝা যাচ্ছে না, একটা তাড়না। ফোনটায় কোনো সাড়া নেই। আচ্ছা, এই মুহূর্তে কি আমার মতো কেউ একটা একটা ফোনের প্রতীক্ষায় একটা বন্ধ ঘরে বসে আছে, সমস্ত ইন্দ্রিয়কে সচেতন করে একাগ্রচিত্তে আছে? কেউ ধ্যানী বকের মতো এক পায়ে দাঁড়িয়ে আছি, চারদিকে থই থই জল, কখন একটা মাছ নড়ে ওঠে, কখন ফোনটা শব্দ করে বেজে ওঠে। আছে হয়তো রাজনৈতিক নেতারা আছেন, শেয়ার মার্কেটের লোকেরা আছে, কিন্তু আমার মতো কথাটা নেতাকে বলতে হবে। নেতা, উমাপ্রসাদ তোমার জন্যে বক হয়ে গিয়েছিল, বক। চায়ের জল আবার উবে গেছে, আবার চাপাই, এবার একটু একটু বেশি করি। চা খাওয়ার মতো পার্থিব ব্যাপারগুলো ভুললে চলে না। মিতা, এবার তোমার ফোন আসা উচিত।

প্যান্ট শার্টগুলো পড়ে আছে, একবার পরে দেখতে হবে। নেতা যেদিন আমাকে প্রথম ধুতি ছাড়ার কথা বলেছিল, কেমন যেন একটা পুলক বোধ করেছিলাম সেদিন।

0: আপনার দিক থেকে ওটাই ম্যানেজ করা হলো, দুঃখ করবেন না, নিন উঠে আসুন। ভাই তুমি বাসস্টপ হয়ে আগে জায়গায় যাবে, চলো।
1: বুঝলাম না, আমি আবার ম্যানেজ করলাম কি করে? আপনি তো
0: দেখুন, আপনার রিক্সা খোঁজার অভিযান যদি কোনো তৃতীয় ব্যক্তি আগাগোড়া লক্ষ্য করে থাকে, তাহলে এবার সিদ্ধান্তে আসবে মেয়েটা ঠিক ম্যানেজ করে নিল। আসলে মেয়েদের লিফট দেওয়ার জন্য মুখিয়ে আছে সবাই, এরাও এটাকে জাতিগত অধিকার বলে মেনে নিয়েছে, আর নিন্দুকেরা এটাকেই বলবে মেয়েটা ম্যানেজ করে নিল। কি
1: সবার কথা বললেন, লোকের কথা বললেন, আর আপনার কথাটা কি? আপনি কি মুখিয়ে থাকেন?
0: হ্যাঁ থাকি, থাকতে হয় আর কি, সবার থেকে নিজেকে আলাদা করবো কোন অধিকার? আমার ধুতি পরার কথা বলছেন তো?
1: শহুরে এক যুবক ধুতি পরছে আজকের দিনে, ব্যাপারটা একটু অড।

0: মানে আমি বলছি ব্যাপারটা একটু দৃষ্টিকটু, মানে ঠিক কি বলবো,
1: অড দৃষ্টিকটু হয়েছে হয়েছে হয়েছে। এরপর আর দয়া করে বিশেষণ খোঁজার কষ্টটা করবেন না, আমিই বলে দিচ্ছি, চোখে ঠিক খাপ খায় না।
0: এক্স্যাক্টলি, ঠিক খাপ খায় না।
1: দেখুন, তর্কের খাতিরে বলতে পারি যে মেয়েরা একসাথে প্যান্ট পরছে, স্কার্ট পরছে, সালোয়ার কামিজ পরছে, শাড়ি পরছে, সব কিছুতে ওদের অবাধে আসা যাওয়া, অথচ আমরা শুধু শার্ট প্যান্টে কোন ঠাসা হয়ে যাব, ধুতি পরলেই খাপ খায় না। আরে খাপ খাওয়ার ব্যাপারটা তো আপনাদের চোখের বিচারে, আমি কি সবিনয়ে চার্জ করতে পারি? হে নারী, আমাদের কেন এত সংকীর্ণ পোশাক পরিধিতে ঠেলে দিলেন?
0: এ তো গেল তর্কের কথা, এবার বলুন তো মনের কথা, ধুতি পাওয়াটা কেন এত প্রয়োজনীয়?
1: মুশকিলে ফেললেন, বলতেই হবে,
0: বলা উচিত।
1: জেদ করছেন?
0: যদি বলি তাই
1: হতাশ হবেন। কি বলবো, এর কোনো কারণ নেই, গ্রামের ছেলে, বাড়িতে সবাই করতো, কখনো কোনো কারণ ঘটেনি, তাই এখনো পরে চলেছি। সত্যি করে বললে আমাকে কেউ কখনো বলেনি আপনি ধুতি পরা ছেড়ে দিন।
0: যদি বলতো?
1: ভেবে দেখতাম।
0: যদি এখন কেউ বলে?
1: আপনি বলছেন?
0: হ্যাঁ, আপনি ধুতি ছেড়ে প্যান্ট পরুন।

আয়নায় এতদিন মুখ দেখেছি, চুলা চড়াতে গিয়ে চুল দেখেছি, কখনো হয়তো শীতল চোখে নিজের রূপ দেখেছি, নিজের কলেবর কোমরটা ঠিক আছে কি, একটা নতুন মানুষ দেখছি মনে হচ্ছে। এ কার ছবি? মম, পোশাকে চেহারা এত বদলে যায়, এত? আয় উমাপ্রসাদ, একটু হাস না। না না, এই তো, এই হাসি যখন আমার, তখন কিছুই বদলায়নি। ধুতি পাঞ্জাবি দেখে আয়নাটা অভ্যস্ত ছিল, হঠাৎ প্যান্ট শার্টের ভার বইতে পারছে না। শার্টের কলারটা ঠিক আছে তো, প্যান্টের ভাঁজ ঠিক আছে, দেখি তো পেছনটা, বাহ বেশ মানিয়েছে, ঠিক আছে, সব ঠিক হয়। হাঁটুর পাশটা একটু ছোট মনে হচ্ছে, নাকি প্যান্ট ওরকমই হয়, কি জানি বাবা, কখনো তো পরিনি নিজে, লোকেরটাও খেয়াল করিনি, খেয়াল করাটা উচিত ছিল। এই মাত্র আমার জীবন ইতিহাসের একটা নতুন অধ্যায় শুরু হল। আমি শ্রী উমাপ্রসাদ ভট্টাচার্য অবহেলায় ধুতি ত্যাগ করিয়া প্যান্ট ধারণ করিলাম, পাঞ্জাবি ত্যাগ করিয়া শার্ট পরণ করিলাম। আমার আমার এতদিনকার আবরণ ধুতি অবহেলায় মাটিতে লুটিয়ে আছে, তার প্রান্তে দাঁড়িয়ে নতুন আমি, প্যান্ট শার্টের আমি, তাকে বিদায় জানাচ্ছি। জিনিসটা মোটেই হালকা নয়। নিতা, নিতা, তুমি জীবনে কখনো এমন করে কিছু ত্যাগ করেছো কিনা জানি না, এরও একটা সূক্ষ্ম বেদনা আছে। আজ থেকে ধুতির জন্য একটা একটা নস্টালজিক ফিলিং আমার ঝুলিতে জমা হয়ে গেল। কিন্তু আর কতক্ষণ তোমার ফোন এবার আসা উচিত। ফোন এসে গেছে, এই যে, রিসিভারটা প্রচন্ড হালকা লাগছে। হ্যালো হ্যালো হ্যালো, আরে কেটে গেছে, এত তাড়াতাড়ি কেটে গেল, আমি আমি ধরতে দেরি করিনি তো। হ্যালো, তেরি কেটেই তো গেছে, আবার হ্যালো বলছি কেন? আবার নাকি দূর ছাই, এ তো কলিং বেলের আওয়াজ, আবার কে এলো মরতে? নিতা নয় তো, আমার নতুন সাজ দিয়ে।

0: দিতে কাপড় চোপড়গুলো সরিয়ে রাখি।
1: যাই,
0: কে, কি চাই? আরে অন্ধকারে কেউ জানো? কে ওখানে?
2: আমি আমি শ্যামলী।
0: শ্যামলী মানে কোনো মহিলা?
2: আমি মহিলা কোথায়, সবে তো হায়ার সেকেন্ডারি পড়ছি।
0: এটা আবার কোত্থেকে জুটলো?
2: ভেতরে আসতে পারি?
0: হ্যাঁ ভেতরে আসবেন।
2: মা বলল,
0: মা ভেতরে আসতে বলল?
2: বসবো।
0: মা বসতেও বলে দিয়েছে, আর কি কি বলেছে কি জানে। বসুন।
2: আপনি আমাকে আপনি বলবেন না।
0: তাহলে কি বলবো?
2: শ্যামলী, বললাম যে আমি হায়ার সেকেন্ডারি পড়ি, আপনার পেছন দিকের বাড়িতে থাকি।
0: তুমি তাহলে রোজ রোজ চিৎকার করে লজিকের শ্রাদ্ধ করো, যা খুশি তাই পড়ো, তা আমার এখানে কেন?
2: না, আপনাকে বিরক্ত করতে এলাম।
0: তা তো হয়ে গেল, তারপর?
2: সেদিন আপনি যেচে জানলায় দাঁড়িয়ে আমার পড়া শুদ্ধ করে দিলেন। মা বলল, আহারে ভদ্রলোক কি ভালো, আজকাল কেউ এমন করে?
0: কানে কত ভুল শোনা যায়। যাক, তারপর তুমি কি বললে?
2: আমি বললাম, সত্যি মা, ভদ্রলোক ঠিক ঠিক দেখিয়ে দিলেন, এত দূর থেকেও আমাকে কেমন করে বুঝিয়ে দিলেন সব কিছু।
0: তারপর?
2: আমি বললাম, না জানি মা, উনার কাছে যে পড়া বুঝতে পারলে কি হবে। মা বললেন, তা যা না একদিন, ভদ্রলোক তো পাড়ায় থাকেন, বুঝে আর। আমি চলে এলাম।
0: তাই নাকি? কিন্তু এখন আমি বলবো?
2: এখানে বসেই তো পড়ব। আমি একটা বই আর খাতা নিয়ে এসেছি, দরজাটা বন্ধ করে দেব?
0: আমার দ্বারা হবে না।
2: না না, দরজাটা আমি বন্ধ করে দিচ্ছি।
0: দরজাটা ঠিক সময় আমি লাগিয়ে নেব, হচ্ছে পড়ার কথা, আজ পড়া হবে না। আমি যাই, চায়ের জল ফুটছে।
2: চা খাবেন? রান্নাঘরটা কোন দিকে, আমি করে দিচ্ছি।
0: না না না, তোমাকে আর কষ্ট করতে হবে না, আজকে পড়া হবে না, তুমি এখন আসতে পারো।
2: মা বলছিলেন, যা না, যেন গেলেই হয়ে যাবে, সব মাস্টারেরই এক রা, পয়সা দিয়ে না রাখলে পড়ায় না। আমি তখনই বলছিলাম,
0: না না সে কথা নয়, আজ আমার কাজ আছে, আজকে একটা ফোন আসার কথা।
2: ফোন আসা আবার কাজ নাকি? এই জন্যই লোকে বলে লোকটা পাগল, পাগলা মাস্টার।
0: কি বললে?
2: কিছু না, আর আসবো না কোনোদিন।
0: মেয়েটা কি বলল? ঠিকঠাক কথাটা যদি শুনে থাকি তো ও আমায় পাগল বলে গেল। লোকে বলে আমি পাগলা মাস্টার, তাই কি বলল মেয়েটা ভিড়ভিড় করে? হ্যাঁ, আমি যেন স্পষ্ট শুনলাম। চায়ের জল আবার ফুটছে, কিন্তু আর চা খাওয়ার চেষ্টা নয়। হঠাৎ এসে সব কিছু কেমন জ্যাম লেগে গেছে। লোকে যদি আমায় পাগল বলে, তার মানে আমার মধ্যে অসংলগ্নতা কিছু আছে। আমার কথা, আমার কাজ স্বাভাবিকতার মাপকাঠিতে মাপা যাচ্ছে না। এবার একটু পেছন ফিরে তাকানো যায় তো? একজন কলিগের সাথে
3: শুনছেন নাটক একটি টেলিফোনের অপেক্ষায়। নাটকটির শেষাংশ শুনবেন সংবাদের পর আকাশবাণী শিলচর। এখন আর কিছুক্ষণ পর শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দিতে সংবাদ।
4: নমস্কার, আকাশবাণী সে দোপহর সমাচার কে সাথ মে মুনীশ শর্মা। मुख्य समाचार। संसद के मॉनसून सत्र से पहले सरकार ने सर्वदलीय बैठक आयोजित की। बैठक में एनसीपीआई को बुलाए जाने के विरोध में विपक्ष ने सांकेतिक वॉकआउट किया। संसदीय कार्य मंत्री किरेन रिजिजू ने संसद के सुचारू कामकाज के लिए

তারপর একদিন হুট করে জেদ ধরলাম, না আমাকে আর আপনি নয়, তুমি বলতে হবে। কলিগ মেয়েটা কেমন চমকালো, তারপর একটা অদ্ভুত প্রস্তাব দিল, আমাকে বন্ধ ঘরে বন্দি করে একটা ফোনের প্রতীক্ষায় পৃথিবী থেকে বিচ্ছিন্ন করতে চাইল। আমি তাই করে যাচ্ছি অথবা অথবা করতে চেষ্টা করছি, যেমন যেমন বলা হয়েছিল তেমন তেমন আমি এখনো করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই এই প্রস্তাবটা কি একটা একটা অদ্ভুত ব্যাপার নয়? একটা পাগলামো পাগলামো পাগলের সাথে রসিকতা, মজা। তুমি আমাকে নিয়ে হালকা রসিকতা করতে চেয়েছ নেতা? না না না না, এ হতে পারে না। আমি এমন করে কেন ভাবছি? না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না।

বৃষ্টি এলো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শব্দে মনে হচ্ছে বাড়িতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কোনো একজনকে বলতে শুনেছিলাম বৃষ্টির শব্দ, বৃষ্টির স্পর্শ আর চোখে দেখা বৃষ্টি, এই তিনের সমন্বয়ে মানুষকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করায় যেখান থেকে সে তার মনের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকাতে পারে। আমার একটু বৃষ্টি দেখা দরকার।

যা, আলো চলে গেল, বাবা কি ঘুটঘুটে অন্ধকার, আলো জ্বালাবো না? থাক, হাওয়াটা বইছে ভালো, মনে হচ্ছে শরীর ভেদ করে যেন

নিতা, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। নিতা, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। কোনো সন্দেহ, কোনো আশঙ্কা কিছুই নেই আমার। আমি হঠাৎ করে একটা সত্য কথা জেনে গেছি। তুমি ফোন করো নিতা, প্লিজ।

0: নেতা তুমি ফোন করো, নেতা এই মুহূর্তে তোমার কল আর শুনতে চাই, নেতা প্লিজ। কে কে নেতা, তুমি এসেছো? আসছি আসছি, আমি একটুক্ষণ দাঁড়াও নেতা। কি অন্ধকার বাইরে, দাঁড়াও আলোটা জ্বেলে আসছি। তোমার ফোন আসার কথা, স্বয়ং এসে গেলে।
1: একটু দরজা খুলুন, একটু দরজা খুলুন।
0: দাঁড়াও দাঁড়াও, খুলছি খুলছি খুলছি। মোমবাতিটা মোমবাতিটা আর একটুক্ষণ নেতা, যেও না নেতা নেতা।
1: আমি আপনার পাশের ঘরে থাকি।
0: ও সরি, মানে আমি ভেবেছিলাম নিতা, আসলে মানে আমি নিতার প্রতীক্ষা, মানে একজনের অপেক্ষা করছিলাম। আপনি মিসেস রায় না?
1: আমি একজনের অপেক্ষা করছিলাম, দরজায় আঘাত পড়লে আমিও সেই নামেই ডাকতাম। আপনি বিব্রত হবেন না।
0: কি হয়েছে?
1: একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছে।
0: বলুন।
1: ও এখনো বাড়ি ফেরেনি।
0: মানে মিস্টার রায়
1: সেই যে অফিসে গেছে।
0: এসে যাবেন, হয়তো কোনো কাজে আটকে গেছেন।
1: না না, এত রাতে ওর কোনো কাজ থাকতে পারে না, রোজই সন্ধে নাগাদ চলে আসে।
0: রাত কত হলো?
1: 11টা বেজে গেছে।
0: 11টা?
1: আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম একমাত্র প্রতিবেশী আপনাকেই বলবো, পরে ভাবলাম আপনাকে বিরক্ত করা ঠিক হবে না, হয়তো এসে যাবে। এই করে রাত 11টা বেজে গেল, এখন এলো না।
0: কিছু বলে যাননি? অফিসে ফোন করেছিলেন?
1: অফিস তো সেই সন্ধে বন্ধ হয়ে গেছে, আমার কেমন ভয় করছে। আসলে একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছে।
0: কি ব্যাপার?
1: আজ সকালে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, খুব সামান্য কারণে বলতে পারেন, ভয় করছে। ও খুব সেন্টিমেন্টাল।
0: ও কিছু না, এক্ষুনি এসে যাবেন হয়তো।
1: অনেকক্ষণ ধরে আমিও তাই ভাবছিলাম, কিন্তু আর কতক্ষণ হাত পা গুটিয়ে বসে থাকা যায় বলুন? এখানে আমাদের কোনো রিলেটিভও নেই, ওর কোনো বন্ধু বান্ধবও তেমন নেই, কোথায় গিয়ে খুঁজবো আমি এত রাতে?
0: দেখুন, আমি যেতে পারতাম, কিন্তু একটা প্রতীক্ষা।
1: কেউ আসবে?
0: একটা ফোন।
1: এত রাতে?
0: তা বটে, রাত তো অনেক হলো।
1: কোনো মেয়ে?
0: হ্যাঁ, মানে
1: আপনি এখনো আশা করছেন?
0: কিন্তু বলেছিল যে কোনো সময়।
1: কি জানি, রাত 11টার পর কে, ফোনের যে কোনো সময় বলা যায় কিনা। দেখুন, আমি আপনার ফোন অ্যাটেন্ড করব। আপনার প্রয়োজন ঠিক কি ধরনের আমার জানা নেই, তবে আমার প্রয়োজনটা এত বেশি যে আমি আপনাকে অভদ্রের মতো রিকোয়েস্ট করছি, আপনি আমার স্বামীকে খুঁজতে যান। ফোন না আসলে নাম্বার ডায়াল করা যায়, মানে আমার পয়েন্টটা আপনি বুঝতে পারছেন তো? এখন আপনি অনায়াসে বলতে পারেন আমি যাব না, অসুবিধে আছে, সে অন্য কথা। কিন্তু দুজনের প্রয়োজনের গুরুত্ব নিয়ে কোনো প্রতিযোগিতার মনোভাব না রেখে যদি সম্ভব হয় প্লিজ যান, আমার ভীষণ ভয় করছে।
0: ঠিকই, আপনার রাত বড় বিপদের সময় আমার প্রয়োজনটাকে এভাবে উপস্থিত করা আমার ঠিক হয়নি। কিছু মনে করবেন না, আমি যাব, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। একজনকে আমার কিছু বলার আছে, এবং সেটা সম্ভব হলে আজ রাতেই। যদি ফোন আসে এবং ওপাশ থেকে নিতা বলে কেউ যদি নিজেকে দাবি করে, তাহলে এক মিনিট এক মিনিট, আমি আপনাকে একটা টেপ রেকর্ডারে আমার কথাগুলো রেকর্ড করে দিয়ে যাচ্ছি। আপনি নিতাকে শুধু ফোনের সামনে বাজিয়ে শুনিয়ে দেবেন, এবং পারলে আপনি শুনবেন না কথাগুলো।
1: আপনি দিয়ে যান, আমি আপনার ঘরেই থাকবো। আমার ঘরটা বন্ধ করে আসি। নিতার ফোন না?

আমার গলা শুনতে পাচ্ছ নিতা? টেপ রেকর্ডার থেকে আসছি। হ্যাঁ ঠিকই, আমি নেই ফোনের পাশে, চলে গেছি। যে কোনো মুহূর্তে ফোন বেজে ওঠার প্রতীক্ষা শেষ হয়ে যায়নি। আমি চলে গেছি কিন্তু আমার

0: উত্তর তোমাকে শুনিয়ে দেবার জন্য তোলা রইল। আমি চলে গেছি আরেকজনের প্রতীক্ষার অবসান করতে। বিষয়টা শোনো, তারপর বিচার করবে এ আমার পরীক্ষার ত্রুটি কিনা। আমার প্রতিবেশী মিস্টার রায় আজ ঘরে ফেরেননি। ভদ্রমহিলা অর্থাৎ মিসেস রায় সন্ধ্যা থেকে ঘর বার করছেন। তিনি যখন পাশের ঘরে ছটফট করছেন, তখন আমি যাচ্ছি সেই নাটকে পরীক্ষার ভেতর দিয়ে। এদিকে আমার প্রতীক্ষার পরীক্ষা, ওইদিকে ঘড়ির প্রতিটি কাঁটার আন্দোলন লক্ষ্য করে করে প্রহর গোনা ভদ্রমহিলার। একই নাটক, অথচ কত পার্থক্য, আশা করি বুঝতে পারছো।
1: আপনার রেকর্ড করা, সরি আপনাকে ডিস্টার্ব করলাম, আমি বাইরে আছি।
0: উৎকণ্ঠিত ভদ্রমহিলার গলা তো শুনলে। এবার বলি আমার তাড়নার কথা। আমি সন্ধ্যা থেকে শুধু ফোনের অপেক্ষা করেছি। সত্যি কথা, তুমি বলেছিলে আমার মুখের কথাই যথেষ্ট। আমি সত্যি কথাটা বললাম নিতা। মাঝে হয়তো থমকে গিয়েছিলাম, কখনো হয়তো এই পরীক্ষা হাস্যকর এমন কিছু ভাবতেও শুরু করেছিলাম, কিন্তু আলটিমেটলি, হ্যাঁ নিতা, আলটিমেটলি আমি জেনে গেছি আমি ফোন আসার জন্যে আজ প্রহর গুনেছি।
1: প্লিজ যদি সম্ভব হয়।
0: হ্যাঁ, সময় নেই নিতা, আর কথা বলা অবান্তর এবং আরেকজনের কাছে যাতনাদায়ক। এবার শেষ কথা বলি নিতা। নিতা, আমি আমি তোমাকে ভালোবাসি। আপনি ভিতরে যান, আমি যাচ্ছি।

0: আলু এসে গেছে। আরে ফোন পাচ্ছে।
1: একটি টেলিফোনের অপেক্ষায় নাটকটির অভিনয় এখানেই শেষ হল। চরিত্র রূপায়ণে ছিলেন রাধা মাধব, দেবাঞ্জন মুখোপাধ্যায়, নীতা, নন্দিতা সোম, শ্যামলী, সঞ্চয়িতা ভট্টাচার্য, মিসেস রায়, জয়তী পুরকায়স্থ ও উমাপ্রসাদের ভূমিকায় মনোজ দেব। রচনা ও প্রযোজনা কাজল চক্রবর্তী।
2: এতক্ষণ শুনলেন নাটক একটি টেলিফোনের অপেক্ষায়।
3: বাহ, কি সুন্দর হাতের কাজ!
4: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
5: বিজ্ঞাপন কোথায় দেব?
3: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
5: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
6: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
2: আকাশবাণী শিলচর, এখন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দোতারা বাদন শুনবেন জগদীশচন্দ্র দাসের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন দোতারা বাদন জগদীশচন্দ্র দাসের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।

ಸಖಿತ ಭಯ ತೊಗರಿ ನಗರಿ ಕಡಿ ಘೋಡಿ ದಾಡ ಪಡಿ.

0: এতক্ষণ শুনলেন মণিপুরি অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
2: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
3: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এখন শুরু হবে ডিমাসা অনুষ্ঠান।

0: এইবোৰ আকাশবাণী শিলচৰ ক্ৰিপনে হামজমা খাচমা খনাদিহি দিনেনি জিনটি ভাষা প্ৰগ্ৰাম জিন্দু মিডিয়াম ৱেবনি মিটাৰ ৰজাতাম বিশাতাম মাগনি পইণ্ট মাকথাম মাগনি ক্ৰাউডি ৰজা যায় মাখন যায় কিলো হাৰ্চা অডে এফ এম নি ৰজাচি মাগনি পইণ্ট মাকথাম মেগা হাৰ্চা দিনি হাইটিবাৰী বাইন জুলাই বুদাইনি চাইনজিছকু ইংৰাজী মাইটাইনি ৰিজিংনি মাইটাই খণ্ড দিনেনি জিনটি ভাষা প্ৰগ্ৰাম হা সিকাং থকা খনালাইনাং আনচাৰনি কোৰাংথাই রিজার্ভ কুরাংসি ওদের ইহন থাওয়ালা নালাই লাইনিং সাইন্সিনি গ্রাউজমা দু সিগাং থাওয়া খানালাই নাং আনসারনি কুরাংটাই এবহা সাইরাতল নলাইনি আডঙা জং তরো সালাই এবা প্রোগ্রামকে খানালাই নাং
1: রগংনি আজাং আদংর গজাইনি আজাং আদংর ওদে খরাউর ক্রিপনি হামজং মাখা সমা খানারিহি দরমিনলাইনি আনসারনি কুরাংটাই খানারিলাদু দোয়া সিগাং

0: হাৱা স্নেহা বৰ্মন মুখ্ৰী ঠাইছি ঠিক খানাৰী নাম
1: শুক্ৰেম ঠাইডু শুক্ৰেম ঠাইডু ৰাহি মিন্দু চুবুং খাওডু ডবলা খে জিডু ৰাও বাংবা চেজি লাইবা আনি আনি চিলাইবা মিনবা মিনবা চাইকো লাইৰে খিৰিপ জানি জানি বাউৰে শুবুং ছিডু আংশে গাইবা ডাবলা খেৰ বাউডু আংশে নাইবা শুক্ৰেম ঠিডু ইয়াদেমা নাংডু শ্ৰেণী দাৰাজাং বুফাং জাডু আনি মুখ্ৰী এৰানো জামকাজু টাই
0: দোহাই এৰিক বৰ্মন মুখ্ৰী ঠাইছি ঠিক খানাৰিনা
2: জিং কে খাচাও মা নখা ডাউ নাইকানো জিং বাইজামা সগাংনি প্রাং সমাউহি জনহি দংলাইমা খাজা খাজা মিনি মিনি লাইসি ফরিমা আমাই বাবা গিনিব জিংকে খাসাউমা পড়াবলাই স্কুল থাংমা সময় হা সহিমা গাও শিশি ডুগুরমা মাখাম দিলাংমা আদা আবি শিবরিং নেবা ক্রিপ বনাইসমা নুবা হানিং খাজামা জিংকে খাসাউমা আনি মুখ্রি এরানুম জামখা জুঠাই
0: নিনি বুমু সুমাদি খানারি আসেন
3: আনি বুমু মমিতা বর্মন
0: নিং সুমাদি চিমা
3: খালাও বনাং রুকু মাইনা কাউহি জিনাং রিমজাও বনাং জনহি দৌনাং আবাই ফাইনা পাখো রুনাং অদে জিনাং ক্রিপ খামলাইনা আনি মুখ্রি ইরানু জামকাজু
0: মুখ্রিনি লুগু লুগু মমিতা বর্মন খারমিন থাইসি খনারি লাবডু
3: নলাইনি মজ নলাই হা ডংডুনি শহরনি মজ শহর হা ডংডুনি শান্তি শহরনি মজ নলাই হা ফাইকানে নলাই ওডে নলাইনি মজকে গুড মর্নিং ঠিকানে মর্নিং টিদাদা নলাইনি মজ শহরনি মজকে নিমন্ত্রণ দিকানে শহরনি মজ ব ফাইকানে ফাইবালা নলাইনি মজলা গারাইন গারাইন জিকু লুঙ্কু দিখানে গারাইন জিকু লুঙ্কু নুহি থাউজরিয়া হি নলাইনি মজকে সে মুসুবা রান খানে ওদে শহরনি মজ নলাইনি মজকে নিমন্ত্রণ দিখানে নলাইনি মজব থাঙ্কানে থাংবাদে থাউসি থাউসি জিকু রিখানে থাউসি থাউসি জি জিকু লুঙ্কু নুহি জিলা জিলা কানে ডানাং দে জিটুটু খাই খাইছে ঠিদুনে নলাইনি মজব খাইলা কানে গাজাইন হা থাংহি শহরনি মজকে শুনকানে ওই আদং সুমাদিনী জিবা জিবা হা সুমাদিনী সুমাদিনী খাইমা সানিবা শহরনি মজ ঠিকানে জিন্দে জিন্দে জাবলা শুভুং ফাইবা নিয়া ব হাতহা শহরনি মজকে মুসুমানি লামা মাইখানে নলাইনি মজ ঠিকানে জিন্দে গারাংসে জিকুশে জিলাবা জিলাবা জিলাবা জিলাবা নিশিলাই দে গুবুল্লাই জিটুটু খাইমা নাঙিয়া ওদে টিহি শহরনি শহরনি মজ শহরনি মজ নলাইনি মজকে মুসুখানে টাকনা শনি বমলাকে তা মুসুবা আনি খান মিরান জামকাজু উঠে
0: দোহা মমিতা বর্মন স্নেহা বর্মন মৌসুমী বর্মন পূজা বর্মন দুজারে ঠাইশি নারিলাডু
4: না

0: ৰজাঠাই খানা দিলে খানা লৈকে দোহা পূজা বৰ্ম নিমুখৰীকে খানা লাগিব ন
1: আঞ্চা গিদিৰাও জিং আঞ্চা গিদিৰাও খাচে দাও নালাই নালাই স্কুল থাকবা লাইচি ফুৰিবা আলং আলং ৰিজাৰ্ভবা মালাই লাইবুবা থাকবা ফাইবা দাউখু দাউখলাই জালাই লাইচি ফুৰিলা আনি মুখে এৰা নং জাম কাজু দে
0: দোহা অভিষেক বৰ্মনী খাৰমিনকে খানা লাগিব ন
2: লুগি চিচা মাচি লুগি চিচা দংপা বান্তি মগংনি দোকান নিচিং মকং দোষী হওবানে ব মাচি মিটিম হাতনি হা থাংহি মকংকে জিমা বাউবা অদেবানী অদেবানী মকংকে বুকুহা লাহি চিচা কাহি কাহি থাংডু কাহি কাহি থাংবাহা লামাহা নালা মাচি মাইকানে নালানি বসাউ বসাউ এওকুড়াই মাসি দং বাব এওকুড়াই নি বসাউ গেদে থংবাহা নালানি দিহা জারনি শিগ্রিং শিগ্রিংকে নুকা ওদেহে নিজে নি শিগ্রিংকে নিজে নি শিগ্রিংকে নু বাউখা গিবেন মাসি সিসা তিহি বনি বুকুয়াব মগং বদ নুখা লুবি সিসা থামসিজাং গো গো জাকানে অডে দিনি বাকলাহা নুয়াবা সিসানি বুকু বুকুনি মগংকে সেলামা বাউখা গেউ গেউ সিংবা জাংনুং বনি খাওয়ি বুয়াবা মকং বুকুনি সিং দিহা গলাই লংলা লুবি শিশানি মকং চিবা দেয়া আর নি কারমিন এরানু জাম গাজুতে
0: অভিষেক নি কারমিন নি এখন মৌসুমী বর্মন মুকুরিটি খানারিলাডো

0: ঘৰমা চানচেং বাপৰাং পুয়া লাও হাতিং হাবাও দিপু দিদা কাবলাই চাটো লাও পকা কপু ডাউকা গিসিম জিংলা নুডু লাও চিনি গুরু দি বেড়ে দি তাইলে গিটি গাছা লাও আনি মুখরি এরানো জামকা জুতা
1: মুখরি নিয়ে লুগু লুগু মৌসুমি পরমন খারমিন থাইছি খানারি লাইডু
0: মাসে সানজু নালাই নালাই নবরা জাং নাম জালাই রে সুমাদি তিহি নাম জালাই বা ঠিকা দে গেরা জু গেরা সাকে কুশি ডাং বারুমিয়া তিহি সারি রে নে গ্রাসা গ্রাজুকে সারি রে নে ওডে সাইনচি গ্রাসা গ্রাজুকে হাডি হালি মে সানিকানে গ্রাজু গ্রাসাকে মাকাম সংমা সানিকানে ওডে গ্রাজু গ্রাসানি কুশি কেটাং পুয়া গ্রাসা গ্রাজুনি কুশি কেটাং
1: মৌসুমি বর্মন খারমিন খনারি বান লুগু লুগু অভিষেক বর্মন মুখরি ঠাইছি খনারি লাডু
2: কাইসা ডিং বুকা স্কুল থাংহি পরিকা কাইসা ডিং হিকা সুমকে জিহি সুমু জাদু ডিংব থারমাইকা হনপের গিডি গ্রাইন সাউনে হামিয়া দৌ পঠাই বিকিম বত ইয়াদের জিমা নাংরে দৌ লাইহা কুহা নাংজাও বা জং হাম্বা নিদৌয়া নহা আমাই জিরিবা হাম্বানি কলাহি বাজিনি জিনিস ব্রাইজিবা সাইনে কলাহি এরানু আনি মুকরি জামকা চুতে
1: তুহা স্নেহা বর্মনি খারমিনকে খানা লাগবো
3: মশ্রং অদে দাও

0: চানচি মচৰং মাছি ডাউ মাছিকে জুৰুহি ঠিকানে জিনিদে আনি নোহা জিলাইনাং ডাউব বেচাৰা জাৰে চিলাখানে মচৰং দে মূলহানুং ডাউকে থকিমা বাউহি দংনে মচৰং বাউদুনে খপ্ৰাহা জিমানি লাবুখাদে হামদৌনাং বেদে ঠিকালা খম ডাউনি লাবুকু গালাউছে খপ্ৰানি প্ৰাং খঞ্জি পুনাংনিয়া অদে খপ্ৰা মাগনি জিখু লুংকু আং মাইজিথাৰনাং অদে জীৱ জিথাৰখা মচৰং জীৱ জিথাৰখা ক ডাউ কেব চিডুক চুমুনি নিং জিমা কেব জিফুয়াবা ডাউব বিচিং বিচিং বুদ্ধি খাইকুণহি মচৰংকে নিমন্ত্ৰণ দিহি বকিয়ে থকিবালাই নো থকিবিংকানে ডাকনা চনিবম লাইকে আঠকিবাই আনি খাৰমিন এৰানুং জামকা জোটাই
1: তোহা পূজা বৰমনি খাৰমিন থাইছে খানালাইব ন
2: গজাউনি ডাউদি মাসি সুবুংনি নহা ডাফলামদু মাসি মামাং দংবানি ব ডাফলামদু নালাই

নিশিনিং নিয়ে কলং মাহাপাইনি ডেভেলপমেন্ট নিকলাইব খুশি ডাংপালংমানিগ্রাও খনারিবা কাছার বিজেপি ডাংকোহা মিয়াহা বকে বজমনি সিং লামজাওবা এবহা জিকুলিংকু কর্পোরেট আর্বান এফেয়ার্স বিদেবনি মন্ত্রী কৌশিকরাই লোকসভানি এমপি পরিমল শুক্লবৈদ্য রাজ্যসভানি এমপি কনাথপুর কাস্ত এডেবাসী ডংপাবা কেন্দ্র সরকারনি প্রধানমন্ত্রী অভুদয় যোজনানি বিসিং মিয়াহা হাইলাকান্দিহা রং রনবা আসাম রাজি গ্রামীণ জীবিকা অভিযান নি বিসিং ওবিসি এসসি ওয়েলফেয়ার অফিস নি দারাজং হাইলাকান্দি রবীন্দ্র সদন হল হা এব প্রোগ্রাম ডেংবা মেলহা ডিসি জয় বিকাশ এমএলএ ডক্টর মিলন দাস লুগুহা বংশাসা মানগনাং সুবুংটরাবো দংফাবা মেলহা জিলানি রাজাসী বিশাবরি বুয়া এসসি জাদিটুরাউনি এসএইচজি গ্রুপ নে ফান্টা জুরুমা রিবা এব ইয়োজনানি বিসিং খুটি সি নিঠাউয়া জুরুমা রিকা গ্রাউডিমাজাং গ্রাউজমা পরিবাদিন ডেরানিং জামকা আকাশবাণী শিলচর ডাকলানি জিন্দি ভাষা প্রোগ্রাম হা খালাইনাং সিকাংটাও হা রাজাবতাই হাকজের হা রাজাবতাইগ্রা ওডে ইহনঠাওয়ালা নালাইলাইনিং সাইন্সিনি গ্রাউজমা ক্রিপনে হামজামা কাসামা খনারি পিনহি দিনে নিজে ডিমাসা প্রোগ্রামকে এরানিং জামরিগার লাডু জু ঠাই

শুনলেন ডিমাসা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।

0: along Odisha's coast at a cost of over 8,000 crore rupees. It will pass through Khurda, Puri, Kendrapada and Jagatsinghpur districts, providing seamless connectivity between key cultural, religious, tourism and economic destinations along the state's coastline. The minister said the project will transform Odisha's coastal region by improving road infrastructure and boosting tourism and economic activity. Goa's Talegaon MLA and former Revenue Minister Jennifer Monserrate has passed away after a prolonged illness. She had been battling cancer for some time. She was the wife of Revenue Minister Atanasio Monserrate. Prime Minister Narendra Modi has congratulated PV Sindhu on winning the women's singles title of the Japan Open 2026. He described the win as a historic feat for Indian badminton and said that her determination and exceptional skills were on full display throughout the tournament. The series deciding third ODI between India and England is being played at Lord's in London. Electing to bat first, England were 211 for 1 in 33.4 overs when reports last came in. India made three changes to the playing 11, bringing in KL Rahul, Arshdeep Singh and pacer Prince Yadav. Fast bowler Jasprit Bumrah missed the match due to a knee injury. Players from both the teams were wearing black armbands and observed a minute silence to honour the legendary West Indies all-rounder Sir Garfield Sobers, who recently passed away. Football's greatest stage is set for a blockbuster finale of the FIFA World Cup 2026 as defending champions Argentina take on Spain at New Jersey tonight. The match kicks off at 12:30 a.m. Indian time. Argentina is one of the most successful teams in the FIFA World Cup history, having won the title three times. Messi's team will be looking to become the first team to successfully defend the FIFA World Cup title after Brazil in 1958 and 1962. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন প্রথমে আজকের এবং এরপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। সন্ধে 6:15 শ্রমিক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি, কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা সন্ধে 6:45। এতে প্রথমে আধুনিক চাষবাস নিয়ে বলবেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার এবং পরে পশু পাখির বিজ্ঞানসম্মত খাদ্য সংক্রান্ত পরামর্শ দেবেন ডক্টর জিতেন্দ্র ভুঁইয়া। রাত 8:00 শুনবেন আহরণ, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 শুনবেন সংসদে আলোচ্য বিষয়সমূহ নিয়ে চর্চা, বাংলা ও হিন্দি ছবির গান শোনা যাবে রাত 10:00। এতক্ষণ আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি শুনলেন, এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী, বন্দনা সকাল 6:10, খেতে খামারে সকাল 6:30, সকাল 6:35 শুনবেন শুক্লা পালের পরিবেশনায় লোকগীতি এবং 1:40 লোকগীতি শুনবেন শিলচর ইয়ুথ কায়ারের পরিবেশনা। সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20, সকাল 7:40 ও দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, সকাল 8:40 ও দুপুর 1:15 শুনবেন রূপঙ্কর এবং শুভমিতার কণ্ঠে আধুনিক গান। অনুষ্ঠান আহরণ শুনবেন সকাল 9:00। সকাল 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সন্দীপ ঘোষের কণ্ঠে, বাংলা ছবির গান শুনবেন বেলা 10:00। বেলা 10:30, বেলা 12:00 এবং সন্ধে 7:15 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন বেলা 12:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে শুনবেন লেসরাম মঞ্জুশ্রীর নিজের কথা, এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি শুক্লা পাল ও প্রাঞ্জলি দেবের পরিবেশনায়। মহিলাদের জন্য প্রচারিত অনুষ্ঠান মহিলা মজলিশ বেলা 12:30, দুপুর 2:00 শুনবেন ভজন মন্দিরা লাহিড়ির কণ্ঠে, দ্বিজেন্দ্রগীতি শুনবেন দুপুর 2:30 বর্ণময় ভট্টাচার্যের পরিবেশনায়, দুপুর 2:45 নজরুলগীতি শুনবেন ঐশ্বর্য চক্রবর্তীর কণ্ঠে, বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, দিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধে 6:15 শুনবেন যুব বন্ধুদের জন্য প্রচারিত বিশেষ অনুষ্ঠান যুববাণী, চাষাবাদের কথা অনুষ্ঠান।

শুনবেন সন্ধে 6:45। রাত 8টায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গানের অনুষ্ঠান। লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ম্যান্ডোলিন বাদন শুনবেন দীপক রায়ের পরিবেশনায়। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। 9:30 শুনবেন নাটক। এতক্ষণ প্রথমে আজকের এবং তারপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি শুনলেন। এর সঙ্গে শেষ হলো আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: আমি চাই
1: প্রথমে চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেব।
2: আইডিয়া, এখানেই পার্টি করা যাক।
0: পিজা পার্টি, ইয়ে। তোর কার্ড দে আর পিনটা বল।
1: আমার কার্ডের ডিটেইলস আমি নিজেই ফিড করব।
2: আরবিআই বলে যে নিজের পিন, ওটিপি, সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন।
0: বাই গার্লস,
3: কোথায় যাচ্ছিস?
0: শুনলি না? নো শেয়ারিং।
2: আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

চা শ্রমিক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমাদের দুটি পাতা একটি কোণী অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আসরে রয়েছে ডলু গাঁও পঞ্চায়েতের অন্তর্গত রামপুর চা বাগান এলাকার বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিবেশিত একটি বিচিত্রানুষ্ঠান।

Schlafi.

Thank you.

আপনারা শুনলেন ডলু গাঁও পঞ্চায়েতের অন্তর্গত রামপুর চা বাগান এলাকার বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিবেশিত একটি বিচিত্রানুষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন মনোনীতা সিং, পপি দাসবংশী, সঞ্জিতা মাল, মনীষা কুর্মী এবং মণি ভূমিজ। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আর সময় নেই, তো আসর থেকে বিদায় নেবার আগে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

0: এতক্ষণ শুনলেন চা শ্রমিক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি, আকাশবাণী শিলচর।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে অনুষ্ঠান চাষ আবাদের কথা।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চাষ আবাদের কথা অনুষ্ঠান। আশা করি কৃষক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের অনুষ্ঠানের শুরুতে আধুনিক চাষবাস এ নিয়ে বলছেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার।
1: ভারতবর্ষে সবুজ বিপ্লব শুরু হওয়ার প্রাক মুহূর্ত থেকে, অর্থাৎ 1965 সাল থেকে আধুনিক কৃষি ব্যবস্থা শুরু হওয়া বলে ধরা যায়।
2: আচ্ছা, অর্থাৎ 1965 সাল থেকে আধুনিক কৃষি ব্যবস্থা, তাই তো? ভারতবর্ষে সবুজ বিপ্লব শুরু হওয়ার প্রাক মুহূর্ত থেকে যেটা আপনি বললেন, গ্রহণ করার কি কি রয়েছে আধুনিক কৃষি ব্যবস্থা?
1: প্রথম সবুজ বিপ্লব হওয়ার আগে কৃষিতে সাধারণত স্থানীয় জাত, খুব কম পরিমাণে সার প্রয়োগ এবং জলসেচের ব্যবস্থা ছিল। এর ফলে শস্যর উৎপাদন হয়েছিল কম, যা বর্ধিত জনসংখ্যার জন্য পর্যাপ্ত ছিল না। এই জন্য কৃষি বিজ্ঞানীগণ অধিক উৎপাদনের জন্য এক বিকল্প পদ্ধতি উদ্ভাবন করার চেষ্টা করেছিল এবং শেষে বিভিন্ন নয়া কৃষি পদ্ধতি উদ্ভাবন হয় এবং এখনও এই কৃষি পদ্ধতি অব্যাহত আছে।
2: তো আধুনিক কৃষি ব্যবস্থায় কি কি পদ্ধতি প্রচলন হয়েছে, বা একটু যদি বলেন বিস্তৃতভাবে?
1: আধুনিক কৃষি ব্যবস্থার প্রচলিত পদ্ধতিসমূহ হল, প্রথমত জাত। কৃষিতে যতটি প্রযুক্তি ব্যবহার হয়ে আছে তার মধ্যে শস্যের জাত নির্বাচন হল সবচেয়ে কম খরচের প্রযুক্তি।
2: আচ্ছা,
1: অধিক উৎপাদনের জন্য উচ্চ উৎপাদনশীল জাত নির্বাচন করা খুবই প্রয়োজন। এই জাতগুলির বিশেষ বৈশিষ্ট্য হইল, এগুলি বেটে সারের জন্য অধিক সংবেদনশীল এবং কম দিনে ফল পাওয়া যায়। এই জাতগুলি বেটে হওয়ার জন্য অধিক সার প্রয়োগ সম্ভব এবং সহজে জমিতে পড়ে যায় না।
2: তো জাতগুলি বেটে হওয়ার জন্য বলছেন যে অধিক সার প্রয়োগ সম্ভব এবং সহজে জমিতে তা পড়ে যায় না।
1: আমি দ্বিতীয়টা আমি হ্যাঁ আমি সার প্রয়োগের কথা বলবো।
2: হ্যাঁ, নিশ্চয়ই।

0: আধুনিক কৃষি ব্যৱস্থাত সাৰ প্ৰয়োগ এক অপৰিহাৰ্য প্ৰযুক্তি। শস্যের জাত এবং জমির উর্বরতা শক্তির উপরে নির্ভর করে জমিতে সার প্রয়োগ করা বাঞ্ছনীয়। তারপরে আমি বলবো জলসেচের ব্যবস্থার উপরে। আধুনিক কৃষি ব্যবস্থার অধিক সার প্রয়োগ করা যায় এবং ভাল ফলন পাওয়ার জন্য জলসেচের ব্যবস্থা করা অপরিহার্য। শস্যের বৃদ্ধিকালে বিভিন্ন সময়ে শস্যের প্রয়োজন সাপেক্ষে জলসেচ করা দরকার।
1: তারপরে প্রয়োজন অনুসারে

0: ব্যবস্থা করতে হবে।
1: ব্যবস্থা করা অপরিহার্য। শস্যের বৃদ্ধিকালে বিভিন্ন সময়ে শস্যের প্রয়োজন সাপেক্ষে জলসেচ করা দরকার।
0: আচ্ছা,
1: তারপরে
0: প্রয়োজন অনুসারে,
1: প্রয়োজন অনুসারে
0: সময়।
1: তারপরে একটা ইম্পর্টেন্ট ব্যবস্থা হয়েছে শস্য রক্ষা ব্যবস্থা,
0: এটা আপনি গুরুত্বপূর্ণ ব্যবস্থা বলছেন এটাকে।
1: আধুনিক কৃষি ব্যবস্থায় শস্যের রোগ ও পোকা নিয়ন্ত্রণ করার জন্য শুধু রাসায়নিক কীটনাশক ব্যবহার হয় না, সুসংহত শস্য রক্ষা করাটাই এই সময়ের দাবি।
0: আচ্ছা,
1: এই ব্যবস্থায় রোগ পোকা প্রতিরোধক্ষম জাতের ব্যবহার, কোয়ারেন্টাইন ল, এটা আমি বাংলায়
0: কোয়ারেন্টাইন ল,
1: জৈবিক ব্যবস্থা এবং অন্য ব্যবস্থার সঙ্গে রাসায়নিক ব্যবস্থা সুসংহতভাবে ব্যবহার করা হয়।
0: তো এই ব্যবস্থায় রোগ পোকা প্রতিরোধক্ষম জাতের ব্যবহার করতে হবে, আর জৈবিক ব্যবস্থা বা অন্য ব্যবস্থা থাকলে রাসায়নিক ব্যবস্থা সুসংগতভাবে ব্যবহার করতে হবে, তাই তো?
1: হয়।
0: আচ্ছা,
1: তারপরে আমি বলবো শস্য বর্তনের বিষয়ে অল্প। জমির উর্বরতা শক্তি বজায় রাখা এবং জমিতে থেকে যাওয়া রোগ পোকা দমন করা ছাড়াও জমির বার্ষিক মোট উৎপাদন বৃদ্ধি করার জন্য বিজ্ঞানসম্মতভাবে শস্যাবর্তন করা খুবই প্রয়োজন। শস্যাবর্তনে অন্তত একটি মাজাতীয় লেগিউম শস্য অন্তর্গত করা দরকার।
0: আচ্ছা, সেটা ডাল জাতীয় শস্যের,
1: ডাল জাতীয় মা যেটা ডাল জাতীয়
0: শস্যের চাষ করতে বলছেন, যেটা নাইট্রোজেন সারের জন্য আমরা বলে থাকি। তো 60 দশকের পরে আমরা বলবো যে কৃষি ব্যবস্থায় কি ধরনের উন্নতি বা উপলব্ধি হয়েছে।
1: 60 দশকের পরে কৃষি ব্যবস্থা উপলব্ধি সমূহ হলো মাল্টিপল ক্রপিং বলি বলা হয়। মাল্টিপল ক্রপিং
0: অর্থাৎ পর্যায়ক্রমিক শস্য চাষ, যেটা আমরা বলি
1: বহুমুখী শস্য। কৃষিভূমি ক্রমবর্ধমান সংকোচনের ফলে অধিক উৎপাদনের জন্য বছরের প্রতি একক জমিতে 2 বা 3টি শস্যের চাষ করা পদ্ধতি অবলম্বন করাটাই হল মাল্টিপল ক্রপিং। এই পদ্ধতির ফলে প্রতি একক জমি থেকে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করা যায় এবং মোট উৎপাদন বাড়ে। তারপরে আছে আমার ইন্টার ক্রপিং। এই পদ্ধতিতে একটি প্রধান শস্যের মধ্যবর্তী জায়গায় অন্য একটি শস্যের চাষ করা হয়। 2টি শস্যের নির্বাচন এমনভাবে করা যায় যাতে একটির সঙ্গে অন্যটির কোনো ধরনের প্রতিযোগিতা থাকে না।
0: আচ্ছা,
1: এই পদ্ধতিতে এক সময়ে একটি জমি থেকে বিভিন্ন শস্যের উৎপাদন হয় এবং মোট উৎপাদন বাড়ে।
0: তারপরে আমরা আসতে পারি সুসংগত কৃষি ব্যবস্থা নিয়ে।
1: এই ব্যবস্থায় একজন কৃষকের জমিতে কৃষি ছাড়া অন্য উৎপাদনমুখী ব্যবস্থা যেমন পশুপালন, মীন পালন, রেশম, হাঁস মুরগি পালন প্রভৃতি সংযোজন করা হয়। এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের উৎপাদন পাওয়া সম্ভব এবং কৃষকের সম্পদ ভালোভাবে ব্যবহৃত হওয়ার ফলে মোট উৎপাদন বাড়ে। এই ব্যবস্থার ফলে কৃষকের আর্থসামাজিক ব্যবস্থায় প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে।
0: আচ্ছা,
1: তারপরে আমি কৃষি উদ্যোগের কথা বলতে পারি। আধুনিক কৃষি ব্যবস্থার প্রায় 90 দশক থেকে কৃষিকে উদ্যোগ হিসাবে বিবেচনা করা হয়েছে।
0: আচ্ছা,
1: যেখানে লাভে হল মুখ্য উদ্দেশ্য, কৃষি উদ্যোগে লাভে হল মুখ্য উদ্দেশ্য। অধিক লাভের জন্য প্রতি একক জমি থেকে অধিক উৎপাদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতি একক উৎপাদনের খরচও কম করতে হবে। আধুনিক কৃষি ব্যবস্থা এই দশকের আন কৃষি।
0: আচ্ছা, তারপরে আমরা
1: আলোচনা করব কৃষি যান্ত্রিকরণের উপরে। এই প্রযুক্তিতে কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের সা সরঞ্জামের উদ্ভাবন ও সঙ্গে এর ব্যবহার করার ফলে কৃষি ব্যবস্থার আগে ব্যবহৃত হওয়া জৈব শক্তি বায়োএনার্জি বলে
0: জৈব শক্তি
1: অন্য কাজের জন্য উপলব্ধি হয়েছে। এছাড়া কৃষির বিভিন্ন প্রক্রিয়া কম খরচে এবং কম সময়ে করা সম্ভব হয়েছে। ক্রমাগত জমি বিভাজনের ফলে আমাদের এই অঞ্চলে ইয়ার সুফল গ্রহণ করতে পারছে না।
0: আচ্ছা, কৃষি যান্ত্রিকরণের কথা বলছেন।
1: আমি তারপরে আলোচনা করব জমির স্বাস্থ্য অটুট রাখা, সয়েল হেলথ বলা হয়।

0: আধুনিক কৃষি ব্যবস্থাত জমির উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমির উর্বরতা শক্তি বজায় রাখার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য রাসায়নিক পদার্থ ব্যবহার কম করে তার বিকল্প হিসেবে জীবাণুসার এবং জৈব কীটনাশক ব্যবহারের উপায় উপরে গুরুত্ব দেওয়া হয়েছে।
1: সেটা কিন্তু আমরা সবসময় বলে থাকি যে রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে জীবাণু রাসায়নিক সারটা ব্যবহার না করে বিকল্প হিসেবে জীবাণুসার জৈব কীটনাশক বা কেঁচু সার এই ধরনের বিভিন্ন রকম সার ব্যবহারের জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন সময়ে।
0: এছাড়া আগে জমি পরীক্ষা অপরিহার্য, যাতে প্রয়োজন ছাড়া বেশি সার প্রয়োগ করা হয় না।
1: আচ্ছা,
0: তারপর আমি একটা কথা কইব যে জৈব কৃষি ব্যবস্থা অর্গানিক বলি কয়, এটা 20 শতিকার শেষের দিকে এই প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। এই ব্যবস্থাত জমিতে শুধু জৈব উৎপাদন করা হয়, যাতে গুণগত মানের শস্য উৎপাদন হয় এবং আন ইকোসিস্টেমের উপরে ক্ষতি হয় না। ভারতবর্ষর এক জনবহুল দেশে এই প্রযুক্তি ব্যবহার খুব সীমিত বলে মনে হয় আমার।
1: আচ্ছা,
0: তারপরে আমি বলবো পোস্ট হারভেস্টর উপরে। শস্য বিশেষে উৎপাদনের প্রায় 10-35% নষ্ট হয়ে যায়। এই অংশ নষ্ট না হওয়ার জন্য বিভিন্ন পোস্ট হারভেস্ট টেকনোলজি উদ্ভাবন হওয়ার পরে ব্যবহার হয়ে আসে। এর ফলে কৃষকের উৎপাদন থেকে বেশি লাভ হয়েছে। তারপর আমি বলবো একটু বর্তমানে খুব ইম্পর্টেন্ট এটা মার্কেটিং,
1: গুরুত্বপূর্ণ
0: আধুনিক কৃষি ব্যবস্থার মার্কেটিং হয়েছে নয়া সংযোজন। যেহেতু কৃষিকে একটি উদ্যোগ হিসেবে গ্রহণ করা হয়েছে এবং মুক্ত কৃষি বাণিজ্যের জন্য মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। মুক্ত কৃষি বাণিজ্যের ফলে কৃষকের পৃথিবীর যে কোনো জায়গায় নিজের উৎপাদিত সামগ্রী আদি লাভে বিক্রি করার সুবিধা হয়েছে,
1: অধিক লাভ করতে পারে। যাতে
0: এই ব্যবস্থায় বর্তমানে FIG ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ, CIG কমন ইন্টারেস্ট গ্রুপ, সেলভেল গ্রুপ SHG প্রভৃতি গঠন হওয়া একটি লক্ষণীয় পদক্ষেপ।
1: আচ্ছা, তো আধুনিক কৃষি ব্যবস্থায় অনেক সুবিধা থাকার পরেও এর প্রভাবটা কম কেন?
0: আমাদের অঞ্চলে কৃষিকে এখনো উদ্যোগ হিসেবে গ্রহণ করা হচ্ছে না। এছাড়া অধিকাংশ কৃষকের লেখাপড়া জানে। এছাড়া কৃষকের আর্থিকভাবে দুর্বল, সময় মতো কৃষি সামগ্রী সার ও বীজ পাওয়া যায় না। আধুনিক কৃষি ব্যবস্থা বেশি গ্রহণযোগ্য করার জন্য এই সময় দরকার হবে অধিক প্রশিক্ষণ, প্রদর্শনমূলক খেতি প্রভৃতি।
2: তো কৃষক বন্ধুরা, এতক্ষণ আধুনিক চাষবাস নিয়ে বললেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার। এবারে শুনবেন পশু পাখির বিজ্ঞানসম্মত খাদ্য, এ নিয়ে বলছেন ডক্টর জিতেন্দ্র ভুইয়া।
3: পশু পক্ষীর স্বাস্থ্য রক্ষা এবং ভালো উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য বিজ্ঞানসম্মত খাবার দেওয়ার অতি প্রয়োজন। দিন দিন গোচরণ ভূমির পরিমাণ কমে যাওয়ার ফলে পর্যাপ্ত পরিমাণের ঘাসের অভাব দেখা দিয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কম জায়গায় বা জায়গাতেই উন্নত মানের ঘাসের বীজ, যেমন হাইব্রিড নেপিয়ার, গিনি, পাড়া, মাকই, ওট, বজ্রা ইত্যাদি ঘাসের চাষ করা যায়। বিজ্ঞানসম্মত খাবার দেওয়ার প্রধানত নির্ভর করে প্রাণীর দৈহিক আকার, জাত, খাদ্যের প্রকার, জলবায়ুর, বতরের পরিবর্তনের ওপরও। উন্নত মানের প্রোডাক্টিভ উৎপাদন প্রাণীর খাদ্য নিশ্চিতভাবে পরিমাণত বৃদ্ধি বেশি দিতে হবে। প্রোটিন ও বেশি পুষ্টিকর খাদ্য কম পুষ্টিকর খাদ্যর থেকে কম দিলে হয় বা দিতে হয়। গরম দিনের খাদ্যর তালিকা বা লিস্ট শীতের দিনের পর সমান হয় না, সেই হিসেবে জলের পরিমাণও কম বেশ হয়। বিজ্ঞানসম্মত খাবার দেওয়ার মানে হল সেই খাদ্য যার দ্বারা প্রাণীর স্বাস্থ্য ভালো থাকে, খরচা কম হয়, পরিবেশ প্রদূষণ না হয়, রোগের প্রাদুর্ভাব কম হয়, উৎপাদন বাড়ে। কৃষকগণ সবসময় মনে রাখা দরকার যে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেওয়ার প্রথম কাম। খাবার দেওয়ার জল।

পরিষ্কার হতে হবে, দানা ও খাদ্য দেওয়ার পাত্র পরিষ্কার রাখতে হয়, মশামাছির প্রাদুর্ভাব যাতে কম হয়। সাধারণত গোবাদি পশুর প্রধানত খাদ্য হল সবুজ ঘাস। প্রতিদিন প্রতিগাভী যেমন বর্ণসঙ্কর গায়ের 25-30 কেজি, শুকানো ঘাস খের 10-5 কেজি, দানা জাতীয় 3 কেজি, ভিটামিন ও মিনারেল মিক্সার 5 গ্রাম, লবণ 5 গ্রাম। উল্লেখযোগ্য যে দানা জাতীয় খাদ্য সাধারণতে প্রতি আড় লিটার উৎপাদক্ষম গাভীকে 1 কেজি প্রতিদিন হিসাবে দিয়া যায়। গাভীর সুখম দানা কি ধরনের তৈরি করা যায়, এক নমুনা এই ধরনের হতে পারে। 100 কেজি দানা বানাতে আমার দরকার হবে মাকই বা গাভীর গমের গুড়ি 42 কেজি, রাইস পরিস চাউলের মল 30 কেজি, বাদামের খোসা বা তিলের খোসা 25 কেজি, ভিটামিন ও মিনারেল মিক্সার 2 কেজি, লবণ 1 কেজি। অন্যান্য প্রাণী যেমন শুকরের ফার্মিং ও আজকাল যুবক যুবতীদের আর্থিক উপার্জনের এক লাভবান দিশ। শুকর সর্বভক্ষী প্রাণী, হোটেল কিচেন ওয়াচ ঘাস বন মুখী আদি খাই জিয়াই থাকলেও ভালো উপার্জনের মুখ দেখা যায় না। বৈজ্ঞানিক খাবার না দিয়ে ভালো উপার্জন সম্ভব হয় না। শুকরকে সহজলভ্য স্থায়ী বা ঘরের খাবার উপরও সুষম আহার দিয়াটা দরকার। 100 কেজি সুষম আহার খাদ্য তৈরির এক নমুনা এই ধরনের হতে পারে। মকই 60 কেজি, গেহু গুড়ি 10 কেজি, বাদামের খোসা 20 কেজি, শুকানো মাছের গুড়ি 8 কেজি বা সয়াবিনও দেওয়া যায় সমান লেভেলের, ভিটামিন ও খনিজ পদার্থ 1.5 কেজি, লবণ 8 কেজি। এই ধরনের খাবার 2-3 মাসের বয়সের 5 গ্রাম প্রতিদিন, 3-4 মাসে 1 কেজি প্রতিদিন, 4-5 মাসের 1.5 কেজি প্রতিদিন, 5-6 মাসের 1.8 কেজি বা 1 কেজি 800 গ্রাম প্রতিদিন, 6-7 বা 8 মাস বা তার ওপরের 2 কেজি প্রতিদিন বা অ্যাডাল্টের 2 কেজি প্রতিদিন। গর্ভাবস্থায় 500 গ্রামের 1 কেজি প্রতিদিন বাড়ানো যায়। একটি প্রাপ্তবয়স্ক শুকরের প্রতিদিন 2 কেজি করিয়া দেওয়া যায়। আর হাঁসপালকগণ ও বৈজ্ঞানিক খাবার দিয়ে উপার্জন ভালো পাবে। হাঁসে জলে স্থলে ঘোরাফুরা বা সরিয়া ঘাস বন পোকামাকড় শামুক কেঁচু খায় এবং ঘরে রই যাবার বা আবর্জনার মাঝের পরা খাদ্য সংগ্রহ করিয়া খায়। কিন্তু বৈজ্ঞানিক খাবার না দিলে স্বাস্থ্য ও উপার্জন ভালো হয় না। হাঁসের জন্য ব্রয়লার বা লেয়ার মুরগির দানা 1 ভাগের সাথে চাউলের ভুসি 2 ভাগ মিশিয়ে প্রতিদিন অপরিঞ্চিভাবে সরিয়া খাওয়ার ওপরেও 100 গ্রাম করে দিলে ভালো হয়। এই খাদ্যের সাথে প্রতি 5 কেজি দানাতে 10 গ্রাম ভিটামিন ও মিনারেল মিক্সার দেওয়াটা ভালো। আমার এই বরাকের বিভিন্ন জায়গায় ছাগল পালন করিয়া ও কৃষকগণ কিছু উপার্জন করে। ছাগল পালনত খাদ্যের বাবদ বেশি খরচা হয় না, কারণ ছাগল গাছের পাতা লতা আজকাল কাছাড় জেলার পশু চিকিৎসা বিভাগের বিভিন্ন কেন্দ্রতে ছাগলের কৃত্রিম প্রজননের আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের ব্যবস্থা আছে। গতিকে বৈজ্ঞানিকভাবে ছাগল পালন করিয়াও যথেষ্ট উপার্জনের মুখ দেখার সম্ভাবনা আছে। ছাগলকে বৈজ্ঞানিক খাবার দেওয়ার ও প্রয়োজন আছে। ছাগলের স্বাভাবিক ঘোরাফুরা খাওয়ার ওপরেও মাত্র 200-300 গ্রাম প্রতি ছাগলের প্রতিদিন দরকার হয়। এই বৈজ্ঞানিক দানাতে 100 কেজি বানাতে হলে লাগে ভঙা মাকই 50 কেজি, চাউলের বা গমের ভুসি 25 কেজি, বাদামের খোসা 12 কেজি, স্কিম মিল্ক পাউডার 10 কেজি, ভিটামিন ও খনিজ পদার্থ 2 কেজি, লবণ 1 কেজি। বর্তমান বৈজ্ঞানিক পদ্ধতিতে নিম্নমানের শুকান ঘাস বা খেরের বা গছপাতা ইত্যাদি ইউরিয়া মিশ্রণ পদ্ধতিরে ইয়ার গুণগত মান পুষ্টির বাবদ অনুযায়ী 16 গুণ বৃদ্ধি পায় এবং খরচ ও কমে যায়। ঘাসের উৎপাদন বেশি হইলে ইহাকে সাইলেজ বানাইয়ে সংরক্ষণ করি অভাবের সময় দেওয়া যায়।

এইসব বৈজ্ঞানিক পদ্ধতির জন্য পশু চিকিৎসা কেন্দ্রত গিয়ে ভালোভাবে জানি নেন, উন্নত মানের খাসির চাষ করুন, বিজ্ঞানসম্মত খাবার ব্যবহার করিয়া নিজের এবং দেশের আর্থিক দিশ উন্নত করুন।

0: তো কৃষক বন্ধুরা, আসরের শেষে শুনবেন শিল্পের বর্জ্য পদার্থ ও পরিবেশ, এ নিয়ে বলছেন কমলকান্তি কর্মকার।
1: মানুষ প্রয়োজনের তাগিদে শিল্প স্থাপন করছে, মেনে নিচ্ছে। রুটি রোজগারের জন্য শিল্পায়ন চাই, ভালো কথা। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি দরকার, তা অনস্বীকার্য। কিন্তু যাদের জন্য শিল্পায়ন, তারা যদি সুখ শান্তিতে বেঁচে বর্তে থাকতে পারে, তবেই তো শিল্পায়নের সার্থকতা। মানুষের সৃষ্ট সমাজে মানুষই যদি বাঁচা বাড়ার প্রাণবায়ুর পরিশুদ্ধতা বজায় না রাখতে পারে, তাহলে তো পুরো শোষণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে। জলের মাছ ডাঙ্গায় উঠলে যে অবস্থা হয়, বায়ু দূষণের তীব্রতায় মানুষের অবস্থা এরকম হবে না তো কোনো একদিন? ভূপালে ইউনিয়ন কার্বাইড শিল্পের দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়েছে। বাতাস ছাড়া কিন্তু মানুষের 5 মিনিটের বেশি সময় বাঁচার সাধ্য নেই। অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি একদিকে যেমন বাড়ছে শিল্পায়ন, অন্যদিকে তেমনি বাড়ছে বাসযোগ্য ভূমির পরিধি, হ্রাস পাচ্ছে ঘন সবুজ বনাঞ্চল, আর সেই সঙ্গে মোটরগাড়ি শিল্পের বাড়তি বর্জ্য ভয়ঙ্করভাবে যুক্ত হয়ে মানব সভ্যতার পক্ষে ডেকে আনছে এক অশনি সংকেত। বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যতা বজায় থাকছে না। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন ইত্যাদি বৃদ্ধি পাওয়ায় অতি বেগুনি রশ্মি সূর্য থেকে পৃথিবীতে আসার ফলে পৃথিবীর উষ্ণতা বেড়ে গেছে, এবং অনেক বিজ্ঞানীরা দাবি করেছেন যে পৃথিবীতে অতি বেগুনি রশ্মি এভাবে আসার ফলেই মানুষের শরীরে ক্যান্সার ও চোখের অসুখ বাড়ছে। শিল্পের বর্জ্য পদার্থ ও পরিবেশ, এই কথাটি নিয়ে আজকাল সচেতন মহলে চিন্তা ভাবনা হচ্ছে। প্রয়োজনের তাগিদে শিল্পায়নের নামে উৎসাহ প্রদান করা হচ্ছে ব্যাপকভাবে, কিন্তু অস্তিত্ব রক্ষার স্বার্থে পরিবেশ নিয়ে সবার মধ্যে এখনো সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলতে গেলে হয়নি। তা না হলে এত শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, ভূমি দূষণ ঘটতো না। পরিবহন শিল্পের বর্জ্য মানুষের জীবনী শক্তিকে তিলে তিলে নষ্ট করে দিচ্ছে। যানবাহনের ধোঁয়ায় উপস্থিত কার্বন ডাইঅক্সাইড ছাড়াও রয়েছে দুটি জীবন ধ্বংসকারী বিষ, সীসা ও কার্বন মনোক্সাইড। নিঃশ্বাসের সাথে আমরা বিষই গ্রহণ করছি। যানবাহন তেল জ্বালিয়ে বিষাক্ত পরিবেশ সৃষ্টির পাশাপাশি শব্দ দূষণও করছে। যানবাহনের ধোঁয়া থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিশুরা, গর্ভবতী মায়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাঁফানি, ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপজনিত রোগগুলি হচ্ছে বায়ু দূষণ থেকে। যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহনগুলি ব্যাপক হারে বায়ু দূষণ করছে। নতুন নতুন অরণ্য অঞ্চল গড়ে তোলার পরিবর্তে শিল্পায়নের ব্যাপকতায় এবং বিশেষভাবে পরিবহন শিল্পের বর্জ্য বিষাক্ত ধোঁয়ায় তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা নতুন করে আর বলার দরকার নেই। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির প্রভাব সর্বত্র পড়ছে। প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে টাটকা সতেজ জল পাওয়ার পরিমাণ আরও কমে যেতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে বসুন্ধরার গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে বড় বড় নদীর উপর নাটকীয় পরিবর্তন সূচিত হবে। কিছু কিছু নদীতে জলের প্রবাহ বাড়লেও বেশ কিছু জলের উৎস শুকিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের স্থান চেরাপুঞ্জির মৌসিনরামেও গত বছর আশানুরূপ বৃষ্টিপাত হয়নি। আমাদের রাজ্য অসমেও গত বছর তেমন বৃষ্টিপাত হয়নি। পৃথিবীর তাপমাত্রা দ্রুত গতিতে বাড়ার ফলে বরফ তাড়াতাড়ি গলছে। এমনকি ভূস্বর্গ কাশ্মীরের তুষারতীর্থ অমরনাথে প্রকৃতি নিয়মে সৃষ্ট শিবলিঙ্গের উচ্চতা দ্রুত হ্রাস পাচ্ছে। উষ্ণতা বেড়ে যাওয়ায় সুমন

সুমেরুর বরফ যে সময় গলার কথা ছিল তার অনেক আগেই গলছে। ফলস্বরূপ সাগর মহাসাগরগুলির জলপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন সুমেরুর জলবায়ুর উপর অধ্যয়নকারী একদল গবেষক। সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে উপকূলবর্তী অঞ্চলসমূহে সংকট দেখা দিতে পারে, জলবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে, বিশেষভাবে ভাইরাল হেপাটাইটিস রোগাক্রান্ত রোগীর সংখ্যা বেশি হতে পারে। কলকারখানার বর্জ্য পদার্থ ও প্রকৃতির বিরুদ্ধাচরণ করে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থের কুপ্রভাবে আমাদের খাদ্য ও রক্ত দূষিত হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের কথা, সীসা, ক্যাডমিয়াম, পারদের মিথাইল যৌগ, কৃত্রিম কীটনাশক পাওয়া গেছে মায়ের দুধে, পাওয়া গেছে উঁচুতে মাথা তুলে দাঁড়ানো নারকেল গাছের নারকেলের জলেও। মানব শরীরে প্রধানত শিশু দেহের উপর কি প্রতিক্রিয়া হতে পারে সে ব্যাপারে এখনো অনেক অন্ধকার আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। তবে কিছু কিছু গবেষণার ফল থেকে জানা গেছে ওই স্বল্প কীটনাশকই শিশুদের স্নায়ুতন্ত্রের বিকাশের পথে বাধা সৃষ্টি করতে পারে। পুরনো অকেজো ব্যাটারি, ফার্মেসি, হাসপাতাল, নার্সিংহোমের বর্জ্য পদার্থ, ওষুধপত্র, রাসায়নিক পদার্থ ইত্যাদি মাটিতে নিক্ষেপের ফলে ভয়ঙ্করভাবে ভূমি দূষণ ঘটছে। অজ্ঞতার বসে অত্যধিক রাসায়নিক সার ও কীটনাশক পদার্থ ব্যবহারে, ডিটারজেন্ট, সাবান, কলকারখানার তেলজাত আবর্জনা ইত্যাদি মাটিতে পতিত হওয়ার ফলে কেচোর পরিমাণ মাটিতে কমে যাচ্ছে মাটির উর্বরা শক্তি। তাই বিষাক্ত বর্জ্যের প্রভাবে মরে যাচ্ছে জলজ উদ্ভিদ, কীট পতঙ্গ ও উভচর প্রাণী ব্যাঙ। বলা বাহুল্য, প্রকৃতির নিয়মে ব্যাঙই একমাত্র ম্যালেরিয়া মশার ডিমকে খেয়ে ফেলে ম্যালেরিয়া প্রতিরোধ করতে সক্ষম, কিন্তু আমরা করছিটা কি? ব্যবহার করছি ম্যালেরিয়া রোধে আরেক ভয়ানক পদার্থ DDT। শক্তির ক্রমবর্ধমান চাহিদা সংকট ডেকে আনছে, কারণ প্রচলিত শক্তির উৎপাদনে কয়লা ও তেলের ব্যবহারে প্রাকৃতিক ভাণ্ডারে ঘাটতি ঘটে চলেছে, অথচ প্রকৃতির এই ঘাটতি পুনরুজ্জীবনের কোনো সম্ভাবনা নেই। তা সত্ত্বেও প্রাকৃতিক ভাণ্ডারের উপর চাপ সৃষ্টি করে চলছে শক্তি উৎপাদন। প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাওয়ায় বৃষ্টিপাত কমে যাওয়ার জন্য জল বিদ্যুতের বিকল্প হিসেবে তাপবিদ্যুৎ ও পরমাণু বিদ্যুৎ উৎপাদনের কথা অনেকে বলেছেন, কিন্তু পরমাণু বিদ্যুৎ উৎপাদনের বিস্তর ঝামেলা রয়েছে। তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভয়াবহতাও কিন্তু কোনো অংশেই কম নয়, কারণ চেরনোবিল এর একটি জ্বলন্ত উদাহরণ। তাপবিদ্যুৎ ক্ষেত্রের বর্জ্য থেকে সৃষ্ট দূষণের ফলে গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড এর ব্যাপক উৎপাদন এবং সেই সঙ্গে অ্যাসিড বৃষ্টি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বরাক উপত্যকায় সিমেন্ট প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান বাঁশ ও কাঠের বর্জ্য থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনায় প্রচার মাধ্যমের সাহায্যে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও পরিবেশ প্রেমীদের তরফ থেকে পরামর্শ চেয়েছেন। এখানে একটা কথা বলা দরকার যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত জ্বালানির ধোঁয়া ক্রমাগত বাতাসে মিশে উপত্যকার সর্বত্র দূষণের সূচনা ঘটাবে। এ ব্যাপারে যদিও রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নানা ধরনের প্রতিরোধ ব্যবস্থার কথা ভেবে রেখেছেন, তবুও বলা প্রয়োজন যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য যে কেবলমাত্র বাতাস দূষিত হচ্ছে তাই নয়, এর সাথে উৎপাদন চক্রের মাধ্যমে নদীর জলের উষ্ণতাও বেড়ে যায়। ফলস্বরূপ জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে জলজ প্রাণী ও উদ্ভিদের ক্ষতি সাধন করে। তাছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পরিমাণ জ্বালানি পোড়ানো হয়ে থাকে তার জন্য যে ছাই বা ফ্লাই অ্যাশ নির্গত হয় তাকে কাজে লাগাবার মতো শিল্প পরিকাঠামো গড়ে না তুললে অবস্থা বিপজ্জনক হতে পারে। কেননা পাহাড় পরিমাণ ছাই ট্রাক বোঝাই করে উপত্যকা কিংবা তার বাইরে নিয়ে গিয়ে পুকুর, চাষের জমি, ডোবা ইত্যাদি ভরাট করার ফলে ফল কিন্তু ভালো হবে না। এর ফলে মাটিতে রাসায়নিক বিষক্রিয়া বা আর্সেনিকের প্রভাব বৃদ্ধি পাবার কথা নেহাত অমূলক হবে না। এমনিতে অসমের বেশ কয়েকটি জেলার ভূগর্ভস্থ জলে বেশি মাত্রায় আর্সেনিক পাওয়া গেছে। অসমে আর্সেনিকের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে।

0: বলে ইউনিসেফের পক্ষ থেকেও দাবি করা হয়েছে। আর্সেনিক সমস্যার ক্ষেত্রে সারা দেশের মধ্যে অসমের অবস্থান দ্বিতীয় স্থানে এসে ঠেকেছে। উল্লেখ্য, আর্সেনিক যুক্ত জল কৃষিক্ষেত্রেও ব্যবহার করা অনুচিত, কেননা আর্সেনিক ফসলে ঢুকে গিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। কাগজকল, চুন কারখানা, সিমেন্ট কারখানা, পাথর গুঁড়োর মেশিন ইত্যাদির বর্জ্য তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্গত ধোঁয়ায় সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, অতি সূক্ষ্ম পদার্থ কণা ছাড়াও ভারী ধাতু ও অধাতব পদার্থ বাতাসে মিশছে তাড়াতাড়ি। বায়ু দূষণের দীর্ঘস্থায়ী প্রভাবে হাঁফানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসে ক্যান্সার ইত্যাদি রোগ আকচার ঘটছে।
1: তো কৃষক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের সময় আজকে ফুরিয়ে এসছে, তাই এখন বিদায় নিতে হবে। যাবার আগে আপনাদের আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান চাষাবাদের কথা, আকাশবাণী শিলচর। এখন শুরু হবে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন আজহার ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

গানখানি শুনলেন আজহার ছবি থেকে অরিজিৎ সিং এবং অন্তরা মিশ্রার দ্বৈত কণ্ঠে। পরের গানটি শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছবির নাম কৃষ্ণা কটেজ।

অনুষ্ঠানের শেষের গানটি শুনলেন মোনালি ঠাকুরের কণ্ঠে লুটেরা ছবি থেকে। এই গানটির সাথেই শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:55। এখন শুনতে পাবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা জাতীয় সংবাদ। এরপরই শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। সর্বদলীয় বৈঠকে আজ উপস্থিত 40টি দলের 50 জনেরও বেশি নেতা। বৈঠকে এনসিপিআই থাকায় বিরোধী দলগুলি প্রথমে প্রতীকী ওয়াকআউট করলেও পরে বৈঠকে যোগ দেয়। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে ভূমিধ্বস ও হরপাবানে 11 জন নিহত, নিখোঁজ 7, উদ্ধারকাজ চলছে। ইরানের আইআরজিসিকে লক্ষ্য করে বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলে ইরানের হুঁশিয়ারি। জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় পিভি সিন্ধুর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে, চলবে 13 আগস্ট পর্যন্ত। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। এর আগে আজ সরকার সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভায় বিজেপির দলীয় নেতা জগৎপ্রকাশ নাড্ডা এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও ডক্টর এল মুরুগান উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, টিডিপি নেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়ালু, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝি সহ 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা অংশ নেন। বৈঠক শুরুর পরই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলি প্রতীকী ওয়াকআউট করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া এই দলে সম্প্রতি বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদ যোগ দিয়েছেন। তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর বিরোধী দলের সদস্যরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে কিরেন রিজিজু সমস্ত রাজনৈতিক দলের কাছে সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার এবং গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিশৃঙ্খলা বা হট্টগোলের পরিবর্তে অর্থবহ বিতর্ক অত্যন্ত জরুরি।
1: কই পার্টি ইয়া কই মেম্বার আপনা জো ভি বাত রাখনা চাহতা হ্যায় পার্লামেন্ট মে পুরা রাখ সকতে হ্যায়। মে বিপক্ষ কে সাথিও কো কেহনা চাহতা হুঁ কি পহলে মে ভি পার্লামেন্ট কো কাফি চলানে মে দিক্কত আই থি কিউকি হঙ্গামা বহুত জ্যাদা হুয়া থা। হঙ্গামা হোনে সে কোই লাভ নাই হোতা হ্যায় অর লোক পসন্দ নাই করতা হ্যায়। লোক চাহতে হ্যায় কি পার্লামেন্ট সুচারু রূপ সে চলে। ইসলিয়ে মে ফির সে সব পার্টি কে নেতাওঁ কো মে অনুরোধ করতা হুঁ কি পার্লামেন্ট অচ্ছি তরহ সে চলে, ইসমে সব লোক যোগদান করে অর হাম ভি বিপক্ষ কে বাত শুনেঙ্গে অর বিপক্ষ ভি হামারে বাত শুনে।
0: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল বৈঠক থেকে ওয়াক আউট করেছে। এনসিপিআই কোনো স্বীকৃত সংসদীয় দল নয় বলেও তিনি অভিযোগ করেন।

0: পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াক আউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজ এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পেটিশন সেটা এখনো পেন্ডিং।
1: রাজ্যসভায় কংগ্রেসের নেতা প্রমোদ তিওয়ারি এই ওয়াকআউটকে বৈঠকে এনসিপিআই কে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে একটি প্রতীকী বয়কট হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির প্রতিবাদের তীব্র সমালোচনা করেছেন এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের লক্ষ্যেই তাদের লড়াই চলবে বলে জানিয়েছেন শ্রী
2: বন্দ্যোপাধ্যায়। Communal harmony and unity of the country. But ultimately, if it is the situation, these important matters are to be taken. I have said house belongs to the opposition. They are to be taken into confidence. And if necessary, government should be broad-minded and house should run properly.
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে হাওড়ার সাঁকরাইলে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আমলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন। নিউ টাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ বলেন, বিশ্বের শ্রেষ্ঠ এই সমবায় দেশে দুগ্ধ শিল্প ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিপ্লব এনেছে। 700 কোটি টাকা বিনিয়োগে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপিত হতে চলেছে। এছাড়া সমবায় দপ্তরের ERCS পোর্টালেরও উদ্বোধন করেন তিনি। এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ ভাষা শিক্ষা না হলে সে দেশের প্রকৃত সংস্কৃতি আত্মস্থ করা কোনোভাবেই সম্ভব নয়।
3: জব তক হামারি আনে ওয়ালি পিঢ়িয়া মেরে সামনে বেঠে হুয়ে বিদ্যার্থী বচ্চে ভাষা শব্দ সে বনতি হে, শব্দ ভাব সে উৎপন্ন হতা হে আর ভাষা সে সংস্কৃতি বনতি হে, সংস্কৃতি কি অভিব্যক্তি হতি হে। এই যাত্রা কো নহি জানেঙ্গে তব তক ইস দেশ কা সাংস্কৃতিক পুনরুদ্ধার হইহি নেই সকতা।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের 3 দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া ও রোমানিয়া ইউরোপের এই 3টি দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধ্বস ও হরপাবানে অন্তত 11 জন নিহত, নিখোঁজ 7। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টি ও ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফরের মাঝপথেই আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আবহাওয়া দফতর আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা থেকেই রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। রাতের বেলা ভারী বর্ষণের ফলে নদী ও খালবিল উপচে পড়ায় নিচু এলাকার বেশ কয়েকটি স্থানে উদ্বেগ দেখা দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। জর্ডনে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। 8 দিন ধরে চলা এই মার্কিন অভিযানের ফলে কী পরিমাণ সামরিক সরঞ্জাম বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান এখনও পর্যন্ত কোনো সামগ্রিক তথ্য প্রকাশ করেনি। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে IRGC দাবি করেছে, তারা ইরানের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত চলতি বছরের 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড IBO-তে ভারত একটি সোনা ও 3টি রূপো জয় করেছে। হরিয়ানার ভাববা গুণওয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীত কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্য পদক জয় করেছেন। গায়নায় পোমেরুন নদীর কাছে 116 জন যাত্রী ও ক্রুসহ একটি ফেরি উল্টে গেছে। গায়নার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন, এখনও অবধি 53 জনকে উদ্ধার করা হয়েছে। জাপান ওপেন ব্যাডমিন্টনে

মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে আজ সিন্ধু 21-17 ব্যবধানে জাপানের একানে ইয়ামাগুচিকে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এজন্য পিভি সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 ও ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতে নিল ইংল্যান্ড। গতরাতে তারা ফ্রান্সকে 6-4 হারিয়ে দেয়। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হল এই ম্যাচে। এছাড়া নিজের জোড়া গোলের ফলে এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপও সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এই নিয়ে 10 গোল রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে 8 গোল করে রয়েছেন লিওনেল মেসি। আজ ফাইনালে এমবাপেকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 388 সামনের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 50 ওভারে ইংল্যান্ড 3 উইকেটে 387 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, আগামীকাল থেকে সংসদের বর্ষাকালের অধিবেশন, সংসদ ভবনে আজ সর্বদলীয় বৈঠক, রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের ভট্টদেব বিশ্ববিদ্যালয় কোর্টের সদস্য হিসেবে চারজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনয়ন, সীমা বিবাদের নামে বন ধ্বংস করা কোনো কারণেই সহ্য করা হবে না বলে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার প্রকাশ, এবং বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ রাতে আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি। এবারে বিস্তারিত খবর। আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পূর্বে সরকারের আহ্বানে আজ এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জেপি নাড্ডা অংশগ্রহণ করেন। বৈঠকে শ্রী রিজিজু অধিবেশনের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য গঠনমূলক আলোচনার উপর জোর দেন এবং এই ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন। আজ বৈঠক আরম্ভ হওয়ার পর বিরোধী পক্ষের সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে বৈঠক ত্যাগ করেন। পরে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটাস, জেএএম এর মহুয়া মাঝি এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র পুনরায় বৈঠকে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সংসদের বর্ষাকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে। বৈঠকে সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সরকার সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতা কামনা করে। এই অধিবেশন 13 আগস্ট সমাপ্ত হবে। রাজ্যপাল তথা ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের আচার্য লক্ষণ প্রসাদ আচার্য বিশ্ববিদ্যালয় আইন 2017-23-1 অধীনে বিশ্ববিদ্যালয় কোর্টের সদস্য হিসেবে চারজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেছেন। রাজ্যপালের সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে সিসিআরএএস এর আঞ্চলিক আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠানের সহকারী সঞ্চালক তথা বিজ্ঞানী ড শ্রীপ্রকাশ ও কটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড দেবজিৎ শর্মাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। একইভাবে গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি হিতেশ কুমার শর্মা ও বাউসি বাণীকান্ত কাকতি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড প্রভা কুমারী দেবীকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সূত্রে জানানো হয়েছে যে মনোনীত সদস্যরা বিশ্ববিদ্যালয় আইনের ধারা অনুযায়ী 3 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। ভট্টদেব বিশ্ববিদ্যালয় কোর্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণকারী সংস্থা। এই নতুন মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়তনিক গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে অধিক দক্ষতার সংযোজন ঘটাবে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকার চাপযুক্ত পাইপের মাধ্যমে জলসেচ নেটওয়ার্ক গড়ে তোলার জন্য পরবর্তী

পরবর্তী পাঁচ বছরে 4,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে বাজেটে উল্লেখ করা এই জলসেচ উদ্যমের বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন যে প্রতি ফোঁটা জলে অধিক শস্য উৎপাদনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী জলের অপচয় রোধ করা এবং জলসেচের সামর্থ্য বৃদ্ধি করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন যে প্রথমে বরাক, সুবনশিরি, মানাহা, বেকি, পুটিমারি, কপিলি সহ গুরুত্বপূর্ণ নদ নদীগুলির জলপৃষ্ঠের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করবে। এই মূল্যায়নের ভিত্তিতে কৃষিজমিতে জল সরবরাহ করার উদ্দেশ্যে পাম্পের সাহায্যে চাপযুক্ত পাইপের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি জলসেচ প্রকল্প রূপায়ণ করা হবে। এই উদ্যম রাজ্যের জলসেচ ব্যবস্থা সুদৃঢ় করবে এবং উৎপাদন বৃদ্ধি করা সহ কৃষকদের আয় বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। সীমা বিবাদের নামে বনধ্বংস করা কোনো অবস্থায় সহ্য করা হবে না বলে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন। আসন্ন বন্যপ্রাণী পর্যটন বর্ষের প্রস্তুতি এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের সংরক্ষণ তথা বহনক্ষম পর্যটনের সার্বিক পরিকল্পনা প্রস্তুত করার উদ্দেশ্যে গতকাল কহরা বন অভিবর্তন কেন্দ্রে অনুষ্ঠিত পর্যালোচনা

সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। সীমা বিবাদের নামে বনধ্বংস করা কোনো অবস্থায় সহ্য করা হবে না বলে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া জানিয়েছেন। আসন্ন বন্যপ্রাণী পর্যটন বর্ষের প্রস্তুতি এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের সংরক্ষণ তথা বহনক্ষম পর্যটনের সার্বিক পরিকল্পনা প্রস্তুত করার উদ্দেশ্যে গতকাল কহরা বন অভিবর্তন কেন্দ্রে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় বনমন্ত্রী একথা জানান। বনাঞ্চল বেদখল মুক্ত করা এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে সরকারের সংকল্পের বিষয়ে উল্লেখ করে শ্রী বড়ুয়া বলেন, চিরাং ভুটান সীমান্তের বনধ্বংসের খবরের প্রতি লক্ষ্য রেখে বিভাগ সতর্ক দৃষ্টি রাখছে এবং সংশ্লিষ্ট স্থানে আধিকারিক নিয়োজিত করা হয়েছে। বনাঞ্চলের জমি অবৈধভাবে দখল করা লোকেদের উচ্ছেদ করা হবে এবং অবৈধ জমি দখলমুক্ত করার জন্য রাজ্য সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান। আগামী দিনে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে বনমন্ত্রী জানান। উল্লেখ্য, বন বিভাগ বালি ও পাথর পরিবহনের জন্য ব্রাউন ট্রানজিট লাইসেন্স সহ পরিবহন লাইসেন্স লাভ করার জন্য অনলাইন ব্যবস্থা প্রবর্তন করেছে। এই ব্যবস্থার ফলে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। আসাম পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন সম্পর্কিত নীতি আয়োগের প্রকাশ করা দেশের প্রথম বিনিয়োগ বান্ধব সূচাঙ্কে পার্বত্য অঞ্চল ও উত্তর পূর্বের মধ্যে সর্বাধিক অনুকূল রাজ্য হিসেবে স্থান লাভ করেছে। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে একথা প্রকাশ করেন। তিনি বলেন, সুস্থির উদ্যোগ, অনুকূল নীতি, আইন শৃঙ্খলা ও পরিকাঠামোর ব্যাপক উন্নয়নের সহায়তায় আসাম নীতি আয়োগের বিনিয়োগ বান্ধব সূচাঙ্কে অগ্রণী রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছে। রাজ্য সরকারের কর্মদক্ষতা, সরকারি নীতির কাঠামো, পরিবেশ ও আইন শৃঙ্খলার অধ্যয়ন করে নীতি আয়োগের আসামকে বিনিয়োগের অনুকূল স্থান হিসেবে শনাক্ত করার বিষয়টি উল্লেখযোগ্য দিক হিসেবে পরিগণিত হয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, শক্তিশালী সরকারি নীতি, অনুকূল প্রাতিষ্ঠানিক পরিবেশ, উন্নত আইন শৃঙ্খলা, সংযোগের পরিকাঠামো বৃদ্ধি ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বিনিয়োগকারীর জন্য অনুকূল পরিবেশ গড়ে তুলতে প্রেরণা যুগিয়েছে। মহান বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের জন্মবার্ষিকীতে আজ দেশবাসী তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গল পাণ্ডের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মঙ্গল পাণ্ডে মাতৃভূমির গৌরব ও সম্মানের স্বার্থে নিজের জীবন ত্যাগ করেছিলেন। তার বীরত্ব ও ত্যাগ আজও প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করে আসছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, মঙ্গল পাণ্ডের দেশপ্রেম ও বীরত্ব দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, মঙ্গল পাণ্ডে 1857 সালের সিপাহী বিদ্রোহের মাধ্যমে জনসাধারণের মধ্যে আত্মসম্মান, সাংস্কৃতিক গৌরব ও দেশপ্রেমের ধারণাকে জাগিয়ে তুলেছিলেন। তিনি বলেন, ব্রিটিশের শোষণ ও অন্যায় থেকে ভারতকে মুক্ত করার জন্য মঙ্গল পাণ্ডেই সবচেয়ে বেশি ত্যাগ করেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বার্তায় বলেছেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মঙ্গল পাণ্ডের নির্ভীক ও সাহসী আহ্বান দেশবাসীর মধ্যে দেশপ্রেমের ভাবনা জাগিয়ে তোলা সহ স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার জন্য অগণিত ভারতীয়কে তিনি উৎসাহিত করেছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ রাতে আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠেয় এই ফাইনাল খেলা ভারতীয় সময় অনুযায়ী রাত 12:30 আরম্ভ হবে। ইংল্যান্ড গতরাতে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফ্রান্সকে 6-4 গোলের ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ব্রোঞ্জের পদক অর্জন করেছে। ইংল্যান্ড খেলার প্রথমার্ধে 4টি গোল দিয়ে শক্তিশালী স্থিতিতে উপনীত হয়। ইংল্যান্ডের হয়ে প্রথমার্ধে ডেকলান রাইস, এজরি কোন্স ও বুকায়ো সাকাই গোল করেন। ফ্রান্স দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তনের চেষ্টা চালায় ও কিলিয়ান ব্যাপের দেওয়া দুটি গোলে আশার সঞ্চার হয়। এরপর ইংল্যান্ডের বুকায়ো সাকাই পেনাল্টি গোলের মাধ্যমে হ্যাট্রিক অর্জন করে ও দলের জয় নিশ্চিত করে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন দুপাল আজ শ্রীভূমি জেলা বিজেপির দলীয় কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে একটি সাংগঠনিক সভা করেন। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে আয়োজিত সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের গ্রহণ করা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত হিতাধিকারীদের কাছে সঠিকভাবে পৌঁছায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। সভায় জেলা বিজেপির প্রভারী দীপায়ন চক্রবর্তী, সহ প্রভারী সুরত সেন, জেলা পরিষদের সভাপতি অনিল ত্রিপাঠী, পৌরসভার সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
কাছাড় জেলার

0: জনগণনার জন্য এনুমারেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল থেকে কাছাড় কলেজে শুরু হবে। কাছাড় জেলার এই প্রশিক্ষণ কর্মশালা চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে আগামীকাল থেকে 22 জুলাই পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুরূপভাবে দ্বিতীয় পর্যায়ে 24, 25 এবং 27 জুলাই, তৃতীয় পর্যায়ে 29 জুলাই থেকে 31 জুলাই এবং চতুর্থ পর্যায়ে 3 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এদিকে শ্রীভূমি জেলার আসন্ন জনগণনার জন্য এনুমারেটর ও সুপারভাইজারদের তিনটি পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালার সূচি প্রকাশ করা হয়েছে। জেলা আয়ুক্তের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ আগামী 23 থেকে 25 জুলাই পর্যন্ত, 27 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এবং 31 জুলাই, 1 আগস্ট এবং 3 আগস্ট তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে প্রশিক্ষণ শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা কলেজ, করিমগঞ্জ কলেজ, পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল, পদরপুর এনসি কলেজ, রামকৃষ্ণনগর কলেজ এবং পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন, সংসদ ভবনে আজ সর্বদলীয় বৈঠক। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের ভট্টদেব বিশ্ববিদ্যালয় কোর্টের সদস্য হিসেবে 4 জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনয়ন। সীমা বিবাদের নামে বন্ধ অংশ করা কোনো কারণেই সহ্য করা হবে না বলে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার প্রকাশ। এবং বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ রাতে আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
3: আকাশবাণী শিলচর, এখন শুনবেন প্রথমে আজকের এবং এরপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। রাত 8:00 শুনবেন আহরণ, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 শুনবেন সাংসদে আলোচ্য বিষয়সমূহ নিয়ে চর্চা। বাংলা ও হিন্দি ছবির গান শোনা যাবে রাত 10:00। এতক্ষণ আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি শুনলেন, এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী, বন্দনা সকাল 6:10, খেতে খামারে সকাল 6:30, সকাল 6:35 শুনবেন শুক্লা পালের পরিবেশনায় লোকগীতি এবং 1:40 লোকগীতি শুনবেন শিলচর ইউথ কায়ারের পরিবেশনায়। সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20, সকাল 7:40 ও দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, সকাল 8:40 ও দুপুর 1:15 শুনবেন রূপঙ্কর এবং শুভমিতার কণ্ঠে আধুনিক গান। অনুষ্ঠান আহরণ শুনবেন 9:00, সকাল 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সন্দীপ ঘোষের কণ্ঠে, বাংলা ছবির গান শুনবেন বেলা 10:00, বেলা 10:30, বেলা 12:00 এবং সন্ধে 7:15 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন বেলা 11:00, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে শুনবেন লেসরাম মঞ্জুশ্রীর নিজের কথা, এর অব্যবহিত পরে শুনবেন লোকগীতি শুক্লা পাল ও প্রাঞ্জলি দেবের পরিবেশনায়। মহিলাদের জন্য প্রচারিত অনুষ্ঠান মহিলা মজলিশ বেলা 12:30, বেলা 2:00 শুনবেন ভজন মন্দিরা লাহিড়ীর কণ্ঠে, দ্বিজেন্দ্রগীতি শুনবেন দুপুর 2:30 বর্ণময় ভট্টাচার্যের পরিবেশনায়, দুপুর 2:45 নজরুলগীতি শুনবেন ঐশ্বর্য চক্রবর্তীর কণ্ঠে, বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধে 6:15 মিনিটে শুনবেন যুবা বন্ধুদের জন্য প্রচারিত বিশেষ অনুষ্ঠান।

0: যুববাণী। চাষাবাদের কথা অনুষ্ঠান শুনবেন সন্ধে 6:45। রাত 8টায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গানের অনুষ্ঠান। লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ম্যান্ডোলিন বাদন শুনবেন দীপক রায়ের পরিবেশনায়। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন নাটক। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের এবং এরপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন অনুষ্ঠান আহরণ।
5: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ।

0: শহর শিলচরের রাস্তাঘাটের চরম দুর্দশা অবস্থার উন্নতির জন্য বিশেষ তৎপর হয়েছেন রাজ্যের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। গত ১৬ জুলাই শিলচরে এনএইচআইডিসিএল, রাজ্যের পূর্ত বিভাগ সহ অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে এ নিয়ে এক বৈঠকে বসেন তারা। বৈঠকে শিলচরের রাস্তার উন্নয়ন নিয়ে বিস্তর পরিকল্পনা গ্রহণ করা হয়। বৈঠক শেষে দুই মন্ত্রী সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। জনস্বাস্থ্য, প্রকৌশল, পার্বত্য অঞ্চল এবং বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী তথা কাছাড় ও ডিমা হাসাওয়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন,
1: আজকে আমরা দুজন মন্ত্রী এনএইচআইডিসিএল, পিএইচই, বিশেষ করে মিউনিসিপাল কর্পোরেশন, পিডাব্লিউডি সবাইকে আমরা একটা রিভিউ মিটিং করলাম। প্রায় দুই আড়াই ঘন্টা যাবত আমরা আলোচনা হয়েছে। কারণ এই যে রাঙ্গিরকারী টু ক্যাপিটাল পয়েন্ট, এই বিশেষ করে এই রাস্তাটা যাতে অ্যাজ পার মানে নর্মস যাতে রাস্তাটা তৈরি করা হয়, যার কারণে ইডি এন এইচআইডিসিএল উনিও গুয়াহাটি থেকে এসেছেন আমাদের সঙ্গে এবং উনি নিজে রাস্তাটা পরিদর্শন করেছেন এবং রাস্তাটা যাতে ভালোভাবে তৈরি করা হয়। আর সব থেকে বড় কথা, আপাতত যতটুকু তারা যাতে রিপেয়ারিং করে, এই রাস্তাটার উপর যেহেতু ওভারব্রিজ হবে, এলিভেটেড যেটু ফ্লাইওভার, এই ফ্লাইওভারের জন্য এটা পিডাব্লিউডি কে হস্তান্তর করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটা নির্দেশ আছে যাতে এই রাস্তা যাতে শিলচর শহরের নাগরিকরা সুন্দরভাবে চলাফেরা করতে পারেন, রাস্তাগুলো পটলগুলো যাতে ইমিডিয়েট যাতে এগুলো মারা হয় এবং রাস্তার জন্য বিশেষভাবে আমরা দুইজন যাতে ফলো আপ রাখি এবং সঙ্গে বরাক উপত্যকার প্রত্যেকটা রাস্তা এনএইচআইডিসিএল হোক বা পিডাব্লিউডি ডিপার্টমেন্ট হোক, এগুলা প্রত্যেকটা রাস্তা আমরা রিভিউ করেছি, যেখানে এল এর প্রবলেম আছে ওইগুলো রেভিনিউ ডিপার্টমেন্টের সঙ্গে ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে বসে যাতে ইমিডিয়েট সলভ করা যায় তার কারণে নির্দেশ দেওয়া হয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আপনারা দেখেছেন সমগ্র আসামের নাগরিকরা ওনার উপর যে বিশ্বাস, ওনার উপর যে আস্থা, কারণ উনি দিন রাত অক্লান্ত পরিশ্রম, একটাই কারণ যে আসাম ভারতবর্ষের পাঁচটা উন্নত সারির রাজ্যের মধ্যে একটা রাজ্য যাতে প্রতিষ্ঠা লাভ করে। এবং ওনার সঙ্গে আমরাও মন্ত্রিসভায় স্থান পেয়েছি, বিশেষ করে কৌশিক রায় আর আমি, এবং আমরা প্রয়াস করছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে বরাক হোক, ব্রহ্মপুত্র এলাকা, সব এলাকায় যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি, নাগরিকদের সেবা করতে পারি। যেভাবে বর্ষাপাত হচ্ছে আর বিশেষ করে আমাদের বরাক উপত্যকায় বৃষ্টিপাত একটু বেশি হয়, তার মধ্যে ফোর লেনের কাজ চলছে।

0: যেহেতু রাস্তার উপর ওনারা গাছ করেছেন, পিলার ইয়ে করছেন, তার কারণে রাস্তারও গ্রেডিয়েন্ট যেটা এটা অল্প নষ্ট হয়েছে, তার কারণে এটা যাতে ইমিডিয়েট মানে রেকটিফাই করা হয়,
1: রাজ্যের খাদ্য, অসামরিক যোগান ও উপভোক্তা এবং আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় বলেন,
2: মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে নিয়ে আমরা NHADCL, PWD, রেভিনিউ ব্রাঞ্চ, মিউনিসিপ্যালিটি, PHE সবাইকে নিয়ে আমরা বসেছিলাম এবং কয়েকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর মধ্যে হলো যে আমাদের, আপনারা জানেন যে গত ডিসেম্বর মাসে, গত সেপ্টেম্বর মাসে NHADCL ক্যাপিটাল পয়েন্ট টু লাঙ্গিরখাড়ের কাজ যেটা সমাপ্ত তারা করেছিলেন, যেটা প্রায় 2.3 crores এর কাজ ছিল, এই রাস্তাতে গত মার্চ মাসের শেষ দিক থেকে যখন বৃষ্টি শুরু হয় তখন সেন্ট্রাল রোড এরিয়াতে প্রথম আমরা দেখি যে রাস্তা নষ্ট হওয়া শুরু করে এবং ধীরে ধীরে এটা অনেক বেশি হওয়ার পরে আমরা যখন গত জুন মাসে NHADCL এর সঙ্গে মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কার্যালয়ে আমরা বসে এটা রিভিউ করেছিলাম, তারপরে NHADCL কে আমরা প্রেশার দিয়েছিলাম যে অন্তত এটা মেনটেন্যান্সের ব্যবস্থা করা হোক এবং সেই হিসাবে NHADCL আলাদাভাবে কোনো টেন্ডার না করে সেটাকে একটা টেম্পোরারি রিপেয়ারিং যেটাকে বলা হয় সেই টেম্পোরারি রিপেয়ারিং এর কাজ তারা আরম্ভ করে এবং এটা আমরা দেখেছি যে তারা যেহেতু এটা কোনো আলাদাভাবে টেন্ডার করা হয়নি এই জন্য তারা এক্সিস্টিং যেটা রাস্তা ছিল তার উপরে পেভার ব্লক বসিয়ে তারা সেই কাজটা আরম্ভ করেছে এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি 2.3 কিলোমিটার থাকলেও 1.5 কিলোমিটার জায়গা বেশি খারাপ, এই 1.5 কিলোমিটার জায়গাতে তারা এই পেপার ব্লক দিয়ে বসানোর কাজ আরম্ভ করেছে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শিলচর যেটা ফ্লাইওভার, যে ফ্লাইওভার কাজ আমরা শুরু করব, আমাদের কুমড়া ব্রিজ নষ্ট হওয়ার জন্য সেখানে প্রায় 20 দিন থেকে সেখানে যেটা সয়েল টেস্ট করার যে গাড়ি সেখানে আটকে ছিল আগামী 2-3 দিনের মধ্যে সেটা এসে পৌঁছবে এবং আমাদের সয়েল টেস্ট আরম্ভ হবে। এই যদি টোটাল রাস্তাটা আপনারা দেখেন, ফ্লাইওভারের যে অংশ এই ফ্লাইওভারটা প্রায় 3 কিলোমিটার লম্বা, এই 3 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার NHADCL এর রাস্তা, 1 কিলোমিটার আসাম PWD রাস্তা। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে NHADCL এর যে অধীনে যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখাড়ি পর্যন্ত যে জায়গাটা স্টেজ যেটা NHADCL এর সঙ্গে আছে সেটাকে ডিনোটিফাই করে আসাম PWD সেই রাস্তাটাকে টেক ওভার করবে। 2 মাস পরে টেক ওভার করার কথা ছিল, যেহেতু ফ্লাইওভার হবে, ফ্লাইওভার হওয়ার সময় আমাদেরকে নিতেই হবে এটা, কিন্তু আমরা কালকে থেকে সে প্রসেস আরম্ভ করতে আমরা বলেছি যাতে আমরা করে দিতে পারি, এটাকে আসাম PWD-র অধীনে আমরা নিতে পারি এবং আসাম PWD কেও আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে আসাম PWD কে গত 2 দিন আগে নির্দেশ দেওয়া হয়েছিল, আজকে আবার আমরা সেটাকে আবার রিভাইজ করতে পারি, একটা নতুন স্টিমেট তৈরি করে সেই রাস্তাটা যাতে আবার আমরা, যেহেতু NHADCL যেটা করছে এটা একদম টেম্পোরারি রিলিফ গাতা থেকে রিলিফ দেওয়ার, কারণ এই গাতাতে এখন ব্ল্যাক টপিং করা সম্ভব নয় বৃষ্টি যেহেতু চলছে, এই জন্য আগামী 2 মাসের মধ্যে আমরা সেই রাস্তাকে নতুন ভাবে PWD সেটাকে আবার তৈরি করবে, এটা একটা আমরা সিদ্ধান্ত নিই। সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুলিশও এখানে ছিল, পুলিশের এডিশনাল SP জেলা আয়ুক্ত ছিলেন এবং উনি নোটিশ বের করবেন যে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত কোনো হেভি ভেহিকল শুধু এখনের জন্য নয় ভবিষ্যতের জন্য যাতে চলাফেরা না করে সেটারও একটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, যে গাড়ি পাথরের গাড়ি হোক, যে কোনো গাড়ি হোক, সেই গাড়িগুলো যাতে আমাদের NH-37 থেকে গিয়ে শিলচর বাইপাস যেটা আছে সেই বাইপাস দিয়ে যাতে যাতায়াত করে সেটার জন্য আমরা বলেছি। কিন্তু শিলচর শহরকে জুড়ে যে রাস্তা NH-37 আছে, মানে যেটা তারাপুর হয়ে রংপুরের দিকে গেছে, সেই রাস্তাটা NHADCL এর কাছেই থাকবে, NHADCL কিছুটা রিপেয়ারিং এর কাজ শুরু করেছে সেখানে পেপার ব্লক বসিয়ে সেটা কাজ করবে এবং এটার জন্য রাত্রেবেলা তারা কাজ করেন, কিন্তু বৃষ্টির জন্য সেটা পুরোভাবে কাজ তারা করতে পারছেন না, এই জন্য আমরা বলেছি ওয়েদার ফোরকাস্ট দেখে দু রাত্রির জন্য যাতে রাস্তাটাকে হেভি ভেহিকলের জন্য বন্ধ করে যাতে

0: দ্বারা সেই কাজটা করতে পারে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিরা এটা নিয়ে আন্দোলন করছেন, বিভিন্ন ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে যোগাযোগ করছেন। সেটা অসুবিধা হচ্ছে, নাগরিক অসুবিধা, সেটা তারাও আন্দোলন করছে, আমরাও সেটা উপলব্ধি করতে পারছি। কিন্তু আমরা চেষ্টা করছি কি যত তাড়াতাড়ি মানুষকে এখান থেকে পরিত্রাণ দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী মহাশয় বারবার গত দুদিন আগেও এই রাস্তা হ্যান্ডওভার নিয়ে আমি এবং আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেছিল এবং উনার নির্দেশেই আজকে আমরা দুজন এসে গুয়াহাটি থেকে এনেছে, ডিসিএল এর যিনি ইডি তারাও এসেছিল, এসে আলোচনা করে সেটা আমরা আশা করি একটা সমাধানের সূত্র আমরা বের করতে পারবো। পরবর্তীতে সেকেন্ড ফেজে আমরা সোনাই রাঙ্গিনখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যে রাস্তাটা আছে যেটা এনএইচডিসিএল এ থাকবে, সেটা এনএইচডিসিএল যে ড্রেনের কাজটা সম্পূর্ণ করে দেওয়ার পরে সেটা আমরা আসাম পিডব্লিউডি টেক ওভার করে নেব। তখন ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত সেটা আমাদের এনএইচডিসিএল এর কাছ থেকে আসাম পিডব্লিউডি পাবে এবং শিলচর বাইপাস যেটা আছে সেটা ন্যাশনাল হাইওয়ে হিসাবে থাকবে। এই জন্য এনএইচএল থাকার জন্য, ন্যাশনাল হাইওয়েতে থাকার জন্য বড় ট্রাককে আমরা মানা করতে পারি না। এই জন্য এনএইচডিসিএল এটাকে যখন ডিনোটিফাই করে দেবে তখন আমাদের এটা পিডব্লিউডিও কাজ করতে পারবে। হেভি ভেহিকুলের জন্য আমরা যে রেস্ট্রিকশন সেই রেস্ট্রিকশনটা পার্মানেন্টলি আমরা লাগাতে পারবো। দু নম্বর হলো যে আমরা আজকে মেহেরপুর বীরবল বাজার থেকে আমাদের মেডিকেল পয়েন্ট পর্যন্ত যে রাস্তা সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। 45% ল্যান্ড একুইশনে যে টাকা সেই টাকা দেওয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। ল্যান্ড একুইশনের টাকা 26 কোটি টাকা এখানে আছে, যেটার মধ্যে থেকে প্রায় 12 কোটি টাকা দেওয়া সম্পূর্ণ হয়েছে। বাকি টাকা আজকে জেলা আয়ুক্ত মহাশয় আলোচনা করেছেন যে আমরা ফেজ ওয়াইজ আমরা কন্ট্রাক্টরকে হ্যান্ড ওভার করতে পারবো না। কেন পারবো না? যে বিভিন্ন জায়গাতে পাইপ লাইন আছে, এই জন্য এখানে একটু কাজ, এখানে একটু কাজ, এরকম কাজ করা সম্ভব নয়। এই জন্য কন্ট্রাক্টরকে যাতে আমরা 20 আগস্টের মধ্যে আমরা যাতে সেই রাস্তাটা পুরোপুরি হ্যান্ড ওভার আমরা করে দিতে পারি, পুরো 1.9 কিলোমিটার, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং কন্ট্রাক্টরকে বলা হয়েছে যে এখানে যেটা বর্তমানে যাতে যে মেনটেনেন্স এর কাজ, সেই মেনটেনেন্স এর কাজটা যাতে উনি আগামীকাল বা পরশু থেকে শুরু করতে পারে। এবং আজকে মিটিং এর পরে কন্ট্রাক্টর এবং আমাদের পিডব্লিউ ডিপার্টমেন্টকে আমরা বলেছি সেই জায়গাতে গিয়ে সেটা দেখার জন্য। আর সঙ্গে সঙ্গে আমরা পুলিশকেও আমরা আজকে মিটিং এর মাধ্যমে নির্দেশ দিয়েছি যে এই রাস্তাতে বীরবল বাজার থেকে শুরু করে মেডিকেল ব্রিজ পর্যন্ত দুই জায়গাতে অন্তত শিফট হয়ে যে যাতে ট্রাফিকের ব্যবস্থা থাকে, যাতে যানজটের যে অসুবিধা আছে সেই যানজটের অসুবিধা শিফট ওয়াইজ বলতে মানে আজকে কালকে নয়, শিফট ওয়াইজ 8 আওয়ার্স ডিউটি করে যাতে ফুল টাইমের জন্য 24 আওয়ার্স যাতে থাকতে পারে সেটার জন্য বলা হয়েছে। আইএসবিটিতে একটা আইএসবিটি থেকে যেটা আমাদের শ্রীভূমি যাওয়ার যেটা রাস্তা বা হাইলাকান্দি যাওয়ার যেটা শিলচর চুড়াইবাড়ি যেটা প্যাকেজ ওয়ান, সেখানেও আমরা দেখেছি যে এনএইচডিসিএল এর কাজ আরম্ভ হয়েছে কিন্তু কাজ চলছে, পাইলিং এর কাজ চলছে, অসুবিধা কিছুদিন হবে এই সিজনে। তো সেটারও জন্য আজকে আমরা আলোচনা করেছি, আগামীকালকে বিল্ডিং পিডব্লিউডি বিল্ডিং এনএইচডিসিএল পিডব্লিউডি এবং রেভিনিউ সবাই জয়েন্টলি সেখানে যাবেন। পিডব্লিউডি বিল্ডিং যাওয়ার উদ্দেশ্য হলো যে সেখানে কিছু কিছু বিল্ডিং আছে যে বিল্ডিং গুলো অ্যাসেসমেন্ট এখনো বাকি আছে, এই জন্য আগামী খুব কম দিনের মধ্যে যাতে তারা এটাকে সমাধান করে দিতে পারেন সেটা আমরা করেছি। এর সঙ্গে সিঙ্কিং জোন আমাদের অন্যান্য যে রাস্তা সেগুলি নিয়েও আমরা আলোচনা করেছি। অসুবিধা হচ্ছে কিন্তু আমরা শিলচরের হোক কাছাড়ের জনগণের সাহায্য সহযোগিতা চাই যাতে আগামী দিনে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারি এবং তাদের কাছ থেকে উৎসাহ নিয়ে যাতে আমরা আগামী দিনে কাজ করতে পারি।
1: 16 জুলাই ছিল রথযাত্রা। এদিন শিলচরের অম্বিকাপট্টির ইস্কন মন্দিরের রথযাত্রার সূচনা করেন মন্ত্রী কৌশিক রায়। ইস্কনের রথযাত্রা মহোৎসবের মুখ্য অতিথি মন্ত্রী কৌশিক রায় তার ভাষণে বলেন,
2: ভক্তবৃন্দ সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। একটা পূর্ণ দিনে আজকে আমরা এই রথযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের এই জগন্নাথ প্রভু এই রথযাত্রায় আমরা সবাই আজকে অংশগ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আর আজকের দিনে আমি এখানে আমার শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি পরম পূজ্য প্রভুপাদের উদ্দেশ্যে, প্রভুপাদজির উদ্দেশ্যে, যিনি শ্রীকৃষ্ণের

0: আমি চাইছি কৃষ্ণের এই সমস্ত বিশ্বে যেভাবে ছড়িয়ে দিয়েছে এবং এটার জন্য আজকের দিনে হাজার হাজার স্থানে, পৃথিবীর হাজার হাজার স্থানে লক্ষ লক্ষ রোগ শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন শহরে এই রথযাত্রায় অংশগ্রহণ করছেন। আর এই রথযাত্রার মাধ্যমে আমরা আমাদের নিজেদের মধ্যে যেভাবে ভ্রাতৃত্ব বোধ, একে অপরের প্রতি যেভাবে বিশ্বাস, একে অপরের সঙ্গে যেভাবে ঐক্য, সেটাই প্রতিফলিত করে এই রথযাত্রা। আজকের দিনে আপনাদের সবাইকে এই পবিত্র রথযাত্রার আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমার প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
1: শ্রীভূমি শহরের করিমগঞ্জ সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে স্টপ ডায়রিয়া অভিযান 2026-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়। 16 জুন থেকে 31 জুলাই 2026 পর্যন্ত চলা এই অভিযানের মূল লক্ষ্য হল 5 বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়াজনিত মৃত্যু রোধ করা এবং ওআরএস, জিঙ্ক, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার মতিন্দ্র সূত্রধর। আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি জেলা শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী এ ব্যাপারে আমাদের জানালেন,
2: এই কর্মসূচি 15 জুন থেকে 31 জুলাই পর্যন্ত আসামের বিভিন্ন জেলায় পালন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হল 5 বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়া প্রতিরোধ করা, ডায়রিয়াজনিত মৃত্যুর হার কমানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বর্ষাকালে ডায়রিয়ার প্রকোপ সাধারণত বেড়ে যায়। দূষিত পানি, অপরিষ্কার পরিবেশ, খাবারে জীবাণুর সংক্রমণ এবং হাত না ধুয়ে খাবার খাওয়ার ফলে ডায়রিয়া সহজেই ছড়িয়ে পড়ে। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে এটি খুব দ্রুত মারাত্মক আকার ধারণ করতে পারে। প্রথমত ডায়রিয়া কি? দিনে 3 বার বা তার বেশি পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলা হয়। এর সঙ্গে বমি, জ্বর, পেট ব্যথা বা দুর্বলতাও থাকতে পারে। তবে ডায়রিয়ার সবচেয়ে বড় বিপদ হল শরীরের জল শূন্যতা বা ডিহাইড্রেশন। শরীর থেকে অতিরিক্ত জল বা লবণ বেরিয়ে গেলে শিশু খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং সময়মত চিকিৎসা না পেলে জীবনহানিও ঘটতে পারে। এবারে ডায়রিয়া হলে কি করবেন? ডায়রিয়া হলে ডায়রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওআরএস খাওয়ানো শুরু করতে হবে। ওআরএস শরীরের হারিয়ে যাওয়া জল এবং লবণের ঘাটতি পূর্ণ করে এবং জল শূন্যতা প্রতিরোধ করে। 1 লিটার বিশুদ্ধ ঠান্ডা জলে একটি সম্পূর্ণ ওআরএস প্যাকেট মিশিয়ে তৈরি করতে হবে। এই দ্রবণ 24 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে। ওআরএসের পাশাপাশি 14 দিন ধরে জিঙ্ক ট্যাবলেট বা সিরাপ খাওয়ানো অত্যন্ত জরুরি। জিঙ্ক ডায়রিয়ার সময়কাল এবং তীব্রতা কমায় এবং ভবিষ্যতে আবার ডায়রিয়া হওয়ার ঝুঁকিও কমায়। ডায়রিয়ার সময় কি খাওয়াবেন? অনেকেই মনে করেন ডায়রিয়া হলে শিশুকে খাবার বন্ধ রাখতে হবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। শিশুকে মায়ের দুধ আগের মতোই খাওয়াতে হবে। বড় শিশুদের ভাত, ডাল, খিচুড়ি, কলা, অন্যান্য সহজ পাচ্য পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। পর্যাপ্ত তরল খাবারও দিতে হবে। কখন দ্রুত হাসপাতালে যাবেন? যদি শিশুর বারবার বমি হয়, চোখ বসে যায়, মুখ শুকিয়ে যায়, খুব দুর্বল বা ঘুমঘুম লাগে, জল খেতে পারে না, প্রস্রাব কমে যায়, পায়খানার সঙ্গে রক্ত আসে অথবা খিচুড়ি হয়, তাহলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে। এবারে ডায়রিয়া প্রতিরোধের উপায়। ডায়রিয়া প্রতিরোধ করা খুবই সহজ যদি আমরা কয়েকটি নিয়ম মেনে চলি। সবসময় সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। খাওয়ার আগে, রান্নার আগে, শৌচাগার ব্যবহারের আগে এবং পরে, শিশুর মল পরিষ্কার করার পরে, বিশুদ্ধ ও নিরাপদ জল

0: পান করতে হবে, খাবার সব সময় ঢেকে রাখতে হবে, বাসি বা দূষিত খাবার খাওয়া চলবে না, শৌচাগার ব্যবহার করতে হবে, খোলা জায়গায় পায়খানা করা থেকে বিরক্ত থাকতে হবে, বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, শিশুদের নিয়মিত টিকাকরণ সম্পূর্ণ করতে হবে এবং জন্মের পর প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে।
1: করিমগঞ্জ সিভিল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডাক্তার শুভ্রাংশু ভট্টাচার্য অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন,
2: শিশুদের ক্ষেত্রে বিভিন্ন ভাইরাল ডায়রিয়া যেগুলো আজকাল হচ্ছে, সেগুলো বেশ মানে আগে যেরকম কমে সেরে যেত এখন কিন্তু অনেক বেশি পরিমাণে হয়। এবং আমরাও দেখি যে হাসপাতালে রোগীর ভর্তির যে সময় মানে আগে 2 দিন বা 3 দিনে সেরে গেলে এখন কিন্তু 4-5-6 দিনও লেগে যায়। তো সেই ক্ষেত্রে এটার যে মানে ডায়রিয়ার যে মূল বিষয় এটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ওয়ারেস যেটাকে আমরা বলি ওরাল ডিহাইড্রেশন ফর, এটা খুব জরুরি, অনেকেই এই ব্যাপারটা খাওয়াতে মানে বাচ্চাদের একটা অনীহা প্রকাশ করেন। এবং ওরাল ডিহাইড্রেশন সল যেটা যেটা আমরা ওয়ারেস বলি সেটা কিন্তু জীবনদায়ী ব্যাপার হতে পারে মানে ডায়রিয়ার ক্ষেত্রে, এবং সঙ্গে জিঙ্ক ট্যাবলেট। তো এই দুটো জিনিস অবশ্যই আমাদের আছে এবং সবাইকে যাতে মানে ডায়রিয়ার ব্যাপারে সচেতন করা যায় এই জন্যই আশা সরকার এই পক্ষকালব্যাপী স্টপ ডায়রিয়া একটা প্রোগ্রামটা লঞ্চ করেছে। এবং আশা করবো আপনারা এ থেকে সচেতন হবেন এবং মানে ডায়রিয়া প্রিভেনশনে আমাদেরকে সাহায্য করবেন।
1: প্রতি বছরের ন্যায় এবারেও সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলাতেও এন্টি ডেঙ্গু মাস পালিত হচ্ছে। এ নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি জেলা শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী এ ব্যাপারে আমাদের জানালেন,
0: প্রতিবছর জুলাই মাসকে এন্টি ডেঙ্গু মাস হিসাবে সমগ্র অসমের সঙ্গে শ্রীভূমি জেলাতেও পালন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং এই রোগ প্রতিরোধের সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করা। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। এই মশা সাধারণত দিনের বেলায় বিশেষ করে সকাল ও বিকেলের দিকে বেশি কামড়ায়। পরিষ্কার ও স্থির জলে এরা বংশবৃদ্ধি করে। বাড়িতে ফুলের টব, বালতি, ড্রাম, কুলার, পুরনো টায়ার, নারকেলের খোসা, প্লাস্টিকের পাত্র বা বৃষ্টির জল জমে থাকা যে কোনো স্থানে এডিস মশা জন্মাতে পারে। ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল মশার প্রজনন স্থল ধ্বংস করা। তাই সপ্তাহে অন্তত একদিন, বিশেষ করে প্রতি রবিবার, মাত্র 10 মিনিট সময় নিয়ে নিজের বাড়ি ও আশপাশ ভালোভাবে পরীক্ষা করুন। কোথাও যেন জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন, জলের পাত্র ঢেকে রাখুন এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র যেখানে বৃষ্টির জল জমতে পারে তা সরিয়ে ফেলুন। নিজেকে এবং পরিবারের সদস্যদের মশার কামড় থেকে রক্ষা করতে ফুল হাতা পোশাক পরুন, মানে পূর্ণ হাতা পোশাক পরুন, মশা নিরোধক ব্যবহার করুন, দরজা জানলায় জালি লাগান এবং প্রয়োজনে মশারি ব্যবহার করুন। ডেঙ্গুর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে হঠাৎ উচ্চ জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, শরীর ও জয়েন্টের ব্যথা, বমি বমি ভাব, ত্বকে র্যাশ এবং অতিরিক্ত দুর্বলতা। এই ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে নিকটস্থ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকের পরামর্শ নিন। নিজ থেকে ওষুধ খাবেন না, বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন বা আইব্রোপ্রোফেন জাতীয় ওষুধ গ্রহণ করবেন না। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগ এন্টি ডেঙ্গু মাস উপলক্ষে সচেতনতামূলক প্রচার, মশার প্রজনন স্থল ধ্বংস, নজরদারি এবং বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে।

0: তবে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: শনিবার হাইলাকান্দি রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পিএম অজয় প্রকল্পের অধীনে জেলার নির্বাচিত আত্মসহায়ক দলগুলোকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। আসাম স্টেট রুরাল লিভলিহুডস মিশন এবং আসামের তপশিলি জাতি ও অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিশনের জেলা প্রবন্ধক সৌমিত্র দে। তিনি বলেন,
2: আজকের এই প্রোগ্রামটি আমরা করছি মূলত গ্রান্ট ডিস্ট্রিবিউশন করার জন্য। আমি বেশি সময় না নিয়ে, আমি জানি আমাদের এখানে যারা মুখ্য অতিথিরা আছেন ওরা বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, বেশি সময় দিতে পারবেন না, তাই আমি বেশি দীর্ঘায়িত না করে আমি ব্রিফলি আজকে আমাদের যে প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আমাদের আজকে গ্রান্ট ইন এইড যে কম্পোনেন্ট যেটা আছে, প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনার অধীনে হাইলাকান্দিতে 185 নাম্বার অফ এসএসজি, যে এসএসজিগুলোতে এসসি মেম্বার বেশি আছেন, মেজরিটি এসসি মেম্বার আছেন বা সবাই এসসি মেম্বার আছেন, তাদেরকে আমরা 92,05,000 গ্রান্ট দেওয়া হবে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। তাছাড়াও যারা এসসি মেম্বার ডাইরেক্টলি লোন নিয়েছেন ব্যাংক থেকে, যে কোনো কার্য করার জন্য, আপনাদের লাইভলিহুড প্রমোশনের যে কোনো কাজ করার জন্য আপনারা লোন নিয়েছেন, এরকম আমরা 43 মেম্বারকে আমরা 20,33,000 দেওয়া হবে। টোটাল আজকের এই প্রোগ্রামের মাধ্যমে পিএম অজয় স্কিমের অধীনে আপনারা 1,12,00,000 রুপিস পাবেন, যেটা আপনাদের ডিবিটি মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। আমরা ব্যাংক অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে অলরেডি হেড অফিসে পাঠিয়ে দিয়েছি, আজকে তার সেরিমোনিয়াল হিসাবে আমরা কিছু চেক বিতরণ করব, স্যাংশন লেটার বিতরণ করব, আর সেটা কন্টিনিউ প্রসেসে চলবে। আজকে এটা শুভারম্ভ হলো, সেটা ফেজ ওয়ান পর্যায়ে আজকে যারা 228 নাম্বার অফ বেনিফিশিয়ারিকে দেওয়া হবে, গ্রুপ বেনিফিশিয়ারি এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি, আর সেকেন্ড পর্যায়েও এরকম যদি আপনাদের কোনো এসসি মেম্বার থেকে থাকেন, আমরাও ভেরিফিকেশন করছি আপনাদের মাধ্যমে। আমি আহ্বান করছি যদি হাইলাকান্দি জেলার কোনো এসসি মহিলা লোন নিয়ে থাকেন, এসএসজিতে আছেন এবং লোন নিয়ে থাকেন এবং লোনটা রেগুলার রিপেমেন্ট করছেন, তাহলে আমাদের অফিসে এসে আবেদন করতে পারবেন।
1: অনুষ্ঠানের প্রধান অতিথি হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস বলেন,
3: তাদেরকে আর্থিক সাহায্য করার কাজ দীর্ঘদিন থেকে চলছে এবং আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী সেই মহিলাদেরকে লাখপতি বাইরে বানানোর একটা স্বপ্ন দেখেছে, তাদেরকে স্বাবলম্বী করে তোলার একটা স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নের অঙ্গ হিসাবে বিশেষ করে যারা এসসি কমিউনিটি থেকে বিলং করে, অনুসূচিত জাতির যারা সদস্যরা রয়েছেন বিভিন্ন এসএসজি গ্রুপে এবং সময়মত যারা আগে লোন নিয়েছিলেন এবং লোন ঠিকঠাকভাবে ঘুরিয়ে দিয়েছেন, আজকে সেই রকম প্রায় 184টা এসএইচজি গ্রুপকে প্রায় 1,12,38,000 টাকা প্রদান করা হবে। এবং আমি খুব আনন্দিত, আমি দেখলাম যে এখানে আমারই গ্রামে এসএইচজি গ্রুপ এখানে রয়েছে, যারা 50 টাকা থেকে, বলা হলো এখানে যে 50 টাকা থেকে শুরু করেছিল, সেই এসএইচজি গ্রুপ আজকের দিনে এতটা আত্মনির্ভর এবং স্বাবলম্বী যে আজকের দিনে তারা সরকারিভাবে 1,00,000 টাকা অনুদান পেয়েছে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে, যাতে এই যে সরকারি অনুদান, সেই অনুদানের যাতে সঠিক ব্যবহার হয় এবং আগামী দিনে আপনাদেরকে দেখে আরও মহিলারা যাতে এগিয়ে আসে এবং ব্যাংক থেকে লোন নেওয়ার পর যাতে সঠিক সময়ে ব্যাংকের লোন ঘুরিয়ে দিতে পারে, এতটুকু আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। কারণ আমি জানি আমরা মঞ্চে যারা বসে আছে তাদেরও অনেক কষ্ট হচ্ছে গরমে বসতে এবং আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন, সেই জন্য অনুষ্ঠান খুব বেশি লম্বাও করা যাবে না এবং আমাকে আরও একটা অনুষ্ঠানে যেতে হবে, আর সেই জন্য এতটুকু বলে আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করলাম। ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, আহরণ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, শব্দগ্রহণ করেছেন রাহুলকান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আহরণ, আকাশবাণী শিলচর। এবারে লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত অনুষ্ঠানে শুনবেন ঠুমরি সিয়ারাম তিওয়ারির কণ্ঠে।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশবাণী শিলচর। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্সে এবং FM 102.3 মেগাহার্সে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা এবং হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে মান্নাদের কণ্ঠে।

এবারের গানটি শুনবেন অনিন্দিতা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

গারে কিরে খামলি কেন বাজা গামাপা মা গারে

অনুষ্ঠানের শেষের গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে ন-দো-গ্যারা ছবি থেকে। এই গানটির সাথেই শেষ হল বাংলা এবং হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।

আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।